আকাশবাণী মুর্শিদাবাদ, আজ মঙ্গলবার, 5ই জ্যৈষ্ঠ, 1948 শতাব্দ, 11ই জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ, 26শে মে, 2026 খ্রিস্টাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 4:57 এবং সূর্যাস্ত হবে সন্ধে 6:12। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56 হয়ে 10 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন।

সত্যকে জানবার। যার বিপুল সত্য ইচ্ছা থাকে তার আঘাত সত্য সহ্য করে, বুকে করে তার সত্যনিষ্ঠা, সত্যকে জাগাবার আকাঙ্ক্ষাকে জগতের ভীরু কাপুরুষ ভণ্ড ভক্তদের চোখের সামনে দেখায়। ওই ফাঁকির জারির ক্রন্দনে সত্য জাগে না। একথা ধ্রুব সত্য যে সত্য আছে চিরকাল ধরে, আর চিরকাল ধরে থাকবে। ভুলের মধ্য দিয়ে গিয়েই সত্যকে পাওয়া যায়।

আমরা যখন বড় কাউকে হারাই তখন তাকে শ্রদ্ধা নিবেদন করি, তাঁর সৃষ্টিকে, তাঁর সাধনাকে শ্রদ্ধা করে। তাকে বাঁচিয়ে রেখে যে বিরাট আত্মার নৈকট্য থেকে আমরা বঞ্চিত হয়েছি তার দুঃখ বহু পরিমাণে ভুলতে পারব যদি তারই অসমাপ্ত সাধনাকে আমাদের সাধনা বলে গ্রহণ করতে পারি। ত্যাগ ও ভোগ দুয়েরই প্রয়োজন আছে জীবনে। যে ভোগের স্বাদ পেল না তার ত্যাগের স্বাদ জাগে না। ক্ষুধিত উপবাসী জনগণের মধ্যে এই সেনাপতি অগ্রনায়ক আগে প্রবল ভোগের তৃষ্ণা জাগান। অবিশ্বাসী নিদ্রাতুর জনগণের বুকে রাজস্বিক শক্তি জাগিয়ে তাদের তামসিক জড়তা নৈরাশ্যকে দৃঢ় করেন। রাজস্বিক শক্তিকে একমাত্র সাত্ত্বিক শক্তি নিয়ন্ত্রিত করতে পারে। আত্মা তৃপ্তি স্বর্গসুখ, আর আত্মপ্রবঞ্চনার পীড়ায় নরক জয়।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন ভক্তিগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন। আজ এই আসরে প্রথম শিল্পী অজয় চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন ভক্তিগীতি। আজকের শিল্পীরা ছিলেন অজয় চক্রবর্তী, মহেশ রঞ্জন সোম এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপ থেকে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী মুর্শিদাবাদ। এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়ার সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের ওপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। জম্মু কাশ্মীরের উত্তর বারামুলা জেলার পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। বিশ্বের কয়েকটি প্রান্তে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মত বিনিময় করা হবে। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। উল্লেখ্য, গত বছরের পয়লা জুলাই ওয়াশিংটন ডিসিতে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত অবাধ রাখার যে চিন্তাভাবনা করা হয়েছিল, এই বৈঠকে সে বিষয়ে মন্ত্রীরা আলোচনা করবেন। জাপানের বিদেশমন্ত্রী মোতেগি তোমিৎসু গতকাল কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছন। তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, ভারত ও জাপানের মধ্যে এক বিশেষ কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্ব রয়েছে।
2: Between India and Japan, of course, we have a special strategic and global partnership, and that signals that our ties have a larger implication, importance, impact. Today, I look forward to discussing our bilateral cooperation, to discussing global and regional issues, particularly in this current situation, and West Asia is important.
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়ার সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের ওপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। মুম্বাইতে গতকাল ক্ষুদ্র শিল্পোন্নয়ন ব্যাংক অফ অন্ডিয়ার 37তম বর্ষপূর্তিতে শ্রীমতী সীতারামন এমএসএমই ক্ষেত্রের পরিমণ্ডল জোরদার করতে একগুচ্ছ কৌশলগত প্রকল্পের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের নীতিগত সিদ্ধান্ত অভ্যন্তরীণ বিকাশকে সুরক্ষিত রেখেছে।
3: The West Asia crisis not only is a diplomatic or a geopolitical issue. For businesses and common people, it can mean higher fuel cost, delayed cargo, costlier shipping, shortage of inputs, pressure on working capital and uncertainty in export orders. All of them coming together, it's a big challenge. India's domestic economic situation remains positive and resilient even today.
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। এই সফরে তিনি কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। সিকিম সরকার তাকে স্বাগত জানাতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় গ্যাংটকের নামগিয়েল ইনস্টিটিউট অব টিবেটোলজি পরিদর্শন করবেন। আগামীকাল তিনি চীন সীমান্ত সংলগ্ন নাথুলা পাস যাবেন। নাথুলায় কর্মরত জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। পরে গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাষ্ট্রপতি তার সফরের তৃতীয় দিনে আগামী বৃহস্পতিবার গ্যাংটকের পালজো স্টেডিয়ামে সিকিম পুলিশকে প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান করবেন। এদিকে রাষ্ট্রপতি সিকিম সফরকালে নাথুলা যাওয়ার রাস্তা যাত্রী চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আজ থেকে 28 মে পর্যন্ত ছাঙ্গুলেকে যাওয়ার জন্য কোনো ভ্রমণ পাস ইস্যু করা হবে না। রাষ্ট্রপতি গতকাল রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাওয়া 131 জনের মধ্যে 66 জনের হাতেই সম্মান তুলে দেওয়া হয়। তাদের মধ্যে 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওয়ালকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী কয়েকদিনে দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে যাবেন এবং নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করবেন। গতকাল রাতে তিনি রাজস্থানের বিকানেরে পৌঁছেছেন। আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সানচু বর্ডার আউটপোস্টে যাওয়ার কথা তার। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের জন্য উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয়ে চির সংগ্রামী নজরুল বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরের উত্তরে বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, গুলমার্গ পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ, জম্মু কাশ্মীর সশস্ত্র সেনা, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার অন্যান্য শাখা এই উদ্ধার অভিযানে অংশ নেয়। জানা গেছে সকালে কারিগরি ত্রুটির কারণে গন্ডোলা কেবল কার খারাপ হয়ে যায়। মাঝ আকাশে 65টি কেবল কার আটকে পড়েন প্রায় 300 পর্যটক। সকলকে নিরাপদে উদ্ধার করা হলে অভিযানের সমাপ্তি ঘটে। উপরাজ্যপাল মনোজ সিনহা নিজে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। উদ্ধার কাজে নজরদারির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক নলিন প্রভাতকে নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রেখেছিল, পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। বিশ্বের কয়েকটি প্রান্তে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। উল্লেখ্য, কঙ্গো, উগান্ডায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় ইবোলাকে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0: একুশে জুন পরীক্ষায় যাতে নির্বিঘ্নে সুরক্ষিত সফলভাবে গ্রহণ করা যায় তার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি লিখেছেন। শ্রী প্রধান সব রাজ্যের মুখ্যমন্ত্রী, উপরাজ্যপাল ও প্রশাসকদের চিঠি দিয়ে এ বিষয়ে সহযোগিতা চেয়েছেন। পশ্চিম এশিয়ার সংঘাত মেটানো নিয়ে এখন আপাতত আলোচনা চলছে এবং পরমাণু সংক্রান্ত বিষয়গুলি এই আলোচনার পরিসরে নেই বলে জানিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকেই। তেহরানের তরফে আরও জানানো হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলি থেকে টোল আদায়ের কথা তারা ভাবছে না, বরং জাহাজগুলি যাতে নির্বিঘ্ন করার বিষয়ে ওমানের সঙ্গে কথা চলছে। এদিকে দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজি শোধনাগার উৎপাদন দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। গত মার্চ মাস থেকে 8 লক্ষেরও বেশি পিএনজি সংযোগ গ্যাস সরবরাহ চালু করা হয়েছে এবং আরও 2,87,000 সংযোগের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিম প্রদেশে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাসে অপর একটি চলন্ত বাস ধাক্কা মারলে অন্ততপক্ষে 17 জনের মৃত্যু হয়েছে, আহত 5, সকলেই আপার ডির ও বাজাউর জেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে মারদান জেলার সোয়াত এক্সপ্রেসে এই দুর্ঘটনা ঘটে। ভিয়েতনামে দানাঙে অনূর্ধ্ব 23 এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ভারত গতকাল 2টি স্বর্ণপদক জিতেছে। 57 কেজি ফ্রিস্টাইল বিভাগে অক্ষয় তানাজি ধেরে ইয়েলমান আমাঙ্গে দেলভেকে 4-2 ব্যবধানে পরাজিত করে শীর্ষস্থান দখল করেন। এদিকে 97 কেজি ফ্রিস্টাইল বিভাগে ভিকিও শেরজেদ পো নভের বিরুদ্ধে 7-5 ব্যবধানে জিতে স্বর্ণপদক জয় করেন। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধে 7:30। দুদলই 14 ম্যাচে 18 পয়েন্ট সংগ্রহ করেছে। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নেট রান রেটে এগিয়ে থাকায় লিগ পর্বে শীর্ষস্থানে থেকে শেষ করে। এই ম্যাচে যে দল জয়ী হবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়ার সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। বিশ্বের কয়েকটি প্রান্তে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। খবর শেষ হল। পরের খবর সকাল 7:25।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে শুনলেন বাংলা সংবাদ। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে।

আজ 11ই জ্যৈষ্ঠ। বিদ্রোহী কবি, সাম্যের কবি, মানবতার কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস। শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে আজ আমরা তাই তার প্রতি জানাব বিনম্র শ্রদ্ধা আমাদের কথায় গানে। অন্তরে তুমি আছো চিরদিন, এই বিষয়ে আজ থাকছি শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত। আপনারা আসুন, আমাদের নম্বরগুলি রয়েছে আপনাদের জন্য খোলা 9434921300 অথবা 0348225968 অথবা আপনাদের বার্তা আসুক আমাদের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে। অন্তরে তুমি আছো চিরদিন।

রবীন্দ্রসঙ্গীতের আসরের শেষ গানটি শুনলেন অনিরুদ্ধ ঘোষালের কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে।

তিনিই বলতে পারেন। কান্ডারি ভরে ডুবেছে মানুষ, সন্তান মর্মার। সমাজের প্রতি এই বার্তা ছিল চিরন্তন, চির শাশ্বত। আজ 11ই জ্যৈষ্ঠ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মতিথি। আজ তাই ক আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে কথা ও গানে স্মরণে তিনি। হ্যাঁ, অন্তরে তুমি আছো চিরদিন, এ বিষয়ে আজ শুভসকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে থাকছি সকাল 8টা থেকে 9টা পর্যন্ত। এ নির্দিষ্ট বিষয়ে আপনাদের মতামত আপনারা ভাগ করে নিন আমাদের সাথে আমাদের নির্দিষ্ট ফোন নাম্বারগুলিতে, অথবা আপনাদের বার্তা আসুক নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের মেসেজের মাধ্যমে।

এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি। আজকের শিল্পীরা ছিলেন অজয় চক্রবর্তী, কাবেরী গুপ্ত, মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং ফেরদৌস আরা। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জানিয়ে দিই, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ। প্রথমেই ফসল বিষয়ক পরামর্শ বলিতে, ধান চাষের ক্ষেত্রে বলা হয়েছে ইতিমধ্যেই সংগ্রহ করা ফসল আপনারা ত্রিপল দিয়ে ঠেকে রাখবেন এবং আগামী 2-3 দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখবেন। উদ্যান পালনের ক্ষেত্রে আম চাষের জন্য বলা হয়েছে যে বজ্রঝড় ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পরিপক্ক ফসল খুব দ্রুত সংগ্রহ করে নেবেন। আবহাওয়ার সতর্কতার সম্ভাব্য প্রভাব জানিয়ে বলা হয়েছে ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে, অর্থাৎ এক্ষেত্রে গাছ হেলে পড়তে পারে বা বেঁকে যেতে পারে, সবজি ও ফল এর ফুল ও কচি ফলও ঝরে পড়তে পারে, জমিতে সাময়িক জলাবদ্ধতাও সৃষ্টি হতে পারে, পাকা বা কাটার উপযোগী ফসল এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর কৃষির ক্ষেত্রে যে সকল কার্যক্রম করা হয়ে থাকে, যেমন স্প্রে করা, সার প্রয়োগ করা, এগুলি ব্যাহত হতে পারে। তাই পরামর্শ বলিতে জানানো হয়েছে সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি দিন যাতে গাছ হেলে না পড়ে, জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন যাতে জলাবদ্ধতা তৈরি না হয়, পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক এবং সার প্রয়োগ এড়িয়ে চলুন। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা আবার গ্রহণ করুন এবং নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণগুলি নজরে রাখুন। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ। আবহাওয়ার খবর

পুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী মুর্শিদাবাদ জেলার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, জেলার বিক্ষিপ্ত অঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি মাপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে যে আজ এবং আগামী 27, 28 ও 29 মে জেলার কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 40 থেকে 50 কিলোমিটার অথবা 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আগামী 30 এবং 31 মে আবহাওয়ার বিশেষ কোনো সতর্কবার্তা জানানো হয়নি। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়েছে, জেলার বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সতর্কবার্তায় জানানো হয়েছে জেলার কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি আকাশবাণী মুর্শিদাবাদ। এখন লোকগীতি শুনবেন শিল্পী স্বপন বসু।

শাশ্বশী দাসের গাওয়া এ গানটির সঙ্গে শেষ হল লোকগীতির আসর। আজ শুনলেন স্বপন বসু এবং শাশ্বতী দাসের কণ্ঠে লোকগীতি। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই আমাদের আজকের অধিবেশনের বিশেষ কিছু অনুষ্ঠান সম্পর্কে। কিছুক্ষণের মধ্যেই 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং 7:35 কলকাতা কেন্দ্র থেকে শুনবেন স্থানীয় সংবাদ। সকাল 7:45 বাংলা ছায়াছবির গান শুনবেন। সকাল 8:00 শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকের বিষয় অন্তরে তুমি আছো চিরদিন। আজ 11ই জ্যৈষ্ঠ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস উপলক্ষে আমরা এই বিষয়ে থাকছি শুভ সকাল অনুষ্ঠানে। সকাল 9:05 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ শুনবেন। পরপর আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান শোনা যাবে 9:10। সকাল 9:30 রবিউল আলম এবং সম্প্রদায়ের পরিবেশনায় এক বিশেষ সঙ্গীত আলেখ্য শুনবেন তোরা সব জয়ধ্বনি কর। বেলা 2:20 অনুরোধের আসর। আজ নজরুল গীতি উপস্থাপনায় অপর্ণা চৌধুরী। বিকেল 3:05 হিন্দি এবং ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের। 3:10 দিনান্তিকা। 3:30 আবারও শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত। 5:15 নির্বাচিত নজরুলগীতি শুনবেন। বিকেল 5:30 শুনবেন কিষাণ বাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। সন্ধ্যে 6:00 কীর্তন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 6:05 শুনবেন। কর্মখালী সংক্রান্ত খবর। জীবিকার জন্য কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ শুনবেন। 6:35 প্রিয় পল্লীগীতি এই অনুষ্ঠানটি আজ সন্ধ্যে 6:40 শুনবেন। শ্রোতা বন্ধুদের চিঠিপত্র নিয়ে আসর আজ সন্ধ্যায় থাকছে 7:10। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং 7:50 কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় সংবাদ রিলে করে আপনাদের শোনানো হবে। রাত 8:00 এবং 8:05 যথাক্রমে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ। রাত 8:10 অনুষ্ঠান সুজন এসু। 8:40 বাংলা আধুনিক গান শুনবেন। রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ নিউজ অ্যাট 9। 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান শোনা যাবে আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে। রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। রাত 10:10 বাংলা কথা ও গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকের বিষয় মানবপ্রেমিক কাজী নজরুল। উপস্থাপনায় থাকবেন জয়িতা সরকার। এছাড়াও আজ বিজ্ঞাপনী অনুষ্ঠানগুলি শুনবেন 7:30, 8:25 এবং 8:35। রাত 11:00 আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন চলতি অধিবেশনের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ পরবর্তী ঘোষণা।

0: আকাশবাণী মুর্শিদাবাদ। কিছুক্ষণের মধ্যেই 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং 7:35 কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় সংবাদ রিলে করে আপনাদের শোনানো হচ্ছে। এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সানচু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তার। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের অবসানে চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। বিশ্বের কয়েকটি দেশে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত সংবাদে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হবে। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। উল্লেখ্য, গত বছরের 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত ও অবাধ রাখার যে চিন্তাভাবনা করা হয়েছিল এই বৈঠকে সে বিষয়ে মন্ত্রীরা আলোচনা করবেন। জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি গতকাল কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে 2 দিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, ভারত ও জাপানের মধ্যে এক বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক

0: পরিমণ্ডল জোরদার করতে একগুচ্ছ কৌশলগত প্রকল্পের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের নীতিগত সিদ্ধান্ত অভ্যন্তরীণ বিকাশকে সুরক্ষিত রেখেছে।
1: The West Asia crisis not only is a diplomatic or a geopolitical issue. For businesses and common people, it can mean higher fuel cost, delayed cargo, costlier shipping, shortage of inputs, pressure on working capital and uncertainty in export orders. All of them coming together, it's a big challenge. India's domestic economic situation remains positive and resilient even today.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। এই সফরে তিনি কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। সিকিম সরকার তাঁকে স্বাগত জানাতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় গ্যাংটকের নামগিয়েল ইনস্টিটিউট অব টিবেটোলজি পরিদর্শন করবেন। আগামীকাল তিনি চীন সীমান্ত সংলগ্ন নাথুলা পাস যাবেন। নাথুলায় কর্মরত জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। পরে গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাষ্ট্রপতি তাঁর সফরের তৃতীয় দিনে আগামী বৃহস্পতিবার গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশকে প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী কয়েকদিন দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে যাবেন এবং নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করবেন। আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সানচু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের জন্য উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। দুপুরে বিকানেরে সীমান্তবর্তী এলাকার সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করবেন শ্রী শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক, রাজস্থান সরকার ও বিএসএফ এর প্রতিনিধিরা যোগ দেবেন এদিনের বৈঠকে। উপস্থিত থাকবেন রাজস্থানের সীমান্তবর্তী পাঁচ জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। 29 মে গুজরাটের ভুজে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বিএসএফ এর বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। ডাক্তারিতে স্নাতক স্তরে সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 পুনরায় পরীক্ষা নেওয়া হবে আগামী 21 জুন। পরীক্ষা যাতে নির্বিঘ্নে সুরক্ষিত সফলভাবে গ্রহণ করা যায় তার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি লিখেছেন। শ্রী প্রধান সব রাজ্যের মুখ্যমন্ত্রী, উপরাজ্যপাল ও প্রশাসকদের চিঠি দিয়ে এ বিষয়ে সহযোগিতা চেয়েছেন। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয় চির সংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ড বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগের অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, গুলমার্গ পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ, জম্মু কাশ্মীর সশস্ত্র সেনা, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার অন্যান্য শাখা এই উদ্ধার অভিযানে অংশ নেয়। জানা গেছে গতকাল সকালে কারিগরি ত্রুটির কারণে গন্ডোলা কেবল কার খারাপ হয়ে যায়। মাঝ আকাশে 65টি কেবল কারে আটকে পড়েন প্রায় 300 পর্যটক। কিছুক্ষণ আগে সকালে নিরাপদে উদ্ধার করা হলে অভিযানে সমাপ্তি ঘটে। উপরাজ্যপাল মনোজ সিনহা নিজে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। উদ্ধার কাজে নজরদারির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক নলিন প্রভাতকে নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রেখেছিল। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। জানিয়েছেন কারো কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুদ্ধের অবসানে যে কোনো চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। এক্ষেত্রে আব্রাহাম চুক্তির কথা উল্লেখ করেছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইরানের সঙ্গে সমঝোতার বিষয়টি সুন্দরভাবে এগোচ্ছে। তবে একই সঙ্গে হুঁশিয়ারি সুরে তিনি বলেছেন হয় একটি ভালো সমঝোতা চুক্তি হবে, নয়তো কিছুই হবে না। কিন্তু সমঝোতায় পৌঁছানো না গেলে আমেরিকা ফের সংঘর্ষের পথে যেতে পারে, যা আগের থেকেও বৃহৎ ও শক্তিশালী হবে। আব্রাহাম চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যদি ইরানের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হয় তবে আব্রাহাম চুক্তির পরিধি বাড়বে এবং পশ্চিম এশিয়ার জন্য তা ঐতিহাসিক ঘটনা হবে।
2: For the Abraham Accords, I don't want to get ahead of myself on this one, but they say for the Abraham Accords, and we're going to be filling it up. A lot of countries want to come into the Abraham Accords. You know, we have 4, but they're great countries, and they were brave doing it, and it's worked out very well, and we're going to be filling up the Abraham Accords. They're going to be, I think, filling it up.
0: এদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকশিয়ান দেশে ইন্টারনেট পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন। ইরান কর্তৃপক্ষ 87 দিনেরও বেশি সময় ধরে সারা দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট ঘোষণা করেছিল। বিশ্বের কয়েকটি প্রান্তে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য

মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। উল্লেখ্য, কঙ্গো ও উগান্ডায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় ইবোলাকে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। বিমান সংস্থাগুলিকে বাধ্যতামূলকভাবে যাত্রীদের থেকে স্বঘোষণা ফর্ম সংগ্রহ করতে হবে। নির্দেশে বলা হয়েছে, বিমানের ভিতরে যাত্রীদের উদ্দেশ্যে ইবোলা সংক্রমণ নিয়ে সতর্কতামূলক ঘোষণা করতে হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়া সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজি শোধনাগার উৎপাদনও দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। জম্মু কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে তল্লাশিতে নেমে সন্ত্রাসবাদীদের একটি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। রাজৌরি জেলায় বাহিনীর তল্লাশি অভিযান আজ চতুর্থ দিনে পৌঁছেছে। এখানকার গম্ভীর মোগলা অঞ্চলের জঙ্গলে গত শনিবার থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অপারেশন শেরওয়ালি নামে এক বিশেষ যৌথ অভিযান চালাচ্ছে সেনা, পুলিশ ও আধাসামরিক বাহিনী। আইপিএল এর প্লে অফ পর্ব শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধে 7:30। দুদলই 14 ম্যাচে 18 পয়েন্ট সংগ্রহ করে। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নেট রান রেটে এগিয়ে থাকায় লিগ পর্ব শীর্ষস্থানে থেকে শেষ করে। এই ম্যাচে যে দল জয়ী হবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সেন্টু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের অবসানের চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের জেলা সফরে যাচ্ছেন। নদিয়ার কল্যাণীতে তিন জেলার আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পথ দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করেছে। কলকাতা পুলিশ রাজ্য সরকারের কাছে 10,000-এর বেশি কর্মী নিয়োগের প্রস্তাব দিয়েছে। আজ 11ই জ্যৈষ্ঠ, প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় আজও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের জেলা সফরে যাচ্ছেন। নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। কল্যাণীর এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামের এই বৈঠকে হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তিন জেলার বিডিও, জনপ্রতিনিধি, সাংসদ ও বিধায়করাও বৈঠকে যোগ দেবেন। পাশাপাশি তিন জেলার পুলিশ সুপার সহ একাধিক পদস্থ পুলিশ আধিকারিকরাও উপস্থিত থাকবেন। জেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সরকারি প্রকল্প অগ্রগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যে কল্যাণী জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলাকে বাদ রেখে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে গোটা রাজ্যে ভিভিজি রামজি নতুন আইন কার্যকর হচ্ছে। নবান্নে গতকাল বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত সরকারের আমলে ওই দুই জেলায় মনরেগা প্রকল্পে 100 দিনের কাজে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে তদন্ত চলায় আপাতত ওই দুই জেলায় নতুন এই প্রকল্প চালু করা হচ্ছে না বলে জানা গেছে। বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির আওতাতে এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি তালিকা খতিয়ে দেখতে বিধায়কদের বিশেষ নির্দেশ দিয়েছেন শুভেন্দু। রাজ্যে সরকার বদল হতেই কর্মী নিয়োগের প্রস্তাব দিয়েছে লালবাজার। জানা গেছে 10,000-এর বেশি নিয়োগের অনুমোদন চেয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের কনস্টেবলে প্রচুর শূন্যপদ রয়েছে। এর মধ্যে প্রথম দফায় 7,000 পদ পূরণ করা হতে পারে। এসআই এবং এএসআই পদেও শূন্যপদের সংখ্যা ছাড়িয়েছে 2,000-এর বেশি। এইসব শূন্যপদে খুব শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে পারে লালবাজার। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পুলিশ পথ দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করেছে। গতরাতে নিউটাউনের ইকোপার্ক থানা এলাকায় গাড়ি নিয়ে যাওয়ার সময় এক পথচারীকে ধাক্কা মারেন তিনি। ঘটনায় ওই পথচারী ছাড়াও এক স্কুটি চালক সামান্য আহত হন। এরপর ওই স্কুটি চালক প্রশান্তর গাড়ি আটকে ভিডিও করতে থাকেন। জানা গেছে মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন প্রশান্ত। সমাজ মাধ্যমে ওই ভিডিওয় হুমকি দিতে দেখা যায় তাকে। এরপরই পুলিশ রাজগঞ্জের বিডিওকে আটক করেছে। উল্লেখ্য, গত বছর 29শে অক্টোবর যাত্রাগাছির খালদার থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। তাকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। খুনের ঘটনায় বারাসাত ও বিধাননগর মহকুমা আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন প্রশান্ত বর্মন। সেই আগাম জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। আগাম জামিনের নির্দেশ খারিজ করে 22শে ডিসেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তবে তিনি তা না করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিধাননগর আদালত। ওই অবস্থাতেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন প্রশান্ত। গত 23শে জানুয়ারির মধ্যে তাকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন দুই বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিজয় বিষ্ণবের বেঞ্চ। এরপর থেকে পুলিশের খাতায় পলাতক ছিলেন তিনি। তবে স্থানীয়দের দাবি, মাঝে বেশ কয়েকবার নিউটাউনের বাড়িতে প্রশান্তকে দেখা গেছে। সোনা পাপ্পু ও শান্তনু সিনহা বিশ্বাসের পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলায় এবার ইডির নজরে আরও 30 জন পুলিশ আধিকারিক। তাদের কাছে থাকা বিপুল পরিমাণ টাকার উৎস খতিয়ে দেখার চেষ্টা করছে ইডি। দেখা হচ্ছে শান্তনুর সম্পত্তির পরিমাণও। ইডি সূত্রে খবর, জমি দখলের চক্রে জড়িত কলকাতা পুলিশের বিভিন্ন পদমর্যাদার এই আধিকারিকদের ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। এদিকে শান্তনু সিনহা বিশ্বাসের দুটি মোবাইল ফোনের সন্ধান মেলেনি বলে ইডি আদালতে জানিয়েছে। ওই ফোনগুলিতে দুর্নীতির একাধিক তথ্য থাকতে পারে বলে তদন্তকারী সংস্থার অনুমান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। আজ 11ই জ্যৈষ্ঠ প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন উদযাপিত হচ্ছে নানা অনুষ্ঠানে এবং যথাযোগ্য মর্যাদায়। দুখুমিয়া বা তারা খ্যাপার জন্মভিটে বর্ধমানের চুরুলিয়ার নজরুল একাডেমিতে এ উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, নজরুল ইসলামের সঙ্গে কলকাতা বেতার কেন্দ্রের সম্পর্ক ছিল অতি নিবিড়। 1938 তিনি হারামনি নবরাগ মালিকা গীতিবিচিত্রা অনুষ্ঠান পরিচালনা করেন। 1942 জুলাই এই বেতার কেন্দ্রে এক অনুষ্ঠানে কবিতা পাঠ করার সময় তিনি হঠাৎ বাকরুদ্ধ হয়ে পড়েন। তাঁর জন্মদিন স্মরণে আকাশবাণী সংবাদ কলকাতার একটি বিশেষ শ্রদ্ধার্ঘ।
1: ইংরেজি 1922 ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে কবিতাটি প্রকাশিত হলে রাজদ্রোহের অভিযোগে গ্রেফতার হন কাজী নজরুল। 16ই জানুয়ারি এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। প্রেসিডেন্সি থেকে হুগলি জেলে স্থানান্তরিত করা হয় তাঁকে। 21শে মে অনশনরত কবিকে রবীন্দ্রনাথ শিলং থেকে টেলিগ্রাম পাঠিয়ে লিখেছিলেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। জাতীয় নেতৃত্বের প্রতি তার আহ্বান ছিল, কান্দারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার, প্রেম আর বিদ্রোহকে এক করে মানুষে মানুষে মিলনের গান গেয়ে গেছেন তিনি। কাজী রেজাউল করিম লিখেছেন, তারা খেপা ছুটে আয় আবার দুরন্ত গতিতে, মড়মড় করে গাছ ভেঙে পড়ুক, শকুনের বাসা উড়ে যাক, গভীর সমুদ্রের ঢেউ আছড়ে পড়ুক, ভাসিয়ে নিয়ে যাক গ্লানি আস্বাদ দৈন্যতা ধর্মান্ধতা। সংস্কৃতির আকাশে এই আবেদন নিয়েই গভীর শ্রদ্ধায় আজ উদযাপিত হচ্ছে তাঁর জন্মদিন। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয় চির সংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের আটকে থাকা কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গতকাল এক্স স্যান্ডেলের এক বার্তায় তিনি বলেন, সামান্য এই কাজ তৃণমূল কংগ্রেসের অসহযোগিতার কারণে দীর্ঘদিন ধরে আটকে ছিল। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও তা করতে দেওয়া হয়নি। রাজ্যে সরকার বদলের পরই এই কাজ শেষ করে সময়ের 3 ঘণ্টা আগেই যান চলাচল সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। হেস্টিংস থানা এলাকায় বাতিস্তম্ভ পড়ে মৃত শিশু গুড়িয়া খানের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গত রাতেই শিশুটির বাবা এস কে ফিরোজের হাতে 4 লক্ষ টাকার চেক তুলে দেন মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়। রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, পূর্বতন সরকারের গাফিলতির কারণেই শহরের নাগরিক পরিকাঠামো ভেঙে পড়েছে।
2: যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক এবং শিশুর মৃত্যু এইভাবে এটা খুবই মর্মান্তিক। যারা এই কাজ করেছেন, কারা এইসব বাতিস্তম্ভ ইনস্টলেশনের দায়িত্বে ছিলেন, কারা এইখানে পরিষেবা দিতেন, কারা তাদের নিয়োগ করেছিলেন, আদৌ নিয়োগ ঠিকঠাক হয়েছিল কিনা, এগুলো অনেক প্রশ্ন থেকে যায়। সমস্ত কিছু তদন্ত হওয়া উচিত। আমি আশা রাখব রাজ্য সরকার এবং কলকাতা পৌরসভা এই নিয়ে তদন্ত করবেন।
0: জীববৈচিত্র্য গবেষণায় বড় সাফল্য অর্জন করেছেন ভারতের বিজ্ঞানীরা। আরশোলার জন্য প্রথম তৈরি হয়েছে বৃহত্তম ডিএনএ বারকোড রেফারেন্স লাইব্রেরি। গুরুত্বপূর্ণ এই গবেষণায় স্বল্প পরিচিত অথবা নথিভুক্ত না হওয়া গোষ্ঠী এবং অনেক দেশীয় প্রজাতির সন্ধান মিলেছে, যেগুলি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও বৈচিত্র্যময় কীটপতঙ্গগুলির মধ্যে অন্যতম আরশোলা জৈব পদার্থ প্রচিয়ে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া এবং ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হচ্ছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আজ বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতার সংলগ্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল থেকে অবশ্য সেখানে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাম ছাত্র সংগঠন এসএফআই আসন্ন ফুটবল বিশ্বকাপ দূরদর্শন ও ডিডি স্পোর্টসে বিনামূল্যে সম্প্রচার করার দাবি জানিয়েছে। গতকাল সংগঠনের তরফে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এ সংক্রান্ত এক চিঠি দেওয়া হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের জেলা সফরে যাচ্ছেন। নদিয়ার কল্যাণীতে তিন জেলা আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সল্টলেকে দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পথ দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করেছে। আজ 11ই জ্যৈষ্ঠ কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর সকাল 9টা বেজে 15 মিনিটে।
3: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং স্থানীয় সংবাদ রিলে করে আপনাদের শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গান। প্রথমেই প্রক্সি ছবির গান শুনবেন আশা ভোঁসলের কণ্ঠে।

0: আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: বাংলা ছায়াছবির গান শুনছেন মর্জিনা আব্দুল্লাহ ছবিতে মান্না।

0: তাড়াতাড়ি টিফিন প্যাক করো। রাজু, মোবাইল ছাড়।
1: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
2: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায় প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি।
3: আরবিআই এ কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

বাংলা ছায়াছবি রাসুরের শেষ গানটি শুনলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে নটবর নট আউট ছবি থেকে। শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুভ সকাল।

নমস্কার, সুপ্রভাত সকল শ্রোতা বন্ধুকে আজকের শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত। সবাইকে হার্দিক শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের শুভ সকাল। সঙ্গে আমি মানসী।

বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রের। বলবীর বল মহা বিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরো ছেদিয়া উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রের। মমললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর। বলবীর বল উন্নত মম শির, আজও সেই শির উন্নতই রয়েছে। বাংলা সাহিত্যের আকাশে কাজী নজরুল ইসলাম এক ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন। তিনি একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা। বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের আগমন পরাধীন ভারতের বুকে এক প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল। শোষিত, বঞ্চিত ও পরাধীন মানুষের বুকে তিনি জাগিয়ে তুলেছিলেন মুক্তির প্রেরণা। অন্যায়, অবিচার আর দাসত্বের বিরুদ্ধে তার কলম ছিল খড়গের মতো ধারালো, আর তাই তিনি আমাদের কাছে বিদ্রোহী কবি হিসেবে চির স্মরণীয়। আজ ১১ই জ্যৈষ্ঠ, বিদ্রোহী কবি, মানবতার কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস। আমাদের শ্রদ্ধার্ঘ আজ শুভ সকাল অনুষ্ঠান থেকে তাঁর প্রতি। তিনি আছেন আমাদের হৃদয়ে সর্বদা।

0: তিনি আমাদের অন্তরে সর্বদা আসেন, আমাদের মননে, আমাদের চিন্তনে। শ্রোতা বন্ধু রয়েছেন আজ অন্তরে তুমি আছো চিরদিন, কাজী নজরুল ইসলামকে নিয়ে আমরা এই শুভ সকাল অনুষ্ঠানে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো,
1: হ্যাঁ
0: দিদি নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, বলছি
0: বলুন।
1: এবং প্রণাম এই অন্তরে আছে তুমি চিরদিন যে গানটা এখন শোনালেন, সত্যি তাই, তিনি সকলের অন্তরে সমান ভাবে বিরাজমান। আজও তিনি সম্প্রীতি সৌভাগ্যের যে বার্তা তিনি আমাদেরকে দিয়ে গেছেন, আজও আমরা প্রণাম করে চলেছি। এবং যেটা তিনি করেছেন তার অজস্র গান, যেখানে ভালো লাগা, যেখানে ভালো লাগাই ঘুরিয়ে দেয় গানগুলো, সৃষ্টি এবং সৃষ্টিকর্তা বিশ্বলয়ে বিরাট শিশু গান মনে, এই যে সৃষ্টি এবং সৃষ্টিকর্তার অভূতপূর্ব মেলবন্ধন তিনি তার গানের মাধ্যমে সংযোজিত করেছেন, সেটাও আমাদেরকে মুগ্ধ করে। আমরা মুগ্ধ হয়ে শুনি সেই গান, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, আমরা প্রতিনিয়ত তাকে যদি অনুসরণ করে চলি তাহলে পৃথিবীতে যে অশান্ত মানে অশান্ত পৃথিবী একসময় শান্ত হয়ে উঠবে, কিন্তু আমরা তাকে অনুসরণ মানে আমাদের আমরা তার প্রধান অনুসরণ করি জীবনের সঙ্গে, জীবন যখন মিশে যায় তখন সেই সব রংটা একই হয়ে যায় এবং তখনই হয় রং মিলন্তি।
0: অনেক ধন্যবাদ, আমাদের নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো
2: দিদি।
0: নমস্কার, কে কোথা থেকে বলছেন?
2: আমার সৌভাগ্য হয়েছে আমি কাজী নজরুল ইসলামকে আমি সচক্ষে দেখে
0: একটু শুনবো সেই কথা অবশ্যই, এবং আপনি অবশ্যই ভাগ করে নেবেন আমাদের সকল শ্রোতা বন্ধুদের সঙ্গে।
2: আমি স্বীকার করে বলবো, আমি তখন ক্লাস 7 1962 সাল,
0: আচ্ছা,
2: আসানসোলের বাড়িতে দিদির বাড়িতে থেকে লেখাপড়া করি। তো সকালবেলায় পড়াশোনা করছি বৈঠকখানা ঘরে বসে, এমন সময় তিন ভদ্রলোক এলেন, তাদের মধ্যে একজন হচ্ছে নজরুলের মানে চাচাতো ভাই হাদু কাজী, আর দুজন ভদ্রলোককে আমি চিনি না, কিন্তু তাদের মনে হলো যে তারা নজরুলের ছেলে কাজী অনিরুদ্ধ এবং কাজী সব্যসাচী। এবং তারা আমার জামাইবাবুকে ডেকে দিতে বললেন, তো জামাইবাবু এলেন, তখন আমি ওদের কথাবার্তায় শুনলাম যে কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীরা নজরুল মারা গেছেন, আজকে চুরুলিয়াতে তার মাটি হবে। তো দিদি ওনাদের আত্মীয় ছিলেন ওনারা, আমার দিদি আমাকে বিকেল দুপুরবেলায় জিজ্ঞেস, যারা বেরোচ্ছিলেন তখন জিজ্ঞেস করলেন তুই যাবি, কারণ যদি নিয়ে যাও তাহলে যাবো, যথারীতি গাড়িতে করে গেলাম, আমার অতটা খেয়াল নেই। তবে চুরুলিয়া যখন পৌঁছালাম তখন একটা বাড়িতে আমাদেরকে নিয়ে যাওয়া হলো, সেখানে দেখলাম প্রমীর নজরুলের লাশটা শোয়ানো আছে, আর কাজী নজরুলকে একটা দূরে একটা জায়গাতে পাকা বাড়ি আছে যে সেখানে চৌকিতে বসিয়ে রাখা আছে, লোকেরা হেঁটে হেঁটে যাচ্ছে তাকে নমস্কার করছে। আমিও গেলাম দেখতে, কাজী নজরুল ইসলাম চৌকির মধ্যে বসে আছেন, মাঝে মাঝে হুম হুম করে আওয়াজ করছেন আর কাগজ ছিঁড়ছেন, দুই চোখ দিয়ে যেন জল পড়ছে, এবং যেন মনে হচ্ছে যে তার স্ত্রীর মৃত্যুতে তিনি যথেষ্ট কাতর হয়ে পড়েছেন। এবং আমারও সামনে তিনি, আমাকে মনে হলো যে তিনি আমাকে দেখে বলছেন কি দেখছিস, ঠোঁটটা যেন নড়ছে, কিন্তু সেটা তো নয়, তিনি তো ওই রকমই খুব বাকরুদ্ধ হয়ে গেছেন বহুদিন আগে, কবিকে দেখে আমার খুব দুঃখ হলো, এই সেই কবি যিনি গিয়েছেন লিখেছেন আমি বৃদ্ধহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, এদিন আকাশে বাতাসে রণভূমি আলো
0: নড়িবে না। আপনি হ্যাঁ, এই যে আপনি বলছেন সত্যি আমরাও রোমাঞ্চিত হচ্ছি, আপনি যদি অনেকটা ছোট দেখুন তবু আজও আপনার কিন্তু সেই কথা একদম স্মৃতির মণিকোঠায় পরিষ্কার রয়েছে, যেন সেই ছবি যেন আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, তাই না? খুব খুব ভালো লাগলো আপনার এই অভিজ্ঞতা আপনি সকলের সঙ্গে আকাশবাণী মুর্শিদাবাদের মাধ্যমে ভাগ করে নিলেন, খুব ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ।
2: আপনাকেও নমস্কার দিদি, নমস্কার।
0: নমস্কার। আচ্ছা, ইতিমধ্যেই আপনাদের বার্তাও পৌঁছে গিয়েছে আমাদের কাছে আজকের বিষয় নিয়ে, অন্তরে তুমি আছো চিরদিন, রজত বিশ্বাস চাঁদপুর নদিয়া থেকে। অন্তরে তুমি আছো চিরদিন কথাটা শুনলেই একটা আলাদা আবেগ কাজ করে। জীবনে অনেক মানুষ থাকেন যারা আমাদের পাশে সবসময় না থাকলেও তাদের ভালোবাসা, শিক্ষা, মায়া আমাদের সাথে থাকে চিরদিন। সময় বদলায়, দূরত্ব বাড়ে, অনেক কিছু পরিবর্তন হয়, কিন্তু কিছু সম্পর্ক কখনো মুছে যায় না। সেই মানুষটি হয়তো পরিবারের কেউ, প্রিয় বন্ধু, শিক্ষক বা বিশেষ একজন প্রিয় মানুষ, যার কথা মনে পড়লেই মন ভরে যায়। তিনি তার মতামত পাঠিয়েছেন। আচ্ছা, অন্তরে তুমি আছো চিরদিন বলতে তিনি যা বুঝিয়েছেন সেটাই আমাদের কাছে এসেছে। এবারে যাব বঙ্কিম দাস পাঠিয়েছেন তার বার্তা বিষ্ণুপুর থেকে। শুভ সকাল দিদি ভাই, আজ 26 মে, 11ই জ্যৈষ্ঠ কবি গাজী নজরুল ইসলামের জন্মদিন, তাই অন্তরে তুমি আছো চিরদিনই আমাদের সকলের সেই ছোট্ট দুঃখুমিয়া কবে যে হয়ে উঠলেন বিদ্রোহী কবি। আমাদের ছোটোবেলায় মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, পরে পেলাম কারা রইল হু কপাট ভেঙে ফেল কর লোপাট, তাই অন্তরে তুমি আছো চিরদিন, বঙ্কিম দাস পাঠিয়েছিলেন। ধন্যবাদ। শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের কাছে, তার কাছে যাব। গাজী নজরুল ইসলামকে নিয়ে তার কী ভাবনা শুনবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো।
3: হ্যালো।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
3: আমি রেখা মুখার্জী, চাকরি মুর্শিদাবাদ থেকে বলছি।
0: বলুন।
3: আজকের বিষয় অন্তরে তুমি আছো চিরদিন। হ্যাঁ, আমরা সেই ছোট্টবেলা থেকে তাকে অন্তরে রেখেছি, আর তার রেখেছি একজন কাজী নজরুল ইসলামের আগমনের পূর্বে বাংলা সাহিত্যে মুসলিম লেখকরা ছিলেন পণ্ঠাসা, দুর্বল, অসন্তুষ্ট, কিন্তু তারই মধ্যে থেকেই তার আগমন ঘটে, আর তার আগমন ঘটে আর তার গান কবিতার মধ্য দিয়ে আমরা বড় হয়েছি। তিনি বড়দের জন্য যেমন লিখেছেন, ছোটদের জন্যও তেমনি লিখেছেন। যেমন ছোটদের জন্য লিখেছিলেন খুকু ও কাজী বাবা,
0: বড়দের জন্য বলুন,
3: বড়দের জন্য যেমন লিখেছেন কান্দারি খুশিয়ার কবিতা, তেমনি আবার লিখেছেন কারা রইল লৌহ কপাল। তিনি চারিদিক থেকে মানে তার সম্বন্ধে বললে যেমন সাগরের জলের গভীরতা মাপা যায় না, তেমনি এনাদেরও গভীরতা কোনোদিন মাপা যায় না। এনাদের সম্বন্ধে বলতে গেলে অনেক কম বলা হবে। ইনি নামের সঙ্গে যেমন দুঃখ মিয়া, তিনি সমস্ত দুঃখ কষ্টকে সঞ্চয় করে তিনি গান কবিতা কাব্য সমস্ত কিছু দিকে এগিয়ে গেছেন। আবার তিনি সার্বিক জীবনে তিনি সেনাবাহিনীতে গিয়েছেন, সেখান থেকে তিনি আবার ফিরে এসে হাবিলদারের পোস্টে জয়েন করেছেন। আবার তিনি তার বিদ্রোহী কবিতার জন্য তিনি জেলে গিয়েছেন এক বছরের
0: জন্য। তিনি আমাদের সকলের প্রিয়, আমাদের
3: সকলের জন্য তিনি করেছেন
0: প্রাণের কবি।
3: তার এই প্রাণের কবি, আর এই বিদ্রোহী কবিকে আমি একবার চলে যেতে যেতে আবার একবার আমি সত্যপতি প্রণাম জানিয়ে যেতে চাই। বিদ্রোহী কবি নজরুল, তুমি জানি না কোথায় আছো, তোমা দিনে আজ দেশের মাঝারে উঠি আছে হাহাকার, আজি জন্মদিনে জানাই তোমার আমার নমস্কার।
0: অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আজও তার কথা বলতে গিয়ে আমরা কেমন যেন আবেগপ্রবণ হয়ে পড়ি, তাই না? তিনি তো বলেছেন, কান্ডারি বলে ডুবেছে মানুষ সন্তান মোরমার, এক ক্ষয়িষ্ণু সমাজের প্রতি তিনি এই বার্তা দিয়েছেন, যে বার্তা আজও কিন্তু চিরন্তন, শাশ্বত। তিনি আমাদের বিদ্রোহী কবি, তিনি তো গেয়েছিলেন ভাঙনের গান, আর তার সৃষ্টির গভীরেই লুকিয়েছিল প্রেম, সাম্য, মানবতা। আজ তার এই পবিত্র জন্মতিথিকে আমরা স্মরণ করতে পারছি, তার প্রতি জানাচ্ছি আমাদের শ্রদ্ধার্ঘ্য।

অন্তরে তুমি আছো চিরদিন, এ বিষয়ে আজ শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি মানসী। সঙ্গে থাকুন ফিরছি বিজ্ঞাপন বিরতি নিয়ে।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: নমস্কার, সঙ্গে শ্রোতা বন্ধু রয়েছেন, কে আছে একটু দেখি, ফোনের ওপারে অপেক্ষা করছেন। নমস্কার, কে সঙ্গে? হ্যালো, হ্যালো, সঙ্গে কি কোনো শ্রোতা বন্ধু রয়েছেন ফোনের ওপারে? হ্যালো, হ্যালো,
2: নমস্কার দিদি ভাই।
1: হ্যাঁ বলুন। আচ্ছা, কথা শুনতে পেলে সময় নষ্ট করে কথা বলবেন। হ্যাঁ, তাহলে অনেক শ্রোতা বন্ধু। হ্যাঁ, স্বাগত আজকের অনুষ্ঠানে, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি কিন্তু শুনতে পাচ্ছি, আপনি কি পাচ্ছেন?
2: হ্যাঁ পাচ্ছি।
1: হ্যাঁ বলুন।
2: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে তার চরণে আমার শত কোটি প্রণাম। সেই উপলক্ষে আজকের বিষয় অন্তরে তুমি আছো চিরদিন। তো দিদি ভাই, কতদিন বেঁচে আছি ততদিন কাজী নজরুল ইসলাম আমাদের অন্তরে থেকে যাবে,
1: যোগাযোগ থাকবে। ঠিক, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো,
3: নমস্কার, শুভ সকাল দিদি ভাই।
1: সুপ্রভাত, বলুন, কে কথা থেকে?
3: আমি বাহিরি বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
1: স্বাগত আজকের আমাদের শুভ সকালের অনুষ্ঠানে।
3: হ্যাঁ দেখুন, সত্যি তাই, এই কবি নজরুল ইসলাম আজকে ওনার জন্মদিনে ওনার চরণে শত কোটি প্রণাম। আর অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি। সত্যি তাই, অন্তরে এই সমস্ত কবিরা তো চিরদিনই থাকবেন। হ্যাঁ, এনাদের তো অবদান অনস্বীকার্য, মানে এক কথায় বলা যাবে না বা ভাষায় প্রকাশ করা যাবে না। তিনি বাচ্চা থেকে বয়স্ক সমস্ত মানুষের জন্য চিন্তা ভাবনা করেছেন এবং তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত, এটা আমরা সকলেই জানি। হ্যাঁ, তিনি কিন্তু খুব বেশি দূর লেখাপড়া করার সুযোগ পাননি, তিনি খুব কষ্টে অভাব অনটনে মানুষ হয়েছিলেন। যাই হোক, হ্যাঁ যাই হোক, তিনি অন্তরে আছেন চিরদিন। তার নশ্বর জীবনটা আমাদের ছেড়ে চলে গেলেও তিনি সব
1: সময় বাংলার একের জ্যেষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চৌরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন কাজী ফকির আহমেদ এবং মা ছিলেন জাহিদা খাতুন। নজরুলের শৈশব কিন্তু কেটেছিল অত্যন্ত দারিদ্র ও কষ্টের মধ্যে। ছোটবেলায় পিতৃহারা হওয়ার পর চরম অর্থ কষ্টে তার যে প্রথাগত শিক্ষা সেটা বারবার ব্যাহত হয়েছিল, আর অভাবের তাড়নায় শৈশবেই তাঁর নাম হয়ে গিয়েছিল কিন্তু দুঃখ মিয়া। জীবিকার জন্য তিনি মক্তবের শিক্ষকতা, লেটো গানের দলে যোগদান, এমনকি রুটির দোকানেও তিনি কাজ করেছেন। কিন্তু এই চরম অর্থ কষ্ট, চরম দারিদ্রতা তাঁর ভেতরের প্রতিভাকে কখনোই দমিয়ে দিতে পারেনি, বরঞ্চ বাস্তব জীবনের কঠিন অভিজ্ঞতা তাঁর সাহিত্যকে যেন আরও সমৃদ্ধ করেছে। সাহিত্য জীবন ও বিদ্রোহী রূপ, নজরুলের সাহিত্যিক জীবনের যে বিকাশ সেটা কিন্তু অত্যন্ত বৈচিত্র্যময়, তাই না? প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি গিয়েছিলেন, আর সেখানেই তাঁর সাহিত্যিক প্রতিভার প্রকৃত স্ফুরণ ঘটেছিল। যুদ্ধ শেষে কলকাতায় ফিরে তিনি পূর্ণাঙ্গভাবে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেছিলেন। 1921 সালের ডিসেম্বর মাসে তিনি রচনা করেছিলেন তাঁর কালজয়ী কবিতা বিদ্রোহী, আর এই কবিতায় বাংলা সাহিত্যের মোড় ঘুরিয়ে দিয়েছিল। কবি ঘোষণা করেছিলেন, আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়িয়ে উঠে আছি একা চির উন্নত শির। তার এই কবিতা পরাধীন ভারতীয়দের মনে ব্রিটিশ রাজের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও সাহসের সঞ্চার করেছিল। তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা 1922 সালে বাংলা সাহিত্যে এক নতুন যুগের সূচনা করেছিল। এরপর একে একে প্রকাশিত হয়েছিল বেশের বাঁশি, ভাঙা গান, ভাঙার গান, ছায়ানট, সর্বহরা প্রভৃতি বিখ্যাত সব কাব্যগ্রন্থগুলো। শুধু কবিতা নয়, বাঁধনহারা, মৃত্যুখোদা ও কোহিলিকার মতো উপন্যাস এবং বহু ছোট গল্প ও প্রবন্ধ লিখে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। আর নজরুল গীতি, সঙ্গীত জগতে কাজী নজরুল ইসলাম কেবল যে বড় কবি ছিলেন তা না, তিনি অসাধারণ, অনন্য সাধারণ এক সঙ্গীত স্রষ্টাও ছিলেন। তিনি প্রায় যারা যার গান রচনা ও সুর করেছিলেন, যা আজ আমাদের কাছে নজরুল গীতি নামেই পরিচিত। আবার সঙ্গীতের ক্ষেত্রেও কিন্তু তার বৈচিত্র্য ছিল বিস্ময়কর, সে কথাতে আসবো। তার আগে চলে যাই শ্রোতা বন্ধুর পাঠানো বার্তায়। শুভ সকাল, নমস্কার নেবেন এই বলেই শুরু করেছেন আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে। অন্তরে তুমি আছো চিরদিন, খুব সুন্দর একটা ভক্তি শ্রদ্ধা জাগানো বিষয়। প্রতিটি মানুষের মনে একটা সৃজনশীল এবং ভক্তি শ্রদ্ধা জাগানো বিষয় থাকে, যার ফলে সে তার মনের মানুষকে শ্রদ্ধা জানাতে পারে এবং মনের মণিকোঠায় এক অবিনশ্বর স্থান অধিগ্রহণ করে থাকে। একথাই লিখেছেন আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে। অনেক ধন্যবাদ সৌভিক ঢাকুরিয়া থেকে লিখছেন, অন্তরে তুমি আছো চিরদিন এ যেন কোনো ক্ষণিকের অনুভূতি নয়, বরং হৃদয়ের গভীরে নীরবে জ্বলে থাকা এক অনন্ত প্রদীপ। সময় বদলায়, ঋতু পাল্টায়, মানুষ দূরে সরে যায়, তবুও কিছু মানুষ থেকে যায় মনের এক গোপন কোণে। তাদের স্মৃতি, কথা, হাসি কিংবা অভিমান নিঃশব্দে মিশে থাকে প্রতিটি অনুভূতিতে। চোখের আড়াল হলেও তারা কখনো মনের আড়াল হয় না, কারণ সত্যিকারের আপন মানুষরা দূরত্বে নয়, অনুভূতিতে বেঁচে থাকে। তাই আজও হৃদয় বলে, অন্তরে তুমি আছো চিরদিন। অনেক ধন্যবাদ সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছিলেন। আচ্ছা, পরে চলে যাই, পাঠিয়েছেন বিরাটি থেকে মন্টালি দে। আচ্ছা, শুরু করেছে শুভ সকাল আমার মিষ্টি মানসী পিসুমণি, প্রণাম নেবেন। প্রণাম নিলাম, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। আজ কাজী নজরুলের 128তম জন্মদিন। হ্যাঁ, কবিকে প্রণাম জানাই। আজকের বিষয় খুব সুন্দর, পিসুমণি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান, অন্তর মম বিকশিত করো অন্তরতর হয়ে। কবি বলেছেন, মনের গ্লানি দূর হোক আর সুন্দর মন বিকশিত হোক, এটাই আমাদের আশা। আমি ছোট্ট অভিরূপ বিরাটি থেকে। ভালো থাকবেন, প্রণাম নেবেন, তুমিও খুব খুব ভালো থেকো আর সকলকে ভালো রাখার চেষ্টা করো। কাজী নজরুল ইসলাম তো ছোটদের জন্য, তাই না? তার যে স্বদেশী কবিতা, স্বদেশী গান আমরা পেয়েছি, আরও নানা দিক দিয়ে তাকে আমরা পেয়েছি। আমরা যেমন কবিগুরুকে আমাদের ছোট্টদের জন্য খুব খুব কাছে পাই, সেই রকমই কিন্তু কাজী নজরুল ইসলামকেও পাই। তোমরা তো জানো তার সেই খুকি কাঠবেড়ালি, খাঁদু দাদু, আরও কত কত কবিতা রয়েছে তোমাদের জন্য। ভোর হলো দোর খোলো, কুকুনি ওঠরে, সে ছোট্টবেলা থেকে আমরা পড়েছি। তাহলে কাজী নজরুল ইসলাম কিন্তু তোমাদের জন্য।

0: শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, তার কাছে চলে যাই। নমস্কার, কে আছেন বলুন। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে কোথা থেকে?
1: শুভ সকাল।
0: হ্যাঁ সুপ্রভাত, বলুন।
1: আমি সরকারীদিন মুম্বাই পাড়া গোয়ায় যাচ্ছি বলছি।
0: হ্যাঁ বলুন, আজকের বিষয়।
1: বিষয় হচ্ছে
0: অন্তরে তুমি আছো চিরদিন।
1: অন্তরে তুমি আছো চিরদিন, তো এই কবিতাটি কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের জীবনীটা বড় দুঃখময়, করুণাময়। তাই কাজী নজরুল ইসলামের যে প্রতিভা, সেই প্রতিভাটা যে সম্পূর্ণরূপে বিকাশ ঘটবার সুযোগ থেকে পাননি, তাই তিনি যেটুকু মানে দুঃখী। কাজী নজরুল ইসলাম বাল্যকালে যেভাবে কষ্টের সঙ্গে লেখাপড়া করেছেন, বাল্যকালে তিনি আলকাম গানেও ছিলেন, সেখানেও পেটের গায়ে চায়ের দোকানে কাজ করেছেন তিনি। তারপরে কোনো সহৃদয় মানুষের সংস্পর্শে এসে স্কুলে ভর্তি হন। তারপরে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করার পর যে মিলিটারি যে চলে যান, এই অবস্থায় তিনি যেভাবে কষ্ট করে নিজের সংসারের ক্ষেত্রে, নিজের জীবনের ক্ষেত্রে যে এগিয়েছেন, তারপরে তার যে প্রতিভার বিকাশ ঘটেছিল, তিনি বিদ্রোহী কবি হিসাবে তিনি যেভাবে প্রতিষ্ঠা লাভ করেছেন দেশের প্রতি, তার মাঝে ভালোবাসা, সেই ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা, তুলনা করা যায় না। সেই ভালোবাসার মধ্য দিয়ে তিনি কবিতা রচনা করেছেন।
0: হ্যাঁ, তার অসংখ্য কবিতা।

অসংখ্য গান, উপন্যাস আমরা জানি সে কথা, তাই তারই লড়াই, তার জীবন দর্শন আমাদের অনুপ্রেরণা হোক, তাকেই পাথেয় করে আমরা এগিয়ে চলি। খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এবারে চলে যাই আপনাদের পাঠানো বার্তায়। আমি চেষ্টা করি আপনাদের পাঠানো যে মেসেজগুলো আমাদের কাছে এসে পৌঁছচ্ছে সেগুলো পড়ে ফেলার। এবারে মনিরা বেগম গোড়াবাজার মুর্শিদাবাদ থেকে লিখছেন, শুভ সকাল, সকলকে মেঘলা সকালের শুভেচ্ছা জানিয়ে বিষয়ের প্রতি আলোকপাত করি। অন্তরে তুমি আছো চিরদিন, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কোনো নজরুল। কবি অন্নদা শঙ্কর রায়ের কবিতার মধ্যেই তোমার চিরস্থায়ী স্থান বাঙালির অন্তরে, মননে, চেতনে। তুমি আছো সাম্যবাদের মশাল জেলে, বিভেদের অন্ধকার কারার প্রাচীর ভেঙে তুমি প্রভাত ও আনয়নে। তুমি আছো মানবতার গ্লানি মোচনে, তুমি আছো বিদ্রোহের বজ্রকণ্ঠে, তুমি আছো তোমার কবিতা গানে নতুন শব্দের সংযোজনে নীরব বিপ্লবে। তুমি আপামর বাঙালির অন্যায়ের প্রতিবাদের ভাষা হয়ে মাঝবে চিরকাল, তুমি আছো কালবৈশাখী ঝড়ে নতুনের আহ্বানে। তুমি আছো অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদে, তুমি আছো অগ্নিবীণার সুরে, তুমি আছো সঞ্চিতার পাতায় পাতায় শব্দের পোননে। তুমি আছো খুকিয় কাঠবিড়ালির আলাপনে, তুমি আছো কৃষকের ক্লান্ত মুখ শ্রমিকের ঘামে, দীন ও দুঃখের সততার আভরণে। আমাদের বাঙালি জীবনের সারস্বত সমাজে নানাভাবে নন্দিত হয়ে তুমি আছো চিরদিন। মনিরা বেগম বহরমপুর গোড়াবাজার থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। আপনার এই সুন্দর বার্তাটি আমরা সকলের সঙ্গে ভাগ করে নিলাম। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, শুভ সকাল দিদি, অন্তরে আছো তুমি চিরদিন, কাজী নজরুল ইসলামের জন্মদিনে বলি, হে বিদ্রোহী কবি, তুমি আছো সবার অন্তরে, থাকবেও চিরদিন, তাই তোমায় সহস্র প্রণাম জানাই। এভাবেই সুমিতা রায় ঢাকুরিয়া থেকে তার বার্তা আমাদের কাছে পাঠিয়েছেন। তিনি সর্বদাই আমাদের অন্তরে আছেন আমরা জানি। হ্যাঁ, এবার একটু কাজের কথায় আসি। ইন্ডিয়ান আর্মি অগ্নিপথ স্কিম 2026 মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাবাসীদের উদ্যোগে জানানো হচ্ছে যে আগামী 1 জুন থেকে 12 জুন 2026 পর্যন্ত কমন এন্ট্রান্স এক্সামিনেশন অনুষ্ঠিত হবে, অর্থাৎ সিইই কমন এন্ট্রান্স এক্সামিনেশন দুর্গাপুর এবং আসানসোলে অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের নিজেদের অ্যাডমিট কার্ড www.joinindianarmy.nic.in থেকে ডাউনলোড করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। রেজিস্ট্রেশন করবেন যারা, তারা বা যারা ইতিমধ্যেই করেছেন, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, তারা আর্মি রিক্রুটমেন্ট অফিস বহরমপুরে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর অন্য যে কোনো তথ্য বা বিস্তারিত তথ্য জানার জন্য আর্মি রিক্রুটিং অফিসে যোগাযোগ করুন, অথবা এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি নম্বরটি জানিয়ে দিই, 9434584102। আবারও বলি, 9434584102। এই নম্বরে আপনারা যোগাযোগ করুন। অবশ্যই যারা নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত। শুনলেন কাজের খবর।

এবার একটা অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মশতবর্ষে বহরমপুর নজরুল কমিটি আয়োজিত 46তম জন্মোৎসব অনুষ্ঠিত হবে 27, 29 এবং 30 মে 2026 বহরমপুর রবীন্দ্র সদনে প্রতিদিন সন্ধে 6টা বেজে 30 মিনিটে।

0: শ্রোতা বন্ধু রয়েছেন ফোনের অপর প্রান্তে চলে যায় তার কাছে, কে রয়েছেন দেখে নিয়ে। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন। হ্যালো, স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার,
1: স্বাগতম। কাজী নজরুল ইসলাম আজকে জন্মদিন, তবে কাজী নজরুল ইসলাম আমাদের মধ্যে এখনো বেঁচে আছে, আমাদের হৃদয়ে বেঁচে আছে। এমন একজন মানুষ খুব দরিদ্রের সাথে

0: লড়াই করে সে আমাদের মধ্যে এত সুন্দর আমাদেরকে উপহার দিয়ে গেছেন, তার কবিতা, তার নাটক, তার লেখার উপন্যাস, এই জন্য আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে শিক্ষিয়ে দিয়ে গেছে মানুষকে ভালোবাসতে হয় কি করে। একই বিন্দু দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার মান, মনি মুসলিম তাহার প্রাণ, এই যে কবিতাগুলো লিখে দিয়ে গেছিলেন, সত্যি আমাদেরকে
1: তিনি বরাবর সাম্যের কথা বলেছেন, তাই না?
0: হ্যাঁ, সাম্যের গান লিখে গিয়েছিলেন, আমাদেরকে এক করে গেছিলেন। আর এই নজরুল ইসলাম যখন সে ইংরেজিকে তাড়ানোর জন্য সে যখন উঠে পড়ে লেগেছিল, তখন আমাদের বহরমপুর থেকে তাকে বন্দী করা হয়েছিল, তখন সে বন্দী অবস্থাতেই কবিতা লিখেছিলেন। হ্যাঁ, এই যে সব আমাদের জন্য যে কি করে যায়নি, আমাদেরকে তার আমাদের পথ প্রদর্শক তিনি, আমাদের জন্য যা করে গেছেন তা ভাষায় এই সামান্য টাইমে বলা শেষ করা যায় না।
1: আমাদের
0: মনের মধ্যে সে রয়ে যাক, আমাদের তার জন্মদিন তার শ্রদ্ধ আমরা তাকে পালন করি,
1: তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য, আমাদের সকলের তরফ থেকে শ্রদ্ধার্ঘ্য। অনেক ধন্যবাদ, ভালো থাকুন, সঙ্গে থাকুন। নজরুলগীতির কথা বলতে গেলেই কিন্তু স্বদেশীয় গণসঙ্গীতের কথা এসে পড়ে। দেশাত্মবোধক গান এবং শোষণের বিরুদ্ধে জাগরণের যে গান, সেটা কিন্তু নজরুল ইসলামের গানে আমরা বারবার পেয়েছি।

সোমনাথ দাস, রানীরবাজার সোনামুখী, বাঁকুড়া থেকে লিখছেন। সুপ্রভাত, শুভ সকাল সকল শ্রোতা বন্ধুদের সুস্বাগতম। অন্তরে তুমি আছো চিরদিন, দিদিভাই আজ 11ই জ্যৈষ্ঠ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন, গঙ্গাজলে গঙ্গা পূজার মতো তাঁরই লেখা কবিতায় শ্রদ্ধাঞ্জলি। আমার কৈফিয়ত কবিতার উদ্ধৃতাংশ, বন্ধুকে আর বলিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি যাহা আসে কই মুখে। মাথার উপরে জ্বলছেন রবি রয়েছে সোনার শত ছেলে, প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। পরক্ষণে গেয়ে ওঠেন সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। পরিশেষে বলি বিদ্রোহী কবিতায়, বল বীর বল উন্নত মম শির, শের নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির, বলবীর। জন্মদিনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জানাই সশ্রদ্ধ প্রণাম, আন্তরিক শুভেচ্ছা চাও সোমনাথ দাস। সোনামুখী বাঁকুড়া থেকে লিখেছিলেন। আচ্ছা, এবার বেগম নির্বাণু খাতুন পাইকপাড়া নলাটি বীরভূম থেকে লিখছেন। এই দেখো জোনা শাকো ওই চুরুলিয়া, এখানে রবীন্দ্রনাথ শেথাদু খুমিয়া, তুমি ছোটবেলায় মক্তবে শিক্ষকতা করেছ মসজিদে, দিয়েছ আজান, যুদ্ধ করেছ মেসোপটেমিয়ায়, তুমি ভারতের সন্তান, তুমি ভারতের কবি, বিদ্রোহী কবি শুধু নও তুমি, প্রেমের কবি, ভালোবাসার কবি হও। প্রেম এসেছিল তোমার জীবনে বারবার, তুমি ছিলে প্রেমিক তাই হয়েছ বারবার ঝারখার, তুমি নিমেষে লিখেছ কবিতা, তুমি নিমেষে লিখেছ গান, এ জগতে তোমাকে জানাই শুভেচ্ছা আর অভিনন্দন। এ বলেই তার বার্তা আমাদের কাছে পাঠিয়েছিলেন বেগম নুরবানু খাতুন নলহাটি বীরভূম থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার বার্তা আমাদের কাছে এসেছে এই জন্য। অন্তরে তুমি আছো চিরদিন, এই বিষয়ে আজ আমরা শুভ সকাল অনুষ্ঠানে, কারণ আজ 11ই জ্যৈষ্ঠ, বিদ্রোহী কবি, সাম্যের কবি, মানবতার কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস। আবারও আপনাদের সাথে কথায় ফিরব, কিন্তু তার আগে আবহাওয়ার খবরটা জানিয়ে রাখি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, মুর্শিদাবাদ জেলার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হয়েছে এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জেলার বিক্ষিপ্ত অঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি মাপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে যে জেলার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আমরা জানি যে মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ ছিনে এনেছিল এবছরই, আর তাই পদ্মসম্মানে ভূষিত হলেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত। গতকাল দিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করেন হরমনপ্রীত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার হাতে এই সম্মান তুলে দেন। অনেক শুভেচ্ছা, আগামীর জন্য শুভকামনা।

কাজী নজরুল ইসলাম, তার কবিতা, তার গান, বিশেষ করে তার গানের কথাই যদি আমরা ধরি, দেখবেন সেই শোষণের বিরুদ্ধে যে জাগরণের গান, আর তার গজল, বিশেষ করে তার ভক্তিগীতি ইসলামী গান, তিনি যেমন শ্যামা সঙ্গীত কীর্তন রচনা করেছেন তেমনি সমান দক্ষতায় কিন্তু ইসলামী গজল লিখেছেন। তার গান বাঙালির আবেগ, আমাদের সংগ্রামের চিরসাথী, সাম্যবাদ আর অসাম্প্রদায়িক চেতনা নজরুলের চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল। তার অসাম্প্রদায়িক মানসিকতা এবং সাম্যবাদী চেতনায় এই জাতিগত ভেদাভেদের ঊর্ধ্বে উঠে মানবতার গান গিয়েছিল, আর তাই তিনি লিখেছিলেন গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। তিনি বিশ্বাস করতেন মানুষের চেয়ে বড় আর কিছু হতে পারে না, নারী পুরুষেরও সমান অধিকারে তিনি বিশ্বাসী ছিলেন, যার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি তার বিখ্যাত নারী কবিতায়। তার কারাবরণ, তার শেষ জীবন, ব্রিটিশ সরকার নজরুলকে অত্যন্ত ভয় পেতেন, বিশেষ করে নজরুলের লেখনীকে, ধূমকেতু লাঙ্গল পত্রিকায় বিপ্লবী লেখার জন্য এবং আনন্দময়ীর আগমনী কবিতার জন্য ব্রিটিশ সরকার তাকে কিন্তু রাজদ্রোহের অপরাধে কারাদণ্ডও দিয়েছিল। জেলে বসে তিনি অনশন করে প্রতিবাদ জানিয়েছিলেন এবং রচনা করেছিলেন বহু বিখ্যাত গান। 1942 সালে কবি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন, আর এর ফলে তিনি চিরতরে বাকশক্তি এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। তার জীবনের বাকি দীর্ঘ সময় কাটে নিভৃতে নীরবতায়। 1972 সালে স্বাধীন বাংলাদেশের তৎকালীন সরকার কবিকে সপরিবারে ঢাকায় নিয়ে যান এবং তাকে জাতীয় কবি মর্যাদায় ভূষিত করেছিলেন। তাই এই কবির কথা বলতে গেলে বারবার সেই কথাই আমাদের মনে ফিরে ফিরে আসে, তাই না, যে তিনি আমাদের অন্তরে আছেন, অন্তরেই থাকবেন। ওই যে বলছিলাম তার যে অসাম্প্রদায়িকতা, মানবিকতা, যে ভক্তি, প্রেম, সবই ধরা পড়েছিল কিন্তু তার কবিতায় এবং বিশেষ করে তার গানে।

0: শ্রোতা বন্ধু আছেন তার কাছে যাব। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, কোন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন? খুব ছোট করে শুনে নেবো।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, খুব ছোট করে
1: সংঘর্ষ।
0: বলুন বলুন।
1: সুপ্রভাত।
0: শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল। দিদিভাই বেশি বলবো না, দু একটা বলবো।
0: তুমি তাই, বেশি আর সময় পাবো না। হ্যাঁ শেষ পর্যায়ে বলুন।
1: দিদিভাই দেখুন দেখুন, দিদিভাই আজকে কাজী নজরুল ইসলামের জন্মদিন, সত্যি করে এই ওনাকে শত কোটি প্রণাম। হ্যাঁ, এবং আপনারা অনুষ্ঠানটা করছেন তার জন্য আপনাদেরকেও শত কোটি প্রণাম দিদিভাই, কারণ আপনারা এই যে সময়ে সময়ে আমাদেরকে এই উপহারগুলো দিয়ে যান। হ্যাঁ, এবং আপনার কাছে একটা গান শুনতে চাইবো, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, হ্যাঁ নজরুল, কাজী নজরুল ইসলাম, এই গানটা যদি থাকে শোনাবেন, এইটুকু বলবো।
0: হ্যাঁ অনেক ধন্যবাদ, কিন্তু শুভ সকাল অনুষ্ঠানে তো আমরা অনুরোধের গান শুনিয়ে থাকি না। নিশ্চয়ই আমাদের যে অনুরোধের গানের অনুষ্ঠান থাকে সেখানে নিশ্চয়ই পরবর্তীতে যদি কোনো দিন থাকে আপনার এই অনুরোধ আমি রাখার চেষ্টা করব। আজ আমরা একদম একদম শেষ পর্যায়ে অনুষ্ঠানের চলে এসেছি, যেতে যেতে সেই কবির কথাই আবার বলতে হয়। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর, বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হলে কেঁদে কেঁদে, ফিরবে মরু কানুন গিরি সাগর আকাশ বাতাস চিরি, যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে।

স্বপন ভেগিনী সূত্রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়াই উঠবে উপক চমকে, জাগবে হঠাৎ চমকে, ভাববে বুঝি আমি এসে বৈষ্ণবকের কোলটি ঘেঁষে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন বুঝবে।

গাইতে বসে কণ্ঠ ছেড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সে যে পথিক তার শেখানো গান না। আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বিহাগ, পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন নাকি, ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন, বুঝবে।

কাজী নজরুল ইসলাম আজ আমাদের মাঝে হয়তো শারীরিকভাবে নেই, কিন্তু তার সৃষ্টি, তার আদর্শ আমাদের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে। অন্যায় অত্যাচার আর শোষণের বিরুদ্ধে লড়াই করার জন্য তাঁর রচিত কবিতা, গান আজও আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তিনি ছিলেন, আছেন, থাকবেন আমাদের মননে, আমাদের চেতনায়। সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আজ আমাদের সাথে এভাবে থাকার জন্য। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন সবাইকে। এতক্ষণ আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানে ছিলাম আমি, আপনাদেরই বন্ধু মানসী। আমার সঙ্গে কারিগরি সহায়তায় ছিলেন অমিতাভ চট্টোপাধ্যায়। আবারও বিদ্রোহী কবির প্রতি 128তম জন্মদিনে আমাদের আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম, বিনম্র শ্রদ্ধা আর আমাদের এই শ্রদ্ধার্ঘ্য।

0: এতক্ষণ আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন একটি সঙ্গীতালেখ, তোরা সব জয়ধ্বনিকর।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সঙ্গীতালেখ্য তোরা সব জয়ধ্বনিকর। পরিবেশন করছেন রবিউল আলম এবং সহশিল্পীবৃন্দ।
2: ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অনুঘটকের মতো কাজ করেছিল কাজী নজরুল ইসলামের গান। কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর্ণের লোপাট। তখন টকবক করে ফুটছে তরুণ সমাজ, রক্তে তাদের উন্মাদনা উত্তাল হয়ে উঠছে। সেই রক্ত ব্রিটিশের সাম্রাজ্য তছনছ করে দেবে। কুমিল্লা থেকে কলকাতায় ফিরে আসার পর কাজী নজরুল ইসলাম এই গানটি লিখেছিলেন, ভাঙার গান। কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর্ণের লোপাট। সময়টা তখন 1921 সাল। চারিদিকে তখন স্বাধীনতা আন্দোলনের জোয়ার, বিদ্রোহের আগুন, ফুটছে তরুণ সমাজ, ভেঙে চুড়ে ছত্রখান করে দেবে ব্রিটিশ রাজত্বকে। সেই বিদ্রোহকে স্তিমিত করতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে তখন জেলে আটকে রেখেছিল ব্রিটিশ শাসকেরা। আর সেই সময় এই রক্ত গরম করা গানটি লিখলেন কাজী নজরুল ইসলাম। কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর্ণের লোপাট। মুজাফফর আহমদের লেখা কাজী নজরুল ইসলাম স্মৃতিকথা, সেই সময়কার কিছুটা আভাস সেখানে মেলে। এই ভাঙার গান কিভাবে সৃষ্টি হল কাজী নজরুলের হাতে, তা নিজের চোখের সামনে দেখেছেন মুজাফফর আহমদ। তার স্মৃতিচারণা থেকে জানা যায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তখন জেলবন্দী। সেই সময়ে দাস পরিবারের এক সদস্য বাংলার কথা পত্রিকার জন্য একটি কবিতা চাইতে এসেছেন কাজী নজরুলের কাছে। আর সেই অনুরোধ পেয়েই কাজী নজরুল ইসলাম তৎক্ষণাৎ লিখতে শুরু করলেন সেই আগুন ঝরা শব্দ। মুজাফফর আহমেদ এবং দাস পরিবারের ওই সদস্য তখন বসে কাজী নজরুল ইসলামের সামনে। অল্প সময়ের মধ্যেই সেই ভাঙার গান লিখে কবি শুনিয়ে দিলেন তাদের। পরবর্তীতে বাংলার কথা পত্রিকায় সেটি ছাপাও হল। আরও পরে 1924 সালে কাজী নজরুল ইসলামের ভাঙার গান কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। সেখানে প্রথমেই স্থান পেল কারারই লৌহ কপাট কবিতাটি। এছাড়াও আরও বেশ কয়েকটি কবিতা ভাঙার গান কাব্যগ্রন্থের ছত্রে ছত্রে ছিল। বিদ্রোহের সুর, আগুনের উন্মাদনা, ভেঙে ছত্রখান করার ডাক, স্বাধীনতা আন্দোলনের ঝাঁজকে যা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল সেই ভাঙার গান কাব্যগ্রন্থ। বেগতিক দেখে তড়িঘড়ি ব্রিটিশরা সেই কাব্যগ্রন্থ বাজেয়াপ্ত করে নিয়েছিল। নিষিদ্ধ করা হলো ভাঙার গানকে। স্বাধীনতার আগে পর্যন্ত সেই নিষেধাজ্ঞা জারি ছিল। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর 1949 সালে এই ভাঙার গান নতুন করে প্রকাশিত হয়। প্রকাশিত হয় তার দ্বিতীয় সংস্করণ, রক্তঝরা উন্মাদনার সেই গান। কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর্ণের লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।

দুর্গাপূজা উপলক্ষে কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হল বিজয়া নামক সঙ্গীতালেখ্য। সমবেত কণ্ঠে পরিবেশিত হল গান। সেখানে আগমনী গান হিসেবে বিবেচিত হয়ে থাকে যে গানটি, প্রথাগতভাবে এই গানটি শুধু দেবীর বন্দনামূলক আবাহনী গান নয়। গানটির বিষয় বিশ্লেষণ করলে দেখা যায় এটি শুধুই প্রার্থনার গান নয়, শুধুই আবাহনী গান নয়। এই ভাবনা থেকেই বোধ করি কবি এই গানটিকে বিজয়া সঙ্গীতালেখ্যর শুরুতেই না রেখে একেবারে শেষে সংযোজিত করেছিলেন। অন্যভাবে বিচার করলে বলা হয় গানটি বিজয়া নামক সঙ্গীতালেখ্যের উপসংহারও বটে। প্রথাগতভাবে দেবীর উদ্বোধন করা হয় মন্ত্রের মাধ্যমে। কবিতার পরিবর্তে দেবীকে আহ্বান করেছেন নবতর মন্ত্রে। প্রথাগতভাবে বিজয়া দশমীতে দেবীর বিসর্জনের রীতি অগ্রাহ্য করে কবি নবতর মন্ত্র বলে আবাহন করলেন দেবীকে, চিরকালের জন্য সংসারে স্থিতি দশায় রাখতে চান। নতুন মন্ত্রে উদ্বোধিত এই দেবীর বেদী, পূজাবেদী পার্থিব কোনো মন্দিরে স্থাপিত হবে না। কবি মনে করেন এই দেবীর চিরস্থায়ী পূজাবেদী স্থাপিত হবে জাতি বর্ণ নির্বিশেষে নারী পুরুষের মনের মণিকোঠায়। সেটাই হবে শ্রেষ্ঠ পীঠস্থান। সেই মণিকোঠায় শক্তি ও ভক্তির অর্ঘ্য দিয়ে দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে। সিংহবাহিতা দেবী তার বাহন সিংহকে ত্যাগ করে মনের বেদিতে প্রতিষ্ঠিত হবেন। সেটাই হবে তার নতুন সিংহাসন, তার নবতর সিংহাসন। আভোগে এসে কবি অন্তরার মনোবেদীর ভাবকে আরও সম্প্রসারিত করলেন। কবি মনে করেন এই বেদী হবে স্পর্শ দোষমুক্ত, বর্ণভেদ বিবর্জিত, মাতৃদেবী সংস্থাপিতা দেবীর নামই হবে বেদমন্ত্র। সঞ্চারীর ভক্তিভাবের মন্ত্র আভোগে এসে হয়ে উঠেছে প্রতিজ্ঞা মন্ত্র। কবি মনে করেন সকলেই দেবীর সন্তান, তাই সন্তানদের আত্মকলহ দূর করে মহামিলনের পীঠস্থান প্রতিষ্ঠা করার প্রতিজ্ঞা মন্ত্র উচ্চারিত হয়েছে আভোগে। এই প্রতিজ্ঞা হল অস্পৃশ্যবাদের দেয়াল ভাঙার, আত্মকলহের হানাহানি রোধের, সাম্যবাদী দর্শনে সবাই হবে সমানাধিকারী, সমগ্র বিশ্বের সকল মানুষের মহাসম্মেলনে ভারতবর্ষ হয়ে উঠবে মহাভারত, মহান ভারত। মানুষে মানুষে সম্প্রীতি ও সহমর্মিতায় কল্যাণ কামনায় বিশ্ব হয়ে উঠবে বৃন্দাবনরূপী মহামিলনের লীলাস্থান। তাই তো কবি বলেন এবার নবীন মন্ত্রে হবে জননীতোর উদ্বোধন, নিত্যা হয়ে রইবি ঘরে হবে না তোর বিসর্জন। সকল জাতির পুরুষ নারীর প্রাণ সেই হবে তোর পূজাবেদী, মাতোর পীঠস্থান।

এই বাংলার মাটিতে জন্ম নেওয়া কাজী নজরুল ইসলাম বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমিক, বিদ্রোহী এবং জনপ্রিয় বাঙালি কবি, আবার প্রতিবাদের কবি, বিদ্রোহের কবি। তার কবিতায় বিদ্রোহের দৃষ্টিভঙ্গির কারণে তাকে আমরা বিদ্রোহী নামে আখ্যায়িত করি। কিন্তু এই বিদ্রোহী কবি যে প্রকৃতিকেও খুব কাছ থেকে উপলব্ধি করেছেন সে খবরও আমরা জানি। ছেলেবেলাতেই ছিল তার দুঃখ, নরু আরও কত নাম। নজরুলের প্রথম বয়সে সালেক গল্পে মুক্তি কবিতায় এবং রোগাক্রান্ত হওয়ার পূর্বে লিখিত কোনো কোনো রচনায় যে অলৌকিকতার সন্ধান পাওয়া যায় তা হয়তো প্রকৃতির বুক থেকেই আহরণ করা। প্রকৃতিকে জানা মানে নিজেকে জানা, আর নিজেকে জানা মানে জীবনের সমস্ত গভীরতা ধীরে ধীরে আস্বাদন করা। তার আচার আচরণে সেই ঔদাসীন্য, প্রকৃতি প্রেম লক্ষ্য করে তাকে লোকে ন্যাড়া খ্যাপা নামেও ডাকত। কেউ কেউ আদর করে বলতো নজর আলী। প্রকৃতির বিচিত্র সব রূপ তার কাছে প্রতি মুহূর্তে নতুন নতুন রূপে ধরা দিয়েছে, তাকে নবসৃষ্টিতে উৎসাহ যুগিয়েছে, প্রতিনিয়ত গড়ে তুলেছে একটু একটু করে। তাই তো কবি বলেছেন, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর।

0: শৃঙ্খল মুক্তির জন্য স্বৈরাচারের বিরুদ্ধে কবিতা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা, কবিতা রুখবেই সন্ত্রাস, কবিতা রুখবেই মৌলবাদ, গণতন্ত্রের পক্ষে কবিতা, জনতার সংগ্রাম কবিতার সংগ্রাম, মানুষের অধিকার কবিতার অঙ্গীকার, মানবিকতার প্রত্যয় কবিতা, কবিতা মুক্তির শাশ্বত শক্তি শান্তি সম্প্রীতি আনবে কবিতা। কবিতা তিমির ও বিনাশী, মাতৃভাষার আলোক ধারায় কবিতার হোক জয়। কবিতা সত্য সুন্দরের উৎসব, কালের যাত্রায় কবিতার জয়ধ্বনি, জয় কবিতার, জয় জয় মানবতার, কবিতা আনবেই সুসময়। কবিতা প্রতিরোধের হাতিয়ার, জঙ্গিবাদের বিরুদ্ধে কবিতা, হিংসার বিরুদ্ধে কবিতা, অসহিষ্ণুতার বিরুদ্ধে কবিতা, সহিষ্ণুতার পক্ষে কবিতা। কবিতা বারবার ফিরে আসে নতুন ভাবে, নতুন মন্ত্র নিয়ে, জগৎ জননী জগতের সমস্ত মানুষকে উজ্জীবিত করে। নতুন কবিতা, নতুন সময়, কবিতা উৎসব, মুক্তির উৎসব। কবিতা সহে না দানব যাতনা, যুদ্ধবাদের বিরুদ্ধে কবিতা, সুবিচারের পক্ষে কবিতা, কবিতা মৈত্রীর, কবিতা শান্তির। আর কবিতা শুধু বড়দের নয়, ছোটদেরও। তাই তো কাজী নজরুল ইসলাম যেমন ছোটদের জন্য একের পর এক লিখেছেন, লিখেছেন তার সানে নিনির জন্য, লিখেছেন সেই কবিতাটি খুকু কাঠবিড়ালি।
1: কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি ফোটকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক, বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারি লেজ উচিয়ে পুটুস পাটুস চাও, ছোচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও। কাঠবিড়ালি বাদ্রিমুখী মারবো ছুড়ে কিল, দেখবে তবে রানাদাকে ডাকবো, দেবে ঢিল পেয়ারা দেবে, যা তুইও চা, তাই তো তোর নাকটা বোচা, হুতমো চোখি গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কোষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে, ইস খেও না মস্ত পানা ওইসে পাকাটাও, আমিও বড্ড পেয়ারা খাই যে একটি আমায় দাও। কাঠবিড়ালি তুমি আমার চর্দি হবে, বৌদি হবে, রানা দিদি, তবে একটা পেয়ারা দাও না, এ রাম তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে, বাতাবি নেবুও ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, অমা দেখে যাও, কাঠবিড়ালি তুমি মরো, তুমি তুমি কচু খাও।
0: কাজী নজরুল ইসলামের 125তম জন্মদিনের এই অনুষ্ঠানে আমরা সেই মানবতার গান গাই, সেই মনুষ্যত্বের গান গাই, সেই সাম্যের গান গাই, সেই সত্যের গান গাই। তাই এভাবেই বলি, জয় হোক, জয় হোক, শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। দূর হোক অভাব ব্যাধি শোক দুঃখ, দৈন্য গ্লানি বিদ্বেষ অহেতুক, দূর হোক অভাব ব্যাধি শোক দুঃখ,

0: এতক্ষণ শুনলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সঙ্গীতালেখ্য তোরা সব জয়ধ্বনি কর। সঙ্গীতে অংশগ্রহণ করলেন সাদিয়া রাইসা, সন্ধিতা মণ্ডল, কৃষ্ণা মণ্ডল এবং রবিউল আলম। যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করলেন সমীর প্রামাণিক, চঞ্চল হালদার, সুজিত কুমার দাস, প্রদীপ কুমার মণ্ডল এবং চন্দন হালদার। ভাষ্যপাঠ দেবী সরকার মুখোপাধ্যায়, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ।
1: এতক্ষণ শুনলেন বিশেষ সঙ্গীতালেখ্য তোরা সব জয়ধ্বনি কর। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান শুনবেন গানে গানে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে ছুটির ঘণ্টা, উপস্থাপনায় অমৃতা হালদার রয়।

0: ছুটি ছুটি ছুটি। ছোট্ট সোনা বন্ধুদের অনেক অনেক আদর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ছুটির ঘন্টা। কি ঘুম ভেঙেছে তো সকলের, নাকি এখনো পর্যন্ত বিছানায় আরে মুড়ি ভাঙা হচ্ছে? কারণ ঢং ঢং করে স্কুলে ছুটির ঘন্টা পড়ার সাথে সাথেই পড়ে গেছে গরমের ছুটি। আর ছুটি মানে তো একটু দেরি থেকে, মানে দেরি করে ঘুম থেকে ওঠা, একটু বেশি দুষ্টুমি আর অনেকটা গল্পে গল্পে সময়, আর একটু বোধহয় ফাঁকি পড়ে কি পড়াশোনায়, বোধহয় না। কারণ আমি জানি আমার ছোট্ট সোনা বন্ধুরা খুব লক্ষ্মী, তারা পড়াশোনায় কখনোই ফাঁকি দেয় না। আর গরমের ছুটি মানে নিশ্চয়ই একবার হলেও মামার বাড়ি ঘুরতে গেছো বা যাবে, তাই না? কারণ এই তো একটা লম্বা ছুটি যখন মায়েরাও তোমাদের সাথে বেরিয়ে পড়তে পারে নিশ্চিন্তে। আর আজ বলো তো কি দিন? আমি জানি অনেকেই জানো আর অনেকের হয়তো একটু জানা বাকি রয়ে গেছে। আর আমরা তো একথা জানি যদি কেউ মামার বাড়ি গিয়ে থাকি যে মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই, তাই কিলচর নেই ঠিক, কিন্তু সময় তো অঢেল। আর এই অঢেল সময়ে তোমাদের জন্য গত 22 তারিখ থেকে আকাশবাণী কলকাতার শিশু বিভাগের উদ্যোগে শুরু হয়ে গেছে ছুটির ঘন্টা। আর যে কথা বলছিলাম, আজ, হ্যাঁ আজ তাঁর জন্মদিন। আজ ইংরেজির 26 মে, বাংলায় 11ই জ্যৈষ্ঠ। মনে পড়ছে কার জন্মদিন? হ্যাঁ, বাংলা মতে আজই কাজী নজরুল ইসলামের জন্মদিন, যাকে আমরা অনেক সময় দুঃখু মিয়া বলেও জানি। তোমরা তো চেনই যে কার নাম ছিল দুঃখু মিয়া, বললেই তোমরা সবাই এক্ষুনি বলে উঠবে কাজী নজরুল ইসলাম। এমনই অনেক গল্প কথাই সাজানো আজকের ছুটির ঘন্টা। শুনবো আমাদের স্টুডিওতে আসা বন্ধুদের কাছ থেকে তাদের গান কবিতা। কিন্তু যারা যারা আমার থেকে একটু দূরে রয়েছো, না মনের খুব কাছাকাছি রয়েছো কিন্তু এই মুহূর্তে একটু দূরে রেডিওর ওপারে, তারা কি করবে? তারা কি শুধু শুনবে? শুনবে তো বটেই, কিন্তু তারা শোনাবেও। তাদের কবিতাও বা গান আমরা ছোট্ট করে শুনে নিতেই পারি, কিন্তু তার জন্য তোমাদের চলে আসতে হবে 2213-1342 এই নম্বরে। কি নম্বরটা মনে থাকবে? আরও একবার বলে দিই, 0332213-1342। তাহলে তোমরা যারা দূরে রয়েছো কিন্তু রয়েছো মনের কাছাকাছি, তোমরা বরং এই মুহূর্তে একটু মনে মনে ঠিক করে নাও তো, আজ আমাদের সঙ্গে দূর থেকে ফোনের মাধ্যমে কাছে এসে কি শোনাবে। ততক্ষণ বরং আমরা শুনে নিই আমাদের স্টুডিওতে চলে আসা ছোট্ট বন্ধুদের কাছ থেকে কবিতা লেখ।
1: কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে বোয়ালিয়া যুব সংঘ গড়িয়ার আজকের নিবেদন কবিতা লিখ। আমরা আনিব রাঙা প্রভাত, গ্রন্থনা ও পরিচালনায় উপগুপ্ত বন্দ্যোপাধ্যায়, অংশগ্রহণে চিত্রিণী সাহা, ইতাস মণ্ডল, শিবাংশু ব্যানার্জি, বৈভব মণ্ডল, চিরন্তনী পুরকাইত, টিউলিপ সাধুখা ও উপাস্য বন্দ্যোপাধ্যায়।

0: মাত্র 8 বছর বয়সে পিতৃবিয়োগ হয়েছিল দুঃখ মিয়ার। শৈশবকালে যখন শিশু কিশোরদের হেসে খেলে পড়াশোনা নিয়ে দিন কেটে যাওয়ার কথা, তখন দুঃখ মিয়া লেটো দলের সঙ্গে গান গেয়ে ঘুরে বেরিয়েছেন বাংলাদেশের নানা জায়গায়, গিয়েছেন ঝুমুর গান। 1908 সালে কাজী নজরুল ইসলামের যখন 9 বছর বয়স, তখন পিতৃহারা কবি গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাথমিক পরীক্ষায় পাশ করেন। তখন থেকেই তার জীবন যুদ্ধ শুরু। এরপর তিনি বাবুর চিগিরি করেছেন, রুটির দোকানে কাজ করেছেন, নাম লিখিয়েছেন বাঙালি পল্টনে। মাত্র 20 বছর বয়সের মধ্যেই জীবনের এইসব বিচিত্র অভিজ্ঞতায় কবির ঝুলি ভরে উঠেছিল। এইসব অনন্য অভিজ্ঞতাকে সম্বল করে তিনি গান বেঁধেছেন, লিখেছেন অসংখ্য কবিতা। যতদিন তিনি শরীরে ও মনে সুস্থ ছিলেন, ততদিন তিনি মেতেছিলেন নব নব সৃষ্টির উল্লাসে।
1: আজ সৃষ্টি সুখের উল্লাসে, মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্ধ প্রাণের পল্লবে বারণে কে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে।
2: আজ হাসলো আগুন, শোষলো ফাগুন, মদন মারে খুন মাখাতুন, পলাশ অশোক শিমুল ঘায়েল, ফাগ লাগে ওই দিক বাসে গো, দিক বালিকার পীর বাসে। আজ রমণ এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর, হাসলো মরু, কাঁপলো বুধর কারণ তরু, বিশ্ব ডুবান আসলো তুফান, উজলে উজান ভৈরবীদের গান ভাসে, মোর ডাইনে শিশু সদ্য জাত, জড়ায় মরা বাম পাশে।
1: মন ঝুঁকছে গো আজ বলগাহারা, অশ্ব যেন পাগলাসে,
2: আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে।
3: আজীবন মানবতার পূজারী, ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে ওঠা এক মানবপ্রেমিক মানুষের জয়গান গেয়েছেন। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সদা জাগ্রত প্রহরী হয়ে সামাজিকভাবে বিপ্রতিবে দাঁড়িয়ে ন্যায়ের ধ্বজা তুলে ধরেছেন তিনি। ছাত্র সমাজকে ডাক দিয়ে বলেছেন, সমস্ত ঝড় বাদল তুচ্ছ করে পথে নামার জন্য, জীবন মৃত্যুকে পায়ে বৃত্ত করে জ্ঞানের মশাল হাতে এগিয়ে যেতে বলেছেন এ পৃথিবীতে স্বর্গ গড়ার স্বপ্ন নিয়ে।
2: আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, মোদের পায়ের তলায় মুড়ছে তুফান, উড়ছে বিমান ঝড় বাদল, আমরা ছাত্র দল। মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায়, আমরা শক্ত মাটি রক্তে রাঙাই বিষম চলার খায়, যুগে যুগে রক্তে মোদের সিক্ত হলো পৃথ্বীতল, আমরা ছাত্র দল।
1: মোদের চোখে জ্বলে জ্ঞানের মশাল, বক্ষে ভরা বাক, কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক, আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতীর শ্বেত কমল, আমরা ছাত্র দল। আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ, মোদের স্বর্গ পথে আভাস দেখায় আকাশ ছায়া পথ, মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল, আমরা ছাত্র।

0: এক সময় শুধু বিদ্রোহ আর বিপ্লবের কবিতা ও গান লিখেছেন কাজী নজরুল। ছোট ছোট শিশুদের জন্যেও কিছু অসাধারণ কবিতা লিখেছেন তিনি। শিশু মনের উপযোগী সেই সব ছড়া বা কবিতা দারুণ উপভোগ্য ও মজাদার। তার ঝিঙে ফুল কাব্যগ্রন্থে এমনই চমৎকার কবিতার সমাহার আমাদের অপার আনন্দ দেয়। ঝিঙে ফুল, খুকিও কাঠবেড়ালি, খাদু দাদু, লিচু চোর বা প্রভাতি কবিতায় দারুণ ছন্দ আর মজা আমাদের মুগ্ধ করে। ছোট্ট খুকির গাছে গাছে ঘুরে বেড়ানো কাঠবেড়ালিকে করা প্রশ্নগুলোর অনাবিল আনন্দ আমরা সকলেই উপভোগ করি।
1: কাঠবেড়ালি, কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বেড়াল বাচ্চা, কুকুর ছানা তাও, ডাইনি তুমি হোৎকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক, বাতাবি নেবু সকল গুলো, একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী লাজুচিয়ে পুটুস পাটুস যাও, ছোঁচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও, কাঠবেড়ালি বাঁদরিমুখী মারবো ছুঁড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল, কাঠবেড়ালি তুমি আমার চোরদি হবে বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ও মা দেখে যাও কাঠবেড়ালি তুমি মরো তুমি কচু খাও।
2: আবার লিচু চোর কবিতায় এক কিশোরের লিচু গাছ থেকে লিচু চুরির আনন্দদায়ক কাহিনীকে কবি বর্ণনা করেছেন এক ছন্দময়, সরস ও চিত্তাকর্ষক ভঙ্গিমায়।
3: বাবুদের তাল কুকুরে, হাবুদের দাল কুকুরে, সে ঘিবাস করলে তারা বলি থাম একটু দাঁড়া,
1: পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ।

0: যাচ্ছে না হোতা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে
1: গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাদ করে পড়েছি সরাদ জোরে
0: পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্চার ধুমাধুম গোটা দুচ্চার
1: দিলে খুব কিল ঘুষি একদম জোরসে ঠুসি আমি অব্বা গিয়ে থাপর দেহাওয়াত চাগিয়ে কাপড়
0: লাফিয়ে ডিংনু দেয়াল দেখি এক ভিট্রে শিয়াল আরে থাক শিয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হোথা
1: দেখে যেই আঁতকে ওঠা কুকুরও ঝুললে ছোটা আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার
0: বাবা গো মা গো বলে পাঁচিলে ফোকল গলে ঢুকিকে বোঝদের ঘরে যেন প্রাণ আসলো ধরে
1: যাব ফের কান মলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামি মিছা কুকুরের চামড়া খিঁচা
0: সে কি ভাই যাই রে ভুলা মালির ওই পিটুনি গুলা কি বলিস
1: ফের হপ্তা তবা না খপ্তা
2: কাজী নজরুল ইসলামের এত বিচিত্র সৃষ্টি যে শুধুমাত্র বিদ্রোহী কবির তকমা এঁটে দিয়ে কোনো সীমাবদ্ধ কাব্যিক পরিসরে তাকে বেঁধে রাখা যায় না। একসময় বাংলার বিদ্রোহী রূপের দুজন কাণ্ডারী ছিলেন, প্রথমজন নেতাজি সুভাষচন্দ্র বসু আর দ্বিতীয়জন কাজী নজরুল ইসলাম। বিদ্রোহের গান গাইতে গাইতেই দেশ ও কালের ঊর্ধ্বে ওঠা এক চিরন্তন ভারতীয় সংস্কৃতি ও সাধনার পূজারি হয়ে উঠলেন তিনি।
3: বলো বীর বলো উন্নত মমশির শির নেহারি আমারই নত শির ও শিখর হিমাদ্রির বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছড়ি ফুলক দুলক গোলক ভেদিয়া খদার আসন আরশে ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর মম ললাতে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বল বীর আমি চির উন্নত শির
4: মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত।

0: কাজী নজরুল ইসলামকে দেশ ও দেশবাসী ভুলতে পারে না। তিনি ছিলেন সহজাত কবি। শুধু কবিতা নয়, নজরুলের সঙ্গীত রচনার বহুধা প্রসারী প্রতিভাও ছিল অনন্য। একাধারে ইসলামী সঙ্গীত আর অন্যদিকে শ্যাম ও শ্যামা সঙ্গীত রচনা করেছেন অক্লেশে।
1: তিনি মানুষে মানুষে বিভেদ সৃষ্টিকারী প্রচলিত ধর্মের ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন। তার তৃষ্ণার্ত মন সদা চঞ্চল হয়ে ছুটে বেরিয়েছে সুন্দরের সন্ধানে, অপরূপের দর্শন প্রার্থনায়। নজরুল ধর্মের চেয়ে মানুষকে সর্বদা বড় করে দেখেছেন, তাই তিনি সমস্ত ধর্মের মানুষের ভালোবাসা আর শ্রদ্ধা পেয়েছেন। সাম্যবাদী কবিতায় তাই কবি উচ্চারণ করেছেন মানব ধর্ম আর আদর্শের কথা।
2: গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান, কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল কে পিটক, জেন্দা বেস্থা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এই পণ্ডশ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এই দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ায় নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ই সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ে জেরুজালেম এ মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়।
3: সমস্ত ভারতবাসীকে ধর্মের ভেদাভেদ থেকে দূরে থাকতে তিনি হুঁশিয়ার করেছেন। পরাধীন ভারতবর্ষের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ভরসা দিয়েছেন, শুনিয়েছেন আশার বাণী, স্বাধীনতার পবিত্র মন্ত্র উচ্চারণ করে সমগ্র দেশবাসীকে জাগিয়ে তুলতে চেয়েছেন, আহ্বান করেছেন স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য। তাঁর কবিতা গান এখনো আমাদের একইভাবে উদ্দীপ্ত করে, ভারতবাসী তাঁর কাছে ঋণী। কাজী নজরুলই আমাদের রাঙা প্রভাত আনার স্বপ্ন দেখিয়েছে।

0: ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত?
1: কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরিপার।
2: তিমির রাত্রি, মাতৃ মন্ত্রী, সান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘষিয়াছে অভিযান।
1: ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।
2: অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্দারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ।
1: হিন্দু নানা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্দারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার।
2: গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ।
1: কান্দারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাছ, করে হানাহানি তবু চল টানি, নিয়াছো যে মহাভার।
2: কান্দারি তব সম্মুখে ওই পলাশী প্রান্তর, বাঙালি খুনে লাল হলো জেঠা ক্লাইভের খঞ্জর।
1: ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার।
2: ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আজি অলক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান?
1: আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ,
2: দুলিতেছে দড়ি ফুলিতেছে জল, কান্দারি হুঁশিয়ার।

0: শেষ হলো কাজী নজরুল ইসলামের কবিতা অবলম্বনে কবিতা লিখো। আমরা আনিব রাঙা প্রভাত, গ্রন্থনা ও পরিচালনায় উপগুপ্ত বন্দ্যোপাধ্যায়, অংশগ্রহণে বোয়ালিয়া যুব সংঘ গড়িয়ার, চিত্রিণী সাহা, ইতাস মণ্ডল, শিবাংশু ব্যানার্জি, বৈভব মণ্ডল, চিরন্তনী পুরকাইত, টিউলিপ সাধুকা ও উপাস্য বন্দ্যোপাধ্যায়।
1: বাহ, খুব খুব সুন্দর শুনলাম আমরা আনিব রাঙা প্রভাত বোয়ালিয়া যুব সংঘ গড়িয়ার নিবেদনে। তবে আমার বন্ধুদের নামগুলো কিন্তু বড্ড কঠিন, তাই না? আমার ওপারের বন্ধুরা কি বলছে, আর তারা শুধুমাত্র ছোটদের নয়, কাজী নজরুল ইসলাম রচিত ছোটদের কবিতায় নয়, তারা কিন্তু বেশ বড়দের মতো কবিতাও আমাদের শোনালো। আসল কথা, এই বোধগুলোই বড় জরুরি। তবে আজকে তো ছোট্ট সোনাদের সঙ্গে কথা বলছি, তাই তোমাদের জন্য বলি, এই যে খুকিও কাঠপেড়ালি কবিতাটা আমরা বোধহয় সমস্ত ছোটরাই, আমরাও ছোটবেলায় করেছি, তোমরা যারা এখন ছোট তারা করছো, যারা একটু বড় হয়েছো তারাও করেছো, কারণ এটা সব থেকে মজার এবং খুব প্রিয় কবিতা আমাদের। যখনই বলি কাজী নজরুল ইসলামের একটা কবিতা শোনাও তো, সঙ্গে সঙ্গে কচি কচি কণ্ঠস্বরে এই কবিতা আমরা শুনি। কিন্তু জানো কি, কাজী নজরুল ইসলামের সব কবিতার পেছনেই কিন্তু একটা করে গল্প রয়েছে, তেমনি এই খুকি ও কাঠবিড়ালি কবিতার পেছনে রয়েছে একটা মজার গল্প। তিনি খুব সহজেই ছোটদের সঙ্গে মিশে যেতে পারতেন। এবার নজরুল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, যেখানেই যেতেন শিশুদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠত। এমনই 1921 সালে তিনি একবার কুমিল্লায় বেড়াতে গিয়েছিলেন একজন তার বন্ধুর বাড়িতে, এবং সেখানে একটি ছোট্ট মেয়ে ছিল, ছোট্ট মেয়ে অঞ্জলি নাম, তার সঙ্গেও তার বন্ধুত্ব হয়ে গেল, খুব স্বাভাবিক এটা। আর নজরুল একদিন দেখলেন এই মেয়েটি একটি গাছের নিচে দাঁড়িয়ে উপরে তাকিয়ে কার সঙ্গে যেন কথা বলছে। কাছে গিয়ে দেখলেন মেয়েটি একটি কাঠবিড়ালির সঙ্গে কথা বলছে। আর এমনটা দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন, লিখলেন খুকি ও কাঠবিড়ালি কবিতাটি। তোমরা কেউ কাঠবিড়ালির সঙ্গে কথা বলো নাকি? বলো না? আসল কথা, এখন খুব কম দেখা যায়, তবু যাদের দেখা যায় তারা একবার কথা বলে দেখো তো, শোনে কি না কাঠবিড়ালি? তবে কাঠবিড়ালি না শুনলেও এই মুহূর্তে আমাকে শুনতে হবে কোন বন্ধু রয়েছে টেলিফোনে, দেখে নি কোন বন্ধু এসেছে আমাদের কি শোনাতে। হ্যালো, হ্যাঁ, কে বলছো, কোথা থেকে বাবা, তোমার নাম কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো, বলছি তোমার মাকে বা সম্প্রীতি মান্না, আচ্ছা নামটা বুঝতে পারলাম, তুমি একটু রেডিও সেটটাকে মাকে বা বাবাকে বলো একটু তোমার কাছ থেকে দূরে সরাতে, ফোনের থেকে একটু দূরে সরাতে। বলো তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি? আচ্ছা কি শোনাবে তুমি আজকে?
2: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা শোনাবো।
1: আচ্ছা বাবু, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তো আমরা শুনতেই পারি, অন্য কোনো দিনও শুনবো, আর রবি ঠাকুর নজরুল তো আমাদের প্রতিদিনের, কিন্তু আজ তো নজরুল জয়ন্তী, মানে আমরা কাজী নজরুল ইসলামকে নিয়ে কথা বলছি, তার ছোটদের কবিতা শুনছি, গানও শুনবো, তো তুমি একটা কাজী নজরুল ইসলামের কিছু শোনাতে পারবে? আচ্ছা এখন মনে নাই থাকতে পারে, কোনো চিন্তা নেই, তুমি বরং সঙ্গে থাকো, অনুষ্ঠান শোনো, হ্যাঁ আমরা আবার পরে তোমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, রবীন্দ্রনাথেরটা আবার শুনবো, তুমি লক্ষ্মী শোনা, আমি বুঝতে পেরেছি, পরে আবার কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শুনবো, কেমন? আমরা আজকে নজরুলের কবিতায় থাকি, তুমি অনুষ্ঠান শুনতে থাকো, তোমাকে অনেক অনেক আদর। হ্যাঁ আসল কথা, রবি ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম তারা তো আমাদের প্রতিদিনের, তাই না? তাদেরকে ছাড়া আমরা ভাবতেই পারি না আমাদের এই জগতে এগিয়ে চলা। দেখে নেব আরও এক কোনো বন্ধু অপেক্ষা করছে, একটু দেখে নি কে এসেছে।
3: হ্যালো,
1: হ্যাঁ কে বলছো, কোথা থেকে বলছো?
3: আমি পূর্ব বর্ধমান থেকে দিয়া বসাক।

0: আছে। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি, সূর্যি মামা ওঠার আগে যে উঠবো আমি জেগে। হয়নি সকাল দেখো মা বলবেন দেখে, বলবো আমি আর সেমে ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগিনি কেমন সকাল হবে। তোমার ছেলে উঠলে ঘুমা রাত হবে তবে, উষা দিদি ওঠার আগে উঠবো আমি উঠবো পাহাড় চুড়ি, দেখবো নিচে ঘুমাই শহর শীতের কাঠামুড়ি, ঘুমাই সাগরে বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি বড় হলো যে সাগর খেতে ধলা মাসি, বলবে হাসি খোকুন এলি নাকি, বলবো আমি নই খোকুন ঘুম জাগানো পাখি নমস্কার।
1: বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, অনেক অনেক আদর, তুমি অনুষ্ঠান শুনতে থাকো, খুব ভালো লাগলো। আমি জানি এমনই ঘুম জাগানো পাখি কিন্তু আজ রেডিওর ওপারেও রয়েছে আর আমাদের সঙ্গেও রয়েছে। আর এখন যদিও শীতের কাঁথা মুড়ে শহর নেই, অনেকটা ভোর হতে না হতেই সূর্যের আলো ফুটতে না ফুটতেই সবাই প্রায় উঠে পড়ছে, কিন্তু আমার ছোট্ট বন্ধুদের তো এখন গরমের ছুটি, তাদের কিন্তু এখন একটু ঘুমের ছাড় রয়েছে। তাদের মায়েরা যতই ঘুমোতে বলবে না উঠতে বলবে এখন মনে হয় তাদের একটা চিন্তার বিষয়, তবে তারা এইভাবে আনন্দে থাকুক, ঘুমিয়ে থাকুক, পড়াশোনা করুক আর তার সঙ্গে ছুটির ঘণ্টায়। আকাশবাণী কলকাতা কেন্দ্রের শিশু বিভাগের নিবেদনে আমরা ছুটির ঘণ্টার অনুষ্ঠানে আরও এক বন্ধু রয়েছে, চট করে একটা শুনে নি তার কথা। হ্যালো, হ্যাঁ কে বলছো?
2: সায়নী।
1: আচ্ছা বলো কি বলছো, তুমি কোথা থেকে বলছো? তুমি কি শোনাবে আজকে?
2: কবিতা।
1: কবিতা কোন ক্লাসে পড়ো?
2: 1।
1: বাহ, তা তো অনেক বড় হয়ে গেছো, এখন তো ছুটি, খুব মজায় দিন কাটছে।
2: হ্যাঁ।
1: আর অনুষ্ঠান শুনছো তো প্রতিদিন ছুটির ঘন্টা তোমাদের জন্য?
2: হ্যাঁ।
1: বেশ শুনে নি, কি কবিতা শোনাবে?
2: কিছু কাজিনে শুনছিলাম।
1: আচ্ছা।
2: বাবুরি তাল পুকুরে, ডাল পুকুরে, নমস্কার।
1: আচ্ছা, সে ছিল গাছের আড়েই নমস্কার, তার মানে সেও এই মুহূর্তে গাছের আড়েই চলে গেছে, খুব খুব সুন্দর। আমি জানি সবাই মিলে খুব জোরে জোরে হাততালি দিচ্ছ বন্ধুদের জন্য। তোমরা এইভাবেই অনুষ্ঠান শুনতে থাকো আর এমনই আনন্দে থাকো। চলো, আমরা তো দূরের বন্ধুদের অনুষ্ঠান শুনলাম, কাছের বন্ধুদেরও শুনেছি, কিন্তু এবার তো আবার একটু ফিরে আসতে হবে আমার স্টুডিওতে যেসব বন্ধুরা রয়েছে, এবারে বরং গান কবিতার আসর, চলো শুনে নি আমার স্টুডিওর বন্ধুদের কাছ থেকে।
3: আমার নাম সুপর্বা ভট্টাচার্য, আমি একটি নজরুল গীতি গাইছি।

0: বাহ, খুব সুন্দর। দেখেনি পরের বন্ধু কি শোনাই।
1: আমার নাম শরণ্যা রানা। কবি কাজী নজরুল ইসলামের কবিতা ঘুম জাগানো পাখি। আমি হব সকাল বেড়ার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার মেয়ে উঠলে গো মা রাত পোহাবে তবে। উষা দিদি উঠার আগে উঠব পাহাড় চূড়ে, দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি খুকি এলি নাকি, বলবো আমি নই কো খুকি ঘুম জাগানো পাখি।
2: আমার নাম অর্চিষা হাজরা, আমি নজরুলের একটি দেশাত্মবোধক গান গাইছি।

0: বাহ, খুব সুন্দর শুনলাম আমরা গান কবিতা কাজী নজরুল ইসলামের, কারণ আজ 11ই জ্যৈষ্ঠ আমরা পালন করছি তার 127তম জন্মদিন। আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে ছুটির ঘণ্টায় আজ শুধু তাঁরই কথা, তাঁর গান, তাঁর কবিতা। মাত্র 8 বছর বয়সে কাজী নজরুল ইসলামের বাবা মারা যান, ছন্নছাড়া হয়ে যায় তার শৈশব। এই গল্পগুলো হয়তো সকলেরই জানা, তবে এগুলো তো গল্প নয়, এগুলো বাস্তব। ছোট থেকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল তাকে। কখনো লেটো দলে গান গেয়েছেন, কখনো মসজিদে কাজ করেছেন। জীবনে অনেক দুঃখ দুর্দশা নেমে এসেছে ছোট থেকে, তবু তিনি হেরে যাননি, বরং সমস্ত প্রতিকূলতাকে জয় করে নিয়েছিলেন। জীবন যুদ্ধে তিনি থেকেছেন অপরাজিত। ছোটদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে তার হারানো শৈশবকে খুঁজে পেতেন নজরুল। শিশুদের মাঝে মিশে যেতেন। তিনি নিজেই বলেছেন, আমি চির শিশু, চির কিশোর। সেজন্য তো তিনি এত সহজ ভাষায় শিশুদের জন্য যে কোনো সময় লিখতে পারতেন মজার মজার ছড়া কবিতা গান। তাই তিনি শুধু বিদ্রোহী কবি নন, তিনি একজন স্বনামধন্য শিশু সাহিত্যিকও বটে, আর অবশ্যই প্রেমিক কবিও বটে। তবে এই মুহূর্তে দেখে নেব টেলিফোনের ওপারে কোন বন্ধু অপেক্ষা করছে। হ্যালো, হ্যাঁ, কে বলছো, চট করে বলো।
1: আমার নাম দেবকী নন্দন
0: ভূষণ। ওরে বাবা, অনেক বড় নাম। কোন ক্লাসে পড়ো তুমি?
1: আমি ক্লাস 6-এ।
0: আচ্ছা, কি শোনাবে তুমি আজকে আমাদের?
1: আমি একটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি আবৃত্তি শোনাবো।
0: আচ্ছা, কবি আবৃত্তি তো এখন শোনানো আজকে শোনাতে হবে, কিন্তু আজকে তো কাজী নজরুল ইসলামের জন্মদিন, আমরা রবীন্দ্রনাথের কবিতা নাই অন্যদিন শুনবো। তোমার কি নজরুল ইসলামের কিছু জানা আছে?
1: না।
0: আচ্ছা, ঠিক আছে, মন খারাপের কিছু নেই, আমরা অন্য দিন শুনবো। এই তো তোমার সঙ্গে কথা বললাম, তুমি আমাদের সঙ্গে আছো, অনেক অনেক আদর। অনুষ্ঠান শুনতে থাকো, কেমন? হ্যাঁ, ওই যে বললাম, রবি ঠাকুর আর কাজী নজরুল ইসলাম আমাদের যেন প্রতিদিনের জীবনে জড়িয়ে রয়েছেন, তাই দুঃখ করার কোনো কারণ নেই। আমরা আবারও কোনো দিন রবি ঠাকুরের কবিতা শুনবো, এই মুহূর্তে দেখে নেব কোন বন্ধু আছে। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, কোনো কারণে হয়তো তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু আমি জানি আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা রেডিওর ওপারে অপেক্ষা করছে, কখন আসবে তারা আজকের ছুটির ঘণ্টায় তাদের মনের কথা জানাতে। হ্যালো, হ্যালো, যে কোনো কারণেই হোক তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা টেলিফোনে হচ্ছে, কিন্তু মনে মনে তো হচ্ছে না, কারণ আমরা জানি মনে মনে আমরা সবাই রয়েছি আমাদের ছোট্ট সোনা বন্ধুদের সঙ্গে। ছোট্ট সোনা বন্ধুদের মনের মাঝেও কিন্তু রয়েছে এই ছুটির ঘণ্টা, কারণ এখন গরমের ছুটি, শুধুই মজা, শুধুই আনন্দ, একটু দেরিতে ঘুম থেকে ওঠার অনেকটা আনন্দ করা। তবে এর ফাঁকে কিন্তু পড়াশোনাটা ভুললে চলবে না। আর আরও একটা কথা, প্রচণ্ড গরম পড়েছে, কেউ কিন্তু দুষ্টুমি করে একদম রোদে বেরোবে না, কেমন? সকলে সুস্থ থেকো আর আনন্দে কাটাও গরমের ছুটি, শুনতে থাকো ছুটির ঘণ্টা, আবার কথা হবে আগামীকাল। আজ এ পর্যন্তই, তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের অমৃতা পিসিমণি।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন যুববাণী, আপনাদের সঙ্গে সৃজনী পাল এবং সৌরিক ঘোষ।

0: ঘড়ির সময় ঠিক 11:02, আর তোমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও থেকে রয়েছে সরাসরি আমি শৌরিক, আমার সঙ্গে রয়েছে
1: আমি সৃজনী। আর এই যে গরমটা কেমন লাগছে শৌরিক?
0: সত্যি বলছি সৃজনী, মানে এই গরমটা নেওয়া যাচ্ছে না, মানে গরমকাল বিষয়টাই না ভালো লাগার নয় একদম।
1: হ্যাঁ, কথাটা কিছুটা ঠিকই বলেছো, কিন্তু গরমকাল যে একেবারে পছন্দ নয় সেটা কিন্তু বলতে পারবো না, হয়তো তুমিও কিছুটা আমার সঙ্গে একমতই হবে।
0: দেখো, আমি যদি কারণটা জানতে পারি তাহলে আমি হয়তো হতে পারি তোমার সঙ্গে একমত, বাট উইদাউট কারণ না।
1: দেখো, গরমকালে সবচেয়ে ভালো লাগার জিনিস হলো গরমের ছুটি, তাই না?
0: ডেফিনেটলি, এনি ডে।
1: আর গরমের ছুটিতে আমার ভীষণ পছন্দের একটা জিনিস হলো রবীন্দ্র নজরুল সন্ধ্যা, এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সেগুলো কিন্তু ভালো
0: লাগে। এটা কিন্তু তুমি ঠিক বলেছো, ছোট থেকে জেনেছি আর দেখেও এসেছি এই যে 25শে বৈশাখ আর 11ই জ্যৈষ্ঠ, এই দুটো দিন কিন্তু মানে বাঙালিদের কাছে ভীষণ এবং বড্ড প্রিয় একটা দিন।
1: হ্যাঁ, আর এই যে 11ই জ্যৈষ্ঠ সেটা কিন্তু আমরা গতকাল পার করে এলাম, আর আজ বাঙালির সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র, বিদ্রোহের প্রতীক, প্রেম আর সাম্যের কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করার একটা দিন।
0: একদম একদম, এবং সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিন। এই দিনেই বাংলার মাটিতে জন্ম নিয়েছিলেন এক আগুন ঝরা কণ্ঠস্বর, যিনি তার লেখনী দিয়ে কাঁপিয়ে দিয়েছিলেন অন্যায়ের সিংহাসন। তিনি ছিলেন শুধু একজন কবি নন, বরং একজন আন্দোলন, একজন চেতনা এবং এক জাগরণ।
1: হ্যাঁ, লিখেছিলেন প্রেমের গান, ভক্তির গান, বিদ্রোহের কবিতা, আবার সাম্যের আহ্বান। তিনি একই সঙ্গে ইসলামী ঐতিহ্যের সুরও তুলেছেন, আবার শ্যামা সঙ্গীতেও মুগ্ধ করেছেন কোটি কোটি মানুষকে।
0: এবং সেই বিশেষ দিনে এবং আজকে আমাদের অনুষ্ঠানে তোমরা অলরেডি পোস্টার দেখে নিয়েছো, সেখানে বজ্রবীণা আমরা তাকে উৎসর্গ করছি এবং জীবনী স্পেশাল এই অকেশনটা সেলিব্রেট করছি আমরা। এবং আমার সঙ্গে তো সৈজনী রয়েছে, আমি শৌরিক, আর তোমরা চলে আসতে পারো আমাদের ফোন লাইনে, আমাদের ফোন নম্বর 0332131342 নাম্বারে, যদি কিছু তাকে নিয়ে বলার থাকে বা তার যদি কোনো লেখা তুমি পড়ে থাকো বা তোমাকে যদি কোথাও না কোথাও গিয়ে কাজী নজরুল ইসলাম ইন্সপায়ার করে থাকে সেটাও বলতে পারো কিন্তু আমাদের।
1: একদম। হ্যাঁ, আর যারা আমাদের ফোন লাইনে পাবে না তারা কিন্তু আমাদের ফেসবুক পেজে এসে আমাদের পোস্টারের তলায় কমেন্ট করতে পারো তোমাদের অভিজ্ঞতার কথা। আর তাহলে এই যে তার গান, গল্প, কবিতা, সংগ্রাম, এই সমস্ত কিছু নিয়ে আমরা আজকে তো কথা বলবো, তাই না? তার আগে বরং তারই একটা গান দিয়ে শুরু করা যাক আজকের অনুষ্ঠানটা।

0: ফিরে এলাম একটা সুন্দর গানের পর, তাই না?
1: একদম।
0: আর এই যে আজ গোটা অনুষ্ঠান জুড়ে কথা হবে কাজী নজরুল ইসলামকে নিয়ে, শুরুটা হয়েছিল সেই 1899 সালের 24শে মে, বর্ধমান জেলার ছোট্ট গ্রাম চুরুলিয়া আমরা অনেকেই জানি। আর সেই গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম নিল এক অসাধারণ শিশু। বাবা কাজী ফকির আহমেদ ছিলেন মসজিদের ইমাম, আর মা জাহেদা খাতুন ছিলেন ভীষণ স্নেহময়ী একজন গৃহিণী। সংসারে অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু তারই মধ্যে কিন্তু ছিল সংস্কৃতির আবহ।
1: এবং তুমি জানো সৃজনী, শিশু নজরুলের ডাক নাম ছিল দুখুমিয়া। এমন এক নাম যেন তার জীবনেরই প্রতিচ্ছবি। খুব অল্প বয়সী বাবাকে হারান তিনি, তারপর শুরু হয় কঠিন সংগ্রাম। কখনো মসজিদে মুয়াজ্জিনের কাজ, কখনো রুটির দোকানের কাজ, কখনো লেটো গানের দলে যোগদান। এইভাবেই বড় হয়ে উঠেছিল ভবিষ্যতের বিদ্রোহী কবি।
0: হ্যাঁ, আর এই লেটো গানের যে কথা তুমি বললে, এই লেটো দলে থাকাকালীনই কিন্তু তার মধ্যে তৈরি হয় কবিতা বা গানের প্রতি যে গভীর ভালোবাসা। আর সেই লেটো দলে তিনি গান লিখতেন, শুধু তাই নয়, অভিনয়ও করতেন, আবার সুরও করতেন।
1: এবং এর পাশাপাশি তিনি এটাও বুঝেছিলেন ছোটবেলাতেই যে সমাজে বৈষম্য কতটা ভয়ঙ্কর, আর সেই বোধই পরবর্তীকালে তার কলমকে করে তোলে প্রতিবাদের ভাষা।
0: কৈশোরে কিন্তু নজরুল যোগ দেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে। 49 নম্বর বেঙ্গল রেজিমেন্টে সৈনিক হিসেবে কাজ করতেন তিনি। যুদ্ধের অভিজ্ঞতা তাকে আরও গভীরভাবে ভাবতে শেখায় যে তিনি দেখেছেন শোষণ, অন্যায়, ক্ষমতার নিষ্ঠুরতা। আর সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু জন্ম নেয় একের পর এক তার সমস্ত আগুন ঝরা লেখা।
1: এবং ঠিক এই কাবে এইভাবেই 1922 সালে প্রকাশিত হয় তার অমর কবিতা বিদ্রোহী। এই কবিতা শুধু সাহিত্য নয়, এটা ছিল এক বিস্ফোরণ। যুব সমাজ যেন নতুন একটা সাহস পেল।
0: হ্যাঁ, তিনি লিখলেন, বলবীর বল উন্নত মমশির। ব্রিটিশ সরকার তার লেখাকে ভয় পেতে শুরু করলেন, বারবার নিষিদ্ধ করা হলো তার সমস্ত পত্রিকা।
1: এই কবিতা প্রকাশের পর যেন পুরো বাংলা কেঁপে উঠল। মানুষ এমন ভাষা আগে কখনো শোনেনি। এই কবিতায় ছিল না ভয়, ছিল না মাথা নত করার কথা, ছিল শুধু প্রতিবাদ, প্রতিবাদ আর প্রতিবাদ। ছিল মুক্তির ডাক, ছিল অন্যায়ের বিরুদ্ধে বজ্রনিনাদ।
0: আর সেই দিন থেকেই মানুষ কিন্তু তাকে বলতে শুরু করলো বিদ্রোহী কবি। কিন্তু এখানেই শেষ নয়, ব্রিটিশ সরকার তাকে জেলে পাঠালো। ভাবলো কারাগারে বন্দি করলে বুঝি তার কণ্ঠ থেমে যাবে, কিন্তু নজরুল থামলেন কি?
1: কিন্তু এটাই তো ব্যাপার, কারণ বিদ্রোহী কবিকে কোথাও আটকানো যায় না। জেলের ভেতর থেকে তিনি লিখলেন, কালরই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, লোহার শিকলও তার বিদ্রোহকে আটকে রাখতে পারলো না।
0: হ্যাঁ, আর এই গানটা, যে গানটার কথা তুমি বললে সৌরিক, সেই গানটা কিন্তু ছিল সেই সময় বন্দীদের সাহস যোগানোর একটা ভাষা। কারণ শোনা যায় জেলের ভেতরে নাকি বন্দীরা এই গানকেই প্রতিবাদের শক্তি পেতেন।
1: ঠিক ঠিক। এবং এর পাশাপাশি নজরুল শুধু বিদ্রোহী কবি ছিলেন না, তিনি ছিলেন সাম্যের কবি। তিনি বিশ্বাস করতেন মানুষের পরিচয় ধর্মে নয়, মানবতায়। একদিকে তিনি যেমন লিখলেন গাহি সাম্যের গান, অন্যদিকে তেমন লিখছেন মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান।
0: হ্যাঁ, বিদ্রোহের আগুনে যার কবিতা জ্বলে উঠেছিল সেই মানুষটার মনেও কিন্তু ছিল এক অপার কোমলতা, তাই না? যিনি অন্যায়ের বিরুদ্ধে বজ্র কণ্ঠে গর্জে উঠেছিলেন, তিনি আবার প্রেমের ভাষায় হয়ে উঠেছিলেন ভীষণ মায়াবী একজন।
1: একদমই তাই। এবং সেই গল্প নিয়ে আসবো, সেই কাহিনী নিয়ে আসবো আমরা। তবে তার একটা ছোট্ট গান শোনাই, বলো।
0: একদম।
1: এবং যেটা তুমি, যেটা আমরা বললাম একটু আগে যে কারারই লৌহ কপাট, এই গানটা ছাড়া আমার মনে হয় না যে আজকের দিনটা আমরা উদযাপন করতে পারবো সেই মানুষটাকে। তাই রূপঙ্কর বাগচির কণ্ঠে রইল গানটা, কারারই লৌহ কপাট।

0: এই গানটা শুনলে এখনো সেই রক্ত গরম হয়ে যায় কি, তাই না?
1: হ্যাঁ একদম। তবে এই যে আমাদের অনুষ্ঠান চলছে সেটা তো চলবে বেশ কিছুক্ষণ, তবে আমাদের সঙ্গে কিন্তু বন্ধু এসে গেছে।
0: বন্ধু ফোন লাইনে এখন?
1: হ্যাঁ।
0: আচ্ছা শুনে নি বন্ধু কি বলছে।
1: বিরুদ্ধ
0: বা যে প্রতিবাদে যে সুর ছিল সেই মনটাতে কিন্তু কোথাও গিয়ে প্রেম আর মায়াময় ছিল, তাই তো?
1: হ্যাঁ একদম। আর সেখানে একটা সবচেয়ে কোমলতার জায়গা হলো প্রেম।
0: হ্যাঁ একদম একদম একদম। মানে তার জীবনের প্রথম দিকের প্রেমগুলোর মধ্যে ছিল অপূর্ণতা, ছিল বিচ্ছেদ, কিন্তু সেই অপূর্ণতার ছাপ আমরা তার বহু কবিতা ও গানে খুঁজে পাই। তার প্রেম কখনো ছিল গভীর আবেগের, আবার কখনো বিরহের।
1: আর এই যে প্রেমের কথা তুমি বলছো, সেই প্রেমের গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু শুরু হয় প্রমীলা দেবীর সঙ্গে পরিচয়ের পর, তাই না? 1924 তাদের বিয়ে হয়। আর সেই যে বিয়েটা হলো তারপরেই কিন্তু নজরুলের জীবন দর্শনের প্রতিচ্ছবিটা পাল্টে গেল।
0: ঠিক ঠিক ঠিক।
1: কখনো মানুষের আগে তিনি ধর্মকে রাখতে পারেননি, ভালোবাসাই সবচেয়ে বড় ধর্ম সেটাই তিনি জেনে এসেছেন। প্রমীলা দেবীকে তিনি ভালোবেসে ডাকতেন দুলি বলে। তাদের সম্পর্কের মধ্যে ছিল বন্ধুত্ব, ছিল শ্রদ্ধা, আর ছিল গভীর ভালোবাসা।
0: ঠিকই তাই।
1: আর তাদের জীবনের যে গল্প সেই গল্প তো আমরা বলতেই থাকি।
0: ডেফিনেটলি তাই। এবং তার সঙ্গে নজরুলের প্রেমের কবিতায় আশ্চর্য বৈচিত্র্য দেখা যায়। মানে কখনো সেখানে প্রেমিকা যেন পূর্ণিমার চাঁদ, আর কখনো তিনি বিরহের কষ্টে বিদীর্ণ। তার ভাষা ছিল অত্যন্ত সুরেলা, আরবি ফার্সি ও বাংলা শব্দের মিশেলে তার প্রেমের কবিতাগুলো হয়ে উঠেছিল একেবারে আলাদা।
1: আর এই যে তার প্রেমের কবিতায় নারীকে কিন্তু কখনোই তিনি শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখেন, তিনি নারীকে দেখেছেন শক্তি, অনুপ্রেরণা আর সহযোদ্ধা হিসেবে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, এমনটাই তার লেখা।
0: ডেফিনেটলি। এবং শুধু প্রেম নয়, জীবনের নানান দুঃখ, প্রিয়জন হারানোর কষ্ট তার লেখায় বারবার ফিরে এসেছে। বিশেষ করে তার সন্তান বুলবুলের মৃত্যু তাকে ভীষণভাবে ভেঙে দেয়, সে বেদনা তার বহু গানে ছায়া ফেলে।
1: হ্যাঁ, আবার প্রমীলা দেবীর অসুস্থতাও তাকে কিন্তু মানসিকভাবে ভীষণই বিপর্যস্ত করে তুলেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এত কষ্টের মধ্যেও কিন্তু
0: তার কলম
1: কখনো থামে।
0: ঠিক ঠিক, এটাই কাজী নজরুল ইসলাম। এবং ইতিমধ্যে কি বন্ধু আমাদের ফোন লাইনে কি আছে এই মুহূর্তে?
1: হ্যাঁ
0: শুনি বন্ধু কি বলছে। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, যোগাযোগের একটু সমস্যা হচ্ছে বুঝতে পারছি আমরা, তাই তোমরা যারা ফোন করছো ফোন লাইনে না পেলে প্লিজ আমাদের পোস্টারে চলে এসো, পোস্টারে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো। এবং হ্যাঁ, যেটা তুমি বললে যে কলম কখনো থামেনি, এবং সেইভাবেই তার গানে যেরকম বাংলা লোকসঙ্গীতের প্রভাব আছে তেমনই আছে ফার্সি গজলের আবাহ। বাংলা গজলকে জনপ্রিয় করে তোলার পেছনে নজরুলের অবদান কিন্তু খুব একটা কম নয়, বরং অনেকটা বেশি।
1: অনেক বেশি। আমরা এই যে আজ যাকে নজরুল গীতি নামে চিনি সেটা কিন্তু শুধু একটা সঙ্গীতের ধারা যে তা নয়, এটা কিন্তু বাংলার সংস্কৃতির ভীষণ অমূল্য কিছু সম্পদ। নজরুল প্রচুর গান লিখেছিলেন, প্রায় 4000-এরও বেশি গান তিনি লিখেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার মধ্যে অনেক গান হারিয়ে গিয়েছেন।
0: ঠিক ঠিক ঠিক। এবং বাংলা ইসলামী গানের জগতে নজরুলের অবদান অনন্য, তিনি ইসলামী গানকে নতুন একটা মর্যাদা দিয়েছিলেন। এবং যেরকম ওই একটা গান রয়েছে না, ওমন রমজানের ওই রোজার শেষে, সেটা কিন্তু অত শুরুতে জনপ্রিয় ছিল না, কিন্তু আজ এটা ঈদের সবচেয়ে জনপ্রিয় বাংলা গান। এবং কোথাকে প্রথম দিকে গানটা খুব বেশি প্রচার পায়নি ঠিকই, পরে গ্রামাফোন রেকর্ডে প্রকাশিত হলে মানুষের হৃদয় এই গানটা জায়গা করে নেয়।
1: হ্যাঁ, তবে নজরুল যে শুধু কবি বা গীতিকার ছিলেন তা কিন্তু নয়, ছিলেন একজন সুদক্ষ সঙ্গীত পরিচালক। এই গ্রামোফোন কোম্পানির কথা তুমি বললে, সেই গ্রামোফোন কোম্পানির সঙ্গে কাজ করার সময় কিন্তু তিনি বহু শিল্পীকে গান শিখিয়েছেন,
0: গান শিখিয়েছেন। ঠিক ঠিক।
1: আর তার গান রেকর্ড হতে শুরু করলে তারপর তো সেগুলো দ্রুত আর কি ভীষণ জনপ্রিয়।
0: এবং তুমি জানো বাংলা চলচ্চিত্র তিনি কাজ করেছিলেন সঙ্গীত পরিচালক হিসেবে, তাও আবার। এবং তার সুরের বিশেষত্ব ছিল লোকসঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, আরবি ফার্সি সুর, সবকিছুর এক অপূর্ব মিলন। এবং এখান থেকেই আসছে শাস্ত্রীয় সঙ্গীত। এইখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে গিয়ে একজন মুসলিম কবি হয়েও নজরুল কিন্তু শ্যামাসঙ্গীত সৃষ্টি করেছেন এক অনন্য জগৎ। মা কালীকে নিয়ে তার লেখা গানগুলো আজও সমান জনপ্রিয়। ধর্মের গণ্ডি পেরিয়ে মানুষ আত্মিক অনুভূতিতে তিনি সবচেয়ে বড় করে দেখিয়েছেন।
1: হ্যাঁ, ঠিক কথাই। মুসলিম পরিবারে জন্ম হয়েছে ঠিকই, কিন্তু মা কালীর প্রতি কিন্তু তার গভীর একটা ভক্তি ছিল।
0: একদমই তাই, একদমই।
1: অসংখ্য শ্যামা সঙ্গীত রচনা করেন এবং অনেকেই বিশ্বাস করতে পারতেন না যে এইসব গান একজন মানে যিনি হিন্দু নন এরকম একজন কবির লেখা।
0: সত্যি, তার গান শুনলে মনে হয় যেন শুধু সঙ্গীত নয়, মানুষের মনের ভাষা। আজও কেন নজরুল গীতি এত জনপ্রিয় জানো? কারণ তার গানকে সময় অতিক্রম করে ফেলেছে এবং মানে সময় কোনো বেঁধে রাখতে পারেনি তার গানটাকে। আজও যখন গানগুলো শুনি আমাদের মনে হয় যে গানগুলো তো খুব রিসেন্ট, মানে এই গানগুলো তো খুব একটা পুরনো নয়, কারণ
1: এবং একেবারেই প্রাসঙ্গিক, অনুভূতির সঙ্গেই কিন্তু রিলেট করা যায়,
0: খুব খুব ভীষণভাবে প্রাসঙ্গিক গানগুলো। তো সেরকমই একটা গান রয়েছে এবং সেটা অবশ্য তিনি তার ভালোবাসার মানুষকে তিনি উপহার দিয়েছিলেন সেই গানটা, ফেরজা বেগমের কণ্ঠে বলো প্রিয়তম বলো গানটা তোমার জন্য রইল। ফিরছি গানের পর, সঙ্গে থেকো। আর অবশ্যই ফোন লাইনে না পেলে চিন্তার কোনো কারণ নেই, আমাদের যুবমণি কলকাতা ফেসবুক পেজ রয়েছে, সেই পেজে যে সুন্দর পোস্টারটা রয়েছে বজ্রবীণা, সেই পোস্টারে কেউ কমেন্ট করতে পারো, অনেকে কমেন্ট করছেন, আমরা অবশ্যই তাদের কমেন্ট পড়বো। তো প্লিজ চলে এসো ঝটপট, ফিরছি একটা গানের পর, সঙ্গে থাকো। এখন অনেকটা আড্ডা বাকি রয়েছে, এখন কিন্তু আধ ঘন্টারও বেশি সময় তোমাদের সঙ্গে থাকবো, তাই ঝটপট চলে এসো।

0: আহা কি সুন্দর, কি সুন্দর গানটা।
1: হ্যাঁ, এই সমস্ত গান সবসময় মনের কাছে।
0: সত্যি তাই, সত্যি তাই।
1: তবে শুধু কি আমরাই কথা বলবো, মানে আমরা আলোচনা করবো নজরুলের জীবন নিয়ে?
0: না, শুধু আমরাই নয়।
1: তাহলে তাহলে তুমি কি কিছু বিকল্প ব্যবস্থা রেখেছো?
0: কিছু বিকল্প ব্যবস্থা রয়েছে, এবং তিনি আমাদের বন্ধুরা তো অবশ্যই রয়েছে, তার পাশাপাশি আরেকজন রয়েছে যে স্টুডিওর বাইরে থেকে এই মুহূর্তে রয়েছে, অর্পণ। অর্পণ আমার যুবনেরই বন্ধু, সে আমাদের জন্য একটা বিশেষ অবি নিয়ে এসেছে, শুনি সে কি বলছে।
1: একদম।
2: বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজো। তারই লাইন ধার করে একটা বিষয় বলতেই হয়, আজ থেকে বহু বছর আগে বর্তমানের কবি হিসেবে নিজের পরিচয় দিলেও মানুষের মননে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তিনি রয়ে গেছেন। বাংলা সাহিত্য, সঙ্গীত, সমাজচেতনা এবং সেই সঙ্গে মানব মুক্তির ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। আর আজকে তারই জন্মদিনে তার জীবনের জানা অজানা কিছু পর্যায় নিয়ে কথা বলবো। তোমার সঙ্গে রয়েছি আজকে আমি অর্পণ, আর আমি কথা বলে নিয়েছিলাম সাহিত্যিক বিনোদ ঘোষালের সঙ্গে। প্রথমেই আপনার কাছে জানতে চাইব, কবির জীবনের একটা মস্ত বড় পর্যায় হলো তার সৈনিক জীবন, সেই সময়টা ঠিক কেমন ছিল?
3: কবির জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ এবং অনালোকিত অংশ হলো তার জীবনের ওই 2.5-3 বছরের সৈনিক জীবন। নজরুল যখন 49তম বেঙ্গল রেজিমেন্টের হয়ে করাচিতে পোস্টেড হলেন, সেখানে তো মানে তার যা স্বভাব তার সম্পূর্ণ বিপরীত একটা পরিবেশ, একেবারেই প্রতিকূল যাকে বলা যেতে পারে। বন্ধুবান্ধব নেই, খেলাধুলার জায়গা নেই, গান বাজনা নেই, হই হুল্লোড় নেই, কিন্তু ওই যে সময়টা, ওই সময়টাকে তিনি কাজে লাগিয়েছিলেন নিরবচ্ছিন্ন কাব্যচর্চা এবং সঙ্গীত চর্চা। মনে রাখতে হবে ওই সেনা শিবিরে বসেই কিন্তু তার জীবনের প্রথম উপন্যাস পত্রোপন্যাস বাঁধনহারা লিখেছিলেন। কলকাতা থেকে বিভিন্ন যেসব সাহিত্য পত্রপত্রিকা প্রকাশ পেত সেগুলো তিনি তার সেনা শিবিরে আনাতেন, সেগুলোকে গভীরভাবে অধ্যয়ন করতেন এবং লেখালেখি, সিরিয়াস লেখালেখির সূচনা কিন্তু তার ওখানে বসেই হয়। এবং তার প্রথম প্রকাশিত কবিতা ওই যেটা আমাদের মুজাফর আহমেদ ছাপিয়েছিলেন, সেটাও কিন্তু ওই সেনা শিবিরে বসেই লিখেছিলেন। এছাড়াও নজরুল ইসলাম জানি আমরা যে তিনি একেবারে শৈশবকাল থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত ভক্ত ছিলেন, ওখানে বসে তিনি কিন্তু রবীন্দ্রনাথের সমস্ত স্বরলিপি সমেত সব গান তিনি তুলেছিলেন। শুধু তাই নয়, পরবর্তীকালে যে অসাধারণ গজল গায়ক বা গজলের লিপিকার বা গজলের সুরকার হিসেবে আমরা কাজী নজরুলকে পাই, ওই সেনা শিবিরে এক পাঞ্জাবি মৌলবীর কাছে তিনি কিন্তু আরবি ফার্সি ভাষা শিক্ষা করেন এবং হাফিজের পাঠ নেন। পরবর্তীকালে যে মানে গজল গায়ক নজরুলকে আমরা পাই, এই সেনা শিবিরে বসেই কিন্তু তার সেই গজলের প্রতি আকর্ষণ তৈরি হয় এবং আরবি ফার্সি ভাষার তার ব্যুৎপত্তি তৈরি হয়। অর্থাৎ তার লেখালেখির জীবন এবং তার সঙ্গীত চর্চার একটা বড় বীজ কিন্তু বপন হয়েছিল এই সৈনিক জীবনে, ফলে এটা নজরুলের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়।
2: এ জীবনে প্রকৃত বন্ধু পাওয়া বড়ই কঠিন ব্যাপার, এই কথাটা আমরা প্রায়শই বলে থাকি, কিন্তু এই প্রসঙ্গে

0: একেবারে শৈশবে তিনি বন্ধুদের জন্য একেবারে নিজের জীবন পর্যন্ত বাজি রেখেছেন। তার ছোটবেলার বন্ধু শৈলজানন্দ মুখোপাধ্যায়, তিনি খেলতে গিয়ে পা ছড়ে গেছে, তার পা কেটে গেছে। রাত্রিবেলাতে শ্মশানের ধারে নিম গাছের ডাল পেরে নিয়ে এসে তাকে দিয়ে বলছে যে শৈল তুই নিম গাছের পাতাগুলোকে বেটে হাঁটুতে লাগিয়ে নে। অথচ গ্রামের লোকেরা জানতো সেই নিম গাছে ভূত থাকে। ওইটুকু বাচ্চা, সে কতটা অকুত ভয় এবং তার বন্ধুর জন্য কতটা আরতি, রাত্রিবেলাতে ভূতের ভয় কাটিয়ে শ্মশানের ধারে সে নিম গাছের উঠে সেখানকার পাতা ছিঁড়ে তার বন্ধুকে দিয়ে যাচ্ছে। এ যেমন একটা গল্প। যখন কোনো বন্ধু শুনেছেন তিনি যে আর্থিক দুরবস্থায় আছেন, নিজের কথা ভাবেননি, নিজের টাকা পয়সা নেই, ধার দেনা করে হলেও সে বন্ধুরকে আর্থিক সাহায্য করেছেন, কেউ খেতে পাচ্ছে না শুনেছেন তাকে নিজের খাওয়ারটুকু বেড়ে দিয়েছেন, এমন উদাহরণ অজস্র। ফলে কাজী নজরুল ইসলাম বন্ধু হিসাবে একজন অসাধারণ, এবং সত্যি কথা বলতে তার বন্ধুত্বের গল্প বলতে গেলে একটা আলাদা ইতিহাস লেখা হয়ে যাবে।
1: শোনা যায় নিজের জীবনে কবি খুব বেহিসেবি ছিলেন, সত্যি কি তাই?
0: হ্যাঁ, যেটা শোনা যায় যে নজরুল চিরকালই খুব বেহিসেবি ছিলেন, এটা খুব খাঁটি কথা। সঞ্চয় বলে তার কোনো ব্যাপার ছিল না, যত্রয় তত্রব্যয় বলে যে কথাটা আমরা ব্যবহার করি সেটা বোধহয় নজরুলের ক্ষেত্রে একদম পারফেক্টলি প্রযোজ্য। এবং শুধু অর্থের দিক থেকে না, তিনি সমস্ত দিক থেকে তার জীবনের সর্বক্ষেত্রে নিজের লেখালেখিও খুব যে যত্ন করে রাখতেন তা নয়, প্রচুর গান কবিতা হারিয়ে গেছে এখানে ওখানে, একে ওকে তাকে দিয়েছেন, নিজের খেয়াল নেই। আচ্ছা, তারপরে সঞ্চয়ের ক্ষেত্রেও তার তাই, এবং একদম ভবিষ্যতের কথা নিজের কথা ভাবতেনই না। হঠাৎ করে একটা 8-9 হাজার টাকা দিয়ে গাড়ি কিনে ফেললেন, সে গাড়ির ইএমআই শোধ করতে না পেরে সে গাড়ি তুলে নিয়ে চলে গেল। নজরুল যদি বেহিসেবি না হতেন, হিসেব করে থাকতেন, তাহলে কিন্তু এই নজরুলকে আমরা পেতাম না। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, একবার শৈলজানন্দ মুখোপাধ্যায় তার বন্ধু নজরুলকে বলছেন, তুমি এত লেখো, এত লেখো কেন, এতে লেখার মান খারাপ হয় না? তখন নজরুল একটা অপূর্ব কথা বলেছিলেন যে দেখো, গাছ যে ফুল ফোটায় সে কিন্তু হিসেব করে ফোটায় না, সে তার মনের আনন্দে ফুটিয়ে চলে। এবার কিছু ফুল এমনি ঝরে মাটিতে মিশে যায়, আর কিছু ফুল দেবতার চরণে যায়, কিন্তু গাছ যদি ওই যে কটি ফুল ফোটাবো সে কটি ভগবানের চরণে যাবে এই হিসেব করতে যায়, তাহলে কিন্তু ফুলের সার্থকতা থাকে না। আমি সৃষ্টি করে যাই সৃষ্টির আনন্দে, কতটুকু থাকবে কতটুকু নষ্ট হবে সে হিসেব করা কবির কাজ নয়। অর্থাৎ বোঝাই যায় তার দর্শনের মধ্যেই ছিল বেহিসাবি একটা আচরণ, এবং সেটাই কিন্তু নজরুলকে নজরুল করে তুলেছিল।
1: কবির জীবনী আজও আমাদের কাছে খুবই প্রাসঙ্গিক, এর পেছনের কারণটি যদি বলেন।
0: একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই সময় দাঁড়িয়ে কি কাজী নজরুল ইসলামের জীবন কেমন ছিল, তার জীবন চর্চা কি খুব প্রাসঙ্গিকতা আছে, আমি বলবো এই সময় দাঁড়িয়ে সব থেকে বেশি প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে যে মানুষে মানুষে ঈর্ষা হিংসা ক্রোধ অতি সংকীর্ণতা, সেখানে নজরুলের জীবন পড়লে আমরা জানতে পারি একটা মানুষ কতটা উদার, একটা মানুষ কতটা ঈর্ষাহীন, একটা মানুষ কতটা বন্ধুবৎসল, একটা মানুষ কতটা প্রেমিক। যত তার জীবনকে জানবো তত আমাদের মনের সংকীর্ণতাগুলো, আমাদের মনের সাম্প্রদায়িক যে একটা মনোভাব, আমাদের ভেতরে যে দ্বেষ, আমাদের মনে যে হিংসা, এই এই আমাদের মনে যে অকারণ ক্রোধ, এই সংকীর্ণতাগুলো থেকে আমরা কিন্তু মুক্তি পাবো। ফলে যত দিন যাবে, সময় যত বা সমাজ যত সংকীর্ণতা পঙ্কিলতার মধ্যে ডুববে, তত বেশি করে নিজেদের মুক্তির জন্য আমাদের নজরুলের জীবনচর্চা করা দরকার, করা প্রয়োজন।
1: কবি কাজী নজরুল ইসলাম, এই নামটা শুনলেই কখনো আমাদের মনে পড়ে বিদ্রোহী কবিতার কয়েকটা লাইন, আবার কখনো মনে পড়ে শ্যামা সঙ্গীত, কখনো বা আমার কৈফিয়ত, আবার কখনো সাম্যবাদী। তার কলমে একাধারে জ্বলে উঠেছে বিদ্রোহের আগুন, আর ঠিক তেমনি ভাবে ধ্বনিত হয়েছে প্রেম ভক্তি এবং মানবতার সুর। আমাদের মননে কবি থেকে যাবেন আজীবন। আর এতক্ষণ স্টুডিওর বাইরে থেকে তোমার সঙ্গে ছিলাম আমি অর্পণ, আর আমার সঙ্গে ছিলেন সাহিত্যিক বিনোদ ঘোষাল। আর এবার তোমাকে সরাসরি ফিরিয়ে দেব স্টুডিওতে।
2: অর্পণকে অনেক ধন্যবাদ, এবং সুন্দর একটা আমরা জিনিস জানতে পারলাম যেটা আমাদের কারোরই মানে জানা ছিল না বিষয়টা, কি তাই তো?
3: একেবারেই। আর এই মানে আমাদের যে আড্ডা, আমাদের যে অনুষ্ঠান, তার মধ্যে কিন্তু বন্ধুরা ক্রমাগত আসতে থাকছে। আমরা জানি না যে হয়তো যান্ত্রিক গোলযোগের কারণে কথা বলতে পারছি না, এটা একবার চেষ্টা করে দেখা যাক।
2: দেখা যাক। হ্যালো
3: হ্যালো

0: हेलो
1: ना
0: ना আমার একটু সমস্যা হচ্ছে, তাই আমাদের কিন্তু ফেসবুকে অনেকগুলো কমেন্ট এসেছে। শুনি কি বলছে। সৌমেন দাস বলছেন যে আজকে যুববাণী কাজী নজরুল ইসলামের জন্ম উপলক্ষে অনেকগুলো গান নজরুলগীতি শোনানো খুব অনুরোধ রইল একটা, বেশ, এবং আরও অনেক জীবনীয় গল্প অবশ্যই শোনাবে নিশ্চয়। শান্তু পোশাক বলছেন, নদিয়া জেলার ফুলিয়া থেকে বলছি, কারোরই লৌহ কপাটি গানটা শুনে আমার মন ছুঁয়ে যায়।
1: এটা তো সত্যি কথা।
0: উত্তম প্রামাণিক লিখছেন, কাজী নজরুল ইসলাম কোন ধর্ম মানতেন না, তিনি ছিলেন মানুষের কবি।
1: হ্যাঁ,
0: এবং সত্যি তাই, এটা তিনি ঠিকই বলেছেন,
1: একেবারে মানুষের কথা ভেবে মানুষকেই সবচেয়ে বড় জায়গাটা উনি দিয়েছেন,
0: প্রথমে তিনি মানুষকেই রেখেছেন, একদমই তাই,
1: একদম। তবে এই যে কথা যে আমরা বলছিলাম যে বিভিন্ন রকমের গান উনি রেকর্ড করেছেন, বিভিন্ন মানুষের সঙ্গে গান গেয়েছেন, তবে বেশ কয়েকটা অসংখ্য গান এবং কবিতা তো তিনি লিখেছেন, তবে তার বেশ কয়েকটার পেছনে কিন্তু কিছু বিশেষ বিশেষ গল্প রয়েছে। যেমন ধরো একদম যে ছোট, মানে ছোটদের কিন্তু উনি ভীষণ ভালোবাসেন, তাই না? ছোটদের জন্য প্রচুর রচনা তিনি করে দিয়েছেন, শিখিয়েছেন আমাদের সম্প্রীতির কথা। পৃথিবীতে যখন বিভাজন এত বাড়ছে, তখন এই সম্প্রীতির কথাগুলো কিন্তু মনে রাখা ভীষণ জরুরি।
0: তিনি মনে করতেন যে আজকে শিশুরাই আগামী দিনে পৃথিবী করবে, তাই শিশুদের আনন্দ, কল্পনা, দুষ্টুমি আর স্বপ্নকে কেন্দ্র করেই তিনি লিখেছেন অনেক সুন্দর সুন্দর রচনা।
1: হ্যাঁ, ছোটদের জন্য কিন্তু নজরুলের সবচেয়ে জনপ্রিয় কবিতাগুলোর কথা যদি বলি, তাহলে আমার সবার আগে কিন্তু মনে পড়ে লিচু চোরের
0: কথা। আরে বাপরে, হ্যাঁ, সেটা তো আমরা পড়েছি, মানে ভীষণ ভীষণ সুন্দর কবিতাটা।
1: হ্যাঁ, আর এর পেছনেও একটা মজার ব্যাপার আছে জানো। ছোটদের পাঠ্য বই লিখতেন আলী আকবর সাহেব।
0: আচ্ছা,
1: একদিন নজরুল ইসলামকে তিনি একটা পাণ্ডুলিপি দেখিয়ে মতামত জানতে চাইলেন। পুরো পাণ্ডুলিপিটা নজরুল পড়ে দেখলেন, তারপর বললেন যে আপনার পাণ্ডুলিপির ছড়াগুলো ঠিক ছোটদের উপযোগী হয়, যদি বলেন তাহলে আমি দু একটা ছড়া লিখে দিতে পারি। তখন তো সেই কথা শুনে আলী সাহেব সঙ্গে সঙ্গে অনুরোধ করলেন নজরুলকে যে বেশ তাহলে একটা ছড়া লিখে দেওয়ার জন্য। তখন নজরুল দুখিলি পান মুখে পুরে লিখলেন এই বিখ্যাত লিচুচোর কবিতাটা।
0: মানে আজকে উনি লিখেছিলেন বলি হয়তো কবিতাটা আজও আমরা যখন পড়ি তখন বেশ ভালোই লাগে, মজা লাগে। এবং এখানে আরেকটা আমার কবিতার কথা এই মুহূর্তে মনে পড়ে, এটা হচ্ছে কি, খুকি আর কাঠবিড়ালির কথা।
1: হ্যাঁ, এটা ভীষণ পপুলার।
0: এবং এই কবিতাটা লেখার পেছনে একটা গল্প আছে। পুতুলের মতো ফুটফুটে সুন্দর মেয়ে আছে অঞ্জলি। একদিন নজরুল বারান্দায় বসে আছেন, হঠাৎ তার চোখে পড়লো অঞ্জলির উপর। নজরুল দেখলেন একটা পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে, মানে চোখ ছোট চোখ ঠোঁট উল্টিয়ে হাত পা নেড়ে অঞ্জলি যেন কার সঙ্গে কথা বলছে, একটা বাচ্চা মেয়ে আর কি, তিনি দেখছেন এরকম করে। তো সেই কথা শেষ হতেই চায় না, তিনি নিজের মনে হতো বাচ্চাটা কত কথা বলছে, সে দেখছে। নজরুল ভাবলেন নিশ্চয়ই কেউ পেয়ারা গাছে উঠেছে আর তার কাছে কাকুতি মিনতি করে অঞ্জলি পেয়ারা চাইছে, কিন্তু গাছের উপর যে সে পেয়ারা দিচ্ছে না। তিনি ভাবলেন অঞ্জলি পেয়ারা চাইবেন, তাই ছেলেটা দেয় না, এবং যে গাছে বসে রয়েছে সে কিছুতেই দেয় না। এবং মজার ব্যাপারটা তারপর হলো, অঞ্জলির সামনে গিয়ে কবি নজরুল দেখলেন যে গাছের উপর কাউকে তিনি দেখতে পাচ্ছেন না, তবে অঞ্জলি কথা বলছিল কার সঙ্গে। নজরুল তখন অঞ্জলিকে জিজ্ঞেস করলেন যে তুমি কার সঙ্গে কথা বলছিলে। অঞ্জলি বলল, কাকাবাবু ওই দেখো দুষ্টু কাঠবিড়ালি, রোজ রোজ দুষ্টুটা পেয়ারা খেয়ে পালিয়ে যায়, আমাকে একটাও দেয় না। এবার এই যে কাঠবিড়ালির সঙ্গে অঞ্জলির যে মানবিমানের ঘটনাটা তিনি সুন্দর করে নজরুল কবিতা তিনি ফুটিয়ে তুললেন, এবং সেই থেকে খুকি আর কাঠবিড়ালির কবিতা যখন আমরা আজও পড়ি তখন মনে হয় সত্যি। ইভেন তুমি জানো এইটা না, আমরা কোথা কিছু ছোটবেলায় আমি কবিতাটা পড়েছিলাম, আমি একবার চেষ্টা করেছিলাম যে প্লিজ আমি যদি কথা বলতে পারি একবার কাঠবিড়ালির সঙ্গে, যে যদি পেয়ারা দেয় আমাকে।
1: হ্যাঁ সত্যি তাই, আমার এখনো ভালো মনে পড়ে যে এটার ফার্স্ট লাইনটাই এটা ছিল, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। শুধু কবিতা যে তা কিন্তু নয়, মানে শিশুদের জন্য নজরুল অনেক গানও লিখেছিলেন। তার যে শিশুতোষ গানগুলো ছিল সেগুলো কিন্তু আনন্দ, ছন্দ, শেখার বার্তা সমস্ত কিছু দিত, তাই না? নজরুল চাইতেন যে শিশুরা ভয়হীন হয়ে বড় হয়ে
0: উঠুক।
1: তার লেখায় তাই সাহস আর আত্মবিশ্বাসের কথা আমরা সবসময় দেখেছি। আর সত্যি কত ছোট ছোট আমার মনে পড়ে যে ছোটবেলায় মা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে নিয়ে যেত এই রবীন্দ্র নজরুল সন্ধ্যাগুলোতে, কোনো একটা নজরুলকে দিতে, খুব সুন্দর, আমরা সবাই সুন্দর সুন্দর জামা কাপড় পরে নাচতাম।
0: কিন্তু ওটি হচ্ছে মজা, তখন হয়তো গানের অর্থগুলো বা কবিতার অর্থগুলো অতটা বুঝতে পারতাম না, কিন্তু আনন্দটা হতো, মানে আনন্দটা কোথাও না কোথাও ছিল,
1: প্রচুর প্রচুর আনন্দ ছিল।
0: হ্যাঁ, এবং ব্যাপারটা কি জানো তো, মানে নজরুল মানুষটা নিজেই না, মানে একটা অন্যরকম।

0: ছিল, মানে তিনি কোনো নিয়মের জালে আটকা পড়ে থাকতেন না, যখন যা ভালো লাগতো তিনি তাই করতেন, দিন নেই রাত নেই হই হই রপ্তলে উঠে পড়তেন কোনো বন্ধুর বাড়িতে, তারপর চলতো অবিরাম আড্ডা। মানে এই মানুষটা মানে একটা একটা মানে কি বলবো লার্জার দেন লাইফ একটা জীবন কাটিয়েছেন।
1: সত্যি তাই। আর তার এই যে মানে আমরা যে জেনারেলি আমরা জানি যে বিদ্রোহী কবি, কিন্তু বিদ্রোহী কবির হওয়া সত্ত্বেও বাঙালি কবিদের মধ্যে কিন্তু নজরুলই ছিলেন সবচেয়ে বেশি রসিক।
0: ঠিক, এটা একদম ঠিক।
1: আর এই যে কথায় কথায় যে একটা হাসির ঢেউ উঠতো, হিরণময় ভট্টাচার্য একবার বলছিলেন যে তার রসিক নজরুল নামে একটা বইও তিনি লিখেছেন, যারা পড়েননি তারা তাদের পক্ষে একটু বোঝা মুশকিল যে নজরুল ঠিক কি পরিমাণ রসিক ছিলেন
0: একেবারেই তাই। এবং মানে শুধু ওই একটাই নয়, মজার মুহূর্ত কিন্তু তার জীবনে অনেক আছে। মানে ধরো নজরুল ইসলাম কোন অনুষ্ঠানে গেলে ঝলমলে রঙিন পোশাক পরে যেতেন,
1: এখানে
0: অচিন্ত্য কুমার সেনগুপ্ত তথ্য দিয়েছেন, নজরুল তার ঝলমলে পোশাকের ব্যাপারে তিনি বলতেন যে আমার সম্ভ্রান্ত হওয়ার দরকার নেই, আমার তো মানুষকে বিভ্রান্ত করার কথা।
1: সত্যি। আবার শুধু তাই নয়, নজরুলের কিন্তু আরেকটা দিক ছিলেন, সেটা হচ্ছে যে তিনি ছিলেন সত্যিকারের হস্তরেখা বিশারদ।
0: ভাবো,
1: হ্যাঁ, মানে অনেকের হাতের লেখা দেখে তিনি যেটা বলতেন সেটা কিন্তু ঘটতে দেখা গিয়েছে। একবার এক লোককে বলেন যে আপনার হাতের লেখা দেখে তো মনে হচ্ছে যে আপনার বিদেশ যাত্রা আছে। সত্যি সত্যি লোকটি কয়েকদিনের মধ্যে বিদেশ চলে গেল। আর কিন্তু ঘটনাটা সেটা নয়, মজার ব্যাপার হচ্ছে আরেকজনকে দেখে বললেন যে আপনি কয়েকদিনের মধ্যে পৃথিবীর বাইরে চলে যেতে পারেন। লোকটে ভাবছে পৃথিবীর বাইরে কি করে যাওয়া যায়, তারপরে কিছুদিন পরেই জানা যায় যে ভদ্রলোকের মৃত্যু হয়েছে।
0: কি মারাত্মক হিউমার বাবা, মানে এটা খুব বাজে ছিল।
1: হ্যাঁ, মানে এরকম প্রচুর ঘটনা আছে আর কি।
0: তো অবশ্যই এইসব নিয়ে এখন অনেক আড্ডা হবে, তবে একটা গান তোমাদের জন্য অবশ্যই রইল। তবে তারা কি বন্ধু আমাদের ফোন লাইনে কি আছে, শুনি কি বলছে বন্ধু।
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার।
1: নমস্কার,
0: নমস্কার,
2: আমি বীরভূম থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, বলুন আপনার নামটা।
2: আমার নাম শীষ মোহাম্মদ।
0: হ্যাঁ বলুন।
2: আমি একটা কথা বলছি, আমার যদিও শিববাণীতে আসা উচিত নয়, অনেক বয়স আমার, আমি কাজী নজরুলকে একেবারে সামনাসামনি দেখেছি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
2: তখন সকালবেলায় দেখলাম তিনজন ভদ্রলোক আমাদের বাড়ি এলেন, একজন কাজীর চাচাতো ভাই কাজী হাদু, আর দুজন যথাসম্ভব কাজী সব্যসাচী এবং অনিরুদ্ধ। তারা এসে বললেন যে তাদের মা মারা গেছেন, চুরুলিয়ায় মাটি হবে। তো সেই মোতাবেক আমাদের বাড়ির লোকেরা সবাই যখন গাড়ি করে গেল, আমিও চুরুলিয়া তাদের সাথে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সৌভাগ্য কি দুর্ভাগ্য বলতে পারবো না, চুরুলিয়া গিয়েছিলাম। সেখানে দেখলাম কাজী সাহেব নজরুল ইসলামকে একটা চৌকিতে বসিয়ে রাখা হয়েছে, সাদা পাঞ্জাবি টাইপের ফতুয়া টাইপের একটা জামা আর একটা লুঙ্গির মতো করে পরা ধুতি, চোখ ছলছল করছে, টস টস করে জল গড়িয়ে পড়ছে, আর কাগজ ছিঁড়ছেন প্রচুর, কাগজকে কুচি কুচি কুচি কুচি করে কাটছেন, আর মাঝে মাঝে হুম হুম করে আওয়াজ করছেন। আমার দিকে তাকালেন, কিছু বললেন না, বলবার তো ক্ষমতা নেই আমি জানি, বাকরুদ্ধ। আমি মনে মনে বললাম আজকে তুমি সেই কবিতাটা বিদ্রোহীর লাইনটা আমার মনে পড়ে গেল, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। তো উনি শান্ত হয়ে গেছেন এখন।
0: বেশ, অনেক ধন্যবাদ। এবং আমি এটাকে দুর্ভাগ্য বলবো না, এটা সৌভাগ্যই আপনার,
1: এটা বিরল সৌভাগ্য।
0: এবং আপনি নিজেও জানেন না যে কত বড় আপনি মানে মানুষ, মানে কি বলবো, মানে আমাদের কাছে এটা একটা ভাগ্যের বিষয় যে আপনি আমাদের ফোন করলেন এবং আমি যে গল্পটা শেয়ার করলেন সেটা সত্যি খুব ভালো। এবং সত্যি তাই, এটা একটা বিরল একটা মানে কি বলবো অভিজ্ঞতা।
1: যাই হোক, এরকম বন্ধুদের এই যে অভিজ্ঞতার কথা, সেগুলো আমরা যত জানতে পারবো সত্যি আমরা তত সমৃদ্ধ হব। কিন্তু আমাদের অনুষ্ঠানের মাঝে মাঝে আমরা কথা দিয়েছিলাম যে আজকে আমরা অনেক গান
0: শোনাবো,
1: সেরকমই একটা গান রইল তোমার জন্য।

0: আমরা এই মুহূর্তে রয়েছি বজ্রবীণা অনুষ্ঠানে, তোমাদের সঙ্গে রয়েছি সৌরিক আর আমার সঙ্গে রয়েছে সৃজনী। আর যেটা একটু আগে আমরা গানের আগে কথা বলছিলাম যে রসিক নজরুলকে তো আমরা পেলাম, তবে ওনার কিন্তু খাওয়া দাওয়ার উপর একটা অদ্ভুত অভ্যেস ছিল। যেরকম কাজী নজরুল ইসলাম প্রচুর পান ও চা খেতেন এবং লিখতে বসার আগে পর্যাপ্ত পরিমাণ চা আর এক থালা পান নিয়ে বসতেন তিনি। মানে এক থালা পান, ভাবতে পারছো? এক থালা পান। আচ্ছা, পান শেষ করে চা, এরপর আবার চা শেষ করে পান, মানে লুপে চলতো। তিনি বলতেন, লেখক যদি হতে চান লাখ পেয়ালা চা খান। তাই তোমরা যারা যারা চা খাও ভেবে নিতে পারো তোমরা লেখক, ভবিষ্যৎ উজ্জ্বল।
1: তবে মাঝে মাঝে খুব রেগেও যেতেন, আর এরকম মানে এরকম পরিমাণ রেগে গেলে কিন্তু নজরুলের সামনে যদি কোনো মানে বই খাতা পেতেন বা কাগজ পেতেন, একটু আগে আমাদের বন্ধু বলছিলেন যে উনি সেই সময় অভিমানে কাগজ ছিঁড়ছিলেন, এই অভ্যাসটা কিন্তু ছিল যে রেগে গেলেও দুঃখ পেলেও ছিঁড়ে কুচি কুচি করে ফেলতেন
0: কাগজ। তিনি কোনো মানুষের উপর বহিঃপ্রকাশ করতেন না, তিনি করতেন ওই যেগুলো তোমার জড়বস্তু সেইগুলো।
1: হ্যাঁ হ্যাঁ,
0: আসলে মানুষের জীবন এক নদীর মতো, কখনো সেখানে জোয়ার আসে আবার কখনো নেমে আসে গভীর নীরবতা।
1: হ্যাঁ, সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, যার গান মানুষকে জাগিয়েছিল, যার কবিতা মানুষকে মনের মধ্যে স্বাধীনতার আগুন ছড়িয়েছিল। জীবনের শেষ দিকে সেই মানুষটাকে কিন্তু লড়তে হয়েছিল এক কঠিন অসুস্থতার সঙ্গে। ষাটের দশক, কবি কাজী নজরুল ইসলামের বয়সও তখন ছয়ের ঘরে, স্মৃতি চলে গিয়েছে, অসুস্থ, কথা বলতে পারছেন না, গলা দিয়ে বিচিত্র সমস্ত শব্দ করছেন, কিন্তু পুরো হুঁশ কিন্তু চলে যায়নি।
0: এবং একবার হয়েছিল কি, কাজী সাহেব কোথাও নেই, খোঁজো খোঁজো, মানে কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষে দেখা যায় বাথরুমের দুই দেওয়াল ধরে অসহায় হয়ে দাঁড়িয়ে আছেন, ভুলে গিয়েছেন কি করতে গিয়েছিলেন, এবার কি করবেন। ছবি তুলতে গিয়েছি, হা হা করে চেঁচিয়ে উঠেছেন, দুদিন দাড়ি কামাননি। এই অবস্থায় মানে তিনি রোজ জীবনযাপন করতেন, শেষ বয়সটা তিনি এইভাবেই
1: মানে পরিপাটি করে যে জীবন কাটানো, সেটা শেষ অবস্থায় গিয়ে আর কি কোথাও একটা মানে
0: অবসাদ ঘিরে গেছিল। এবং ৪২ বছর শিল্প সংস্কৃতির দুনিয়ায় নিজেকে প্রমাণ মানে বারবার প্রমাণিত করার পর কবি শেষ মানে শেষ বয়সে ভীষণ অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার বিধানচন্দ্র রায় থেকে নীলরতন সরকার দেখেছিলেন তাকে। একবার কবি বন্ধুরা মিলে চাঁদা তুলে তাকে বিদেশে পাঠিয়েছিলেন, সেখানকার চিকিৎসকরা জানান কবি ডিমনেশিয়ায় ভুগছেন, যা কোনোদিনই সারবে না, কোনোদিন হারানো স্মৃতি আর ফিরবে না।
1: সুস্থ অবস্থায় তার শেষ সংবর্ধনা, লোকে লোকারণ্য সভা, তার ভালোবাসার লোক সমস্ত অসংখ্য সেখানে জড়ো হয়েছেন। কবি আঘাত পেয়েছেন তো প্রচুর প্রচুর, মানে ঠেকেছেন ঠকেছেন, যাই হোক তবু সংবর্ধনাটা নিলেন, তার অভিমান তাকে দিয়ে লেখালো, যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে।
0: কখনো তিনি দীর্ঘ সময় চুপ করে থাকতেন, কখনো পরিচিত মানুষদের তিনি চিনতে পারতেন না। মানে তার স্মৃতিশক্তি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তিনি সময়ের সঙ্গে মানুষকে ভুলতে শুরু করলেন আস্তে আস্তে। সেটা আর তার গলা থেকে স্বর বেরোতো না, তিনি মানুষকে চিনে তাকে চিনতেও পারতেন না, মানে বুঝতেও পারতেন না তার নাম কি, তার নামও ভুলে যেতেন।
1: হ্যাঁ, আর মানে সত্যি এটা ভাবতে অবাক লাগে যে যেই কণ্ঠ একসময় আগুন ঝরাতো সেই কণ্ঠ ধীরে ধীরে নীরব হয়ে গেল। আর যিনি সেই বিদ্রোহী লিখেছিলেন, যিনি গেয়েছিলেন কারার ওই লৌহ কপাট, একসময় সেই কণ্ঠই আর নিজের মনের কথা বলতে পারত না।
0: ঠিক ঠিক, এবং সেই সময় তার ভক্ত, তার শুভাকাঙ্ক্ষীরা এবং সাহিত্য প্রেমীরা গভীরভাবে ব্যথিত হয়ে পড়েন, কারণ বাংলা সাহিত্য যেন হারিয়ে ফেলেছে তার সবচেয়ে উজ্জ্বল কণ্ঠগুলোর একটিকে।
1: হ্যাঁ, যদিও কবি নীরব হয়ে গিয়েছিলেন, তার প্রতি মানুষের ভালোবাসা কিন্তু কখনো নীরব হয়নি। বাংলার মানুষ তাকে নিজেদের হৃদয়ের খুব কাছের মানুষ হিসেবে দেখতেন। ওই যে একটু আগে আমাদের কোনো এক বন্ধু বললেন যে তিনি মানুষের কবি ছিলেন, একেবারেই তাই। তার গান, তার কবিতা, আদর্শ সমস্ত কিছুতেই কিন্তু তিনি মানুষকে আজও অনুপ্রাণিত করে যান সমানভাবে।
0: এবং সেই সময় মহেন্দ্রক্ষণ ১৯৭৬ সালের ২৯শে আগস্ট চিরনিদ্রায় তিনি শহীদ হন, বিদ্রোহী কবি। কিন্তু মৃত্যু কি সত্যি তাকে থামাতে পেরেছিল?
1: না, দেখো, কারণ সৃষ্টি তো মানুষের কাছে আজীবন থাকে না, মানুষ এই সমস্ত মানুষ হয়তো চলে যান কিন্তু তারা কিন্তু তাদের কাজের মধ্যে দিয়েই বেঁচে থাকেন। আজও মানে তার কবিতা অন্যায়ের বিরুদ্ধে মানুষকে যে সাহস দেয়, যে গানগুলো তার মানে মানুষের হৃদয়ে যে আলো জ্বালায়, সেগুলো কোথাও গিয়ে আমরা কখনোই অস্বীকার করতে পারব না, আমাদের কাছে চিরকাল চির নতুন হয়ে থাকবে।
0: মানে সারা জীবন সৃষ্টি জীবিত থাকে, কিন্তু স্রষ্টা চলে গেলেও তার যে ছোঁয়াটা সৃষ্টির মধ্যে দিয়ে তিনি মানে বারবার জীবিত হয়ে যান, এবং তার জীবন আমাদের শেখায় মানুষের কণ্ঠ থেমে যেতে পারে কিন্তু সত্যিকারের শিল্প কখনো নীরব হয় না। তার গান, তার কবিতা, তার আদর্শ সবকিছুই আমাদের চিরদিনের পথ দেখায়।
1: হ্যাঁ, আর দেখতে দেখতে আজকে কিন্তু আমাদের সময় একেবারে
0: শেষ হয়ে কাটা বলছে যে এবার যেতে হবে, কিছু করার নেই, সময় প্রায় শেষের দিকে।
1: এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি সৃজনী, আর আমার সঙ্গে ছিল সৌরিক। আর এই যে কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমরা তার জীবনের জানা অজানা অনেক কিছু ভাগ করে নিলাম, এবং বন্ধুদের কাছ থেকে এই যে কিছু কিছু
0: কিছু
1: গল্প আমরা
0: পেলাম,
1: সেগুলোও আমাদের খুব ভালো লাগলো
0: একেবারে। তাই, এবং অন্য কোনো দিন আবার গল্প হবে অন্য কোনো অনুষ্ঠানে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই কানে রেখো যুবাণী। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আমাদের পোস্টারে কমেন্ট সেকশনে। আর আজকের মতো বিদায়, আবারও কোনো দিন আড্ডা হবে কোনো এক সময়। আজকের মতো টাটা। তবে যাওয়ার আগে একটা সুন্দর গান অবশ্যই তোমাদের জন্য থাকবে, এবং গান ছাড়া তো আমরা বিদায় নিতে পারি না। তবে এই গানটাও কিন্তু খুব দুঃখের একটা গান, কারণ এই গানটা হয়তো এখন অনেক অনেক জেনারেশনের কাছে একটু

বিটের মনে হলেও এই গানটা কিন্তু আপবিটের গান নয়। তাই যারা যারা আমাদের জেনারেশনে রয়েছে তারা যদি শুনে থাকো প্লিজ তোমরা জেনে রাখো এই গানটা কিন্তু ভীষণই দুঃখের গান এবং সন্তান হারানোর গান। আই গেস মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে বাগিচায় বুলবুলি তুই, বিদায়।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান যুববাণী। আপনাদের সঙ্গে ছিলেন সৃজনী পাল এবং সৌরিক ঘোষ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এতক্ষণ শুনলেন তানিয়া দামের কণ্ঠে পুরাতনী গান। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি চঞ্চল ভট্টাচার্য। নদিয়ার কল্যাণীতে আজ প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আব্দুল কালাম আজাদ অডিটোরিয়ামে সংলগ্ন মাঠে এসে পৌঁছালে তাকে পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। বৈঠকে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলার জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও, জনপ্রতিনিধি, সাংসদ ও বিধায়করা ছাড়াও তিন জেলার পুলিশ সুপারসহ একাধিক পদস্থ পুলিশ আধিকারিক উপস্থিত রয়েছেন। এরা ছাড়া

শিল্পে 100 দিনের কাজে সব থেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের তদন্ত চালায় আপাতত ওই দুই জেলায় নতুন এই প্রকল্প চালু করা হচ্ছে না বলে জানা গেছে। বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য সরকার অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া অবস্থান গ্রহণের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে বসবাসকারী শতাধিক বাংলাদেশি সেদেশে ফেরত যাওয়ার জন্য উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্টে ভিড় জমিয়েছেন। বাংলাদেশি চিহ্নিত করে বিএসএফ এর মাধ্যমে তাদের পুশব্যাক করার জন্য সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দেন। এই ঘোষণার পরেই নিজে থেকেই ওই বাংলাদেশিরা দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে আদিবাসী সমাজের সুবিধা প্রাপকদের কাছে সঠিকভাবে পৌঁছায় তার জন্য বিভিন্ন জেলায় চলছে জনভাগিদারী অভিযান। মুর্শিদাবাদ ও জলপাইগুড়িতে 18 মে থেকে গতকাল পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়েছে। জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক আর রশিদ জানিয়েছেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল আদিবাসী জনগোষ্ঠীকে কেন্দ্রীয় সরকারের আদিবাসীদের জন্য বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতন করা এবং তারা যাতে এই সুবিধাগুলি পেতে পারেন তা নিশ্চিত করা। জেলার 7টি ব্লকে মোট 103টি গ্রাম এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মোট প্রায় 18,000 মানুষ এই কর্মসূচির সঙ্গে যুক্ত হন। অভিযানের আওতায় মোট 32টি ক্যাম্প আয়োজন করা হয়। অন্যদিকে মুর্শিদাবাদে তপশিলি উপজাতিভুক্ত 17,139 জন বাসিন্দা এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। জেলার 6টি ব্লকে 17টি আদিবাসী অধ্যুষিত গ্রামে 56টি শিবিরের আয়োজন করা হয়। আজ 11ই জ্যৈষ্ঠ, প্রেম ও বিদ্রোহের কবি নজরুল ইসলামের 128তম জন্মদিন উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়।

0: দিনটি উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হুগলি জেলার সংশোধনাগারে নজরুলের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজদ্রোহের মামলায় ব্রিটিশ সরকার তাকে ওই জেলে বন্দী করে রেখেছিল। তার জন্মভিটে বর্ধমানের চুরুলিয়ার নজরুল একাডেমিতেও এই উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুরু হয়েছে 5 দিনব্যাপী 46তম নজরুল মেলা ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। মুর্শিদাবাদের ডোমকলে বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করছেন সিপিআইএম এর বিধায়ক মোস্তাফিজুর রহমান। বাগডাঙ্গা ও জিতপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখেন তিনি। এর আগে গড়াইমারি ও ভগীরথপুর স্বাস্থ্যকেন্দ্রগুলিও শ্রী রহমান পরিদর্শন করেন। অন্যদিকে বিজেপির একটি প্রতিনিধি দলও ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল ঘুরে দেখেন। রাজ্যে একাধিক তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে সরকারি সামগ্রী। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম আরিকে পুলিশ গ্রেফতার করেছে। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার বাদরিয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের হেফাজতে থেকে 80 লক্ষ টাকা ও বান্ডিল বান্ডিল সরকারি ত্রিপল উদ্ধার করা হয়, তাকেও গ্রেফতার করা হয়েছে। ঈদ উল আজহা ও কুরবানি নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর বিষয়বস্তু পোস্ট করার অভিযোগে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার বিভিন্ন অঞ্চল থেকে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের গতকাল আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতে পাঠিয়েছেন। মুর্শিদাবাদের নবগ্রামের তৃণমূল কংগ্রেস কর্মী রুবেল শেখ হত্যা মামলায় ওই দলের ব্লক সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। 14 মে তাকে গ্রেপ্তার করা হয়। 2023-এর 31 জানুয়ারি বিলবরশিয়ায় পিকনিক চলার সময় বাইকে আসা দুষ্কৃতীরা রুবেলকে গুলি করে হত্যা করে। অন্যদিকে কোচবিহার জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন বর্মনকে অস্ত্রসহ ঘোষাডাঙ্গা থানার পুলিশ গ্রেফতার করেছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া এবং ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হচ্ছে। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপর খবর শুনবেন 12:50।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন জানিয়ে দিই কলকাতার স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস। আংশিক মেঘলা আকাশ, কিছু কিছু এলাকায় বজ্রগর্ভ সহ মেঘ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 86% এবং সর্বনিম্ন 64%।

0: 65 শতাংশ। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। কৃষক ভাইদের উদ্দেশ্যে জানানো হয়েছে, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার অধিকাংশ জায়গায় এবং পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলার কিছু কিছু জায়গায় এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কৃষক ভাইদের উদ্দেশ্যে সতর্কতাতে জানানো হয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় দু এক জায়গায় ভারী বৃষ্টি 7-11 সেন্টিমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার দু এক জায়গায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার দু এক জায়গায় গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকতে পারে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। শুরু হচ্ছে উনো জমির দুনো ফসল।
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আমরা যারা গ্রামে থাকি এবং চাষবাস করি, আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের লক্ষ্য থাকে যে কি করে আমরা বেশি লাভবান হতে পারব, এবং সেটা খুবই বাস্তবসম্মত কথা যে আমরা যদি চাষ করে লাভ না পাই, কারণ চাষটা আমার ব্যবসা এবং সেক্ষেত্রে যদি আমি লাভবান না হতে পারি তাহলে আমার সংসার প্রতিপালন করাটাই কিন্তু কঠিন হয়ে পড়বে। তো সেই কারণে আজকাল কোনো একক প্রচেষ্টা না হয়ে গ্রামে দেখা দিয়েছে যে সমন্বিত প্রচেষ্টা, অর্থাৎ কৃষক বন্ধু আপনারা ফার্মার্স ক্লাব গঠন করে চাষবাস করছেন, এবং যে বিভিন্ন যে সমস্যাগুলো বা বিভিন্ন চাহিদাগুলো ফার্মার্স ক্লাবের মধ্য দিয়ে মেটানোর চেষ্টা করছেন। আসুন আমরা এ বিষয়ে বিস্তারিত জেনে নিই। আমাদের আমন্ত্রণ স্টুডিওতে আজ উপস্থিত আছেন নাবার্ড অর্থাৎ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জি কেশব রাও। নমস্কার কেশববাবু।
2: নমস্কার।
1: যে কথাটা আমি বলছিলাম বা আমি বোঝাতে চাইছিলাম যে ফার্মার্স ক্লাব, আপনার কাছে জেনে নেব এই ফার্মার্স ক্লাব কি এবং কেন?
2: ফার্মার্স ক্লাব মানে কৃষক সংঘ, এটা ইংলিশে একটা নাম দেওয়া আছে কৃষক সংঘ। এই কৃষক সংঘ মূলত হচ্ছে তারা কৃষি নিয়ে আলোচনা করবে, কৃষক ভাইদের কৃষি নিয়ে আলোচনা করবে, কি করে তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে চাষ করলে আগামী দিন তাদের যা ইনকাম আছে সেটাকে ডাবল করতে পারবে, তার সাথে কৃষক ভাইদের জন্য কোথায় কোথায় কোন কোন দপ্তর আছে সেখান থেকে তারা সুযোগ পেতে পারে, সেটা রাজ্য সরকার, কেন্দ্র সরকার, সব জায়গা থেকে সুযোগ সুবিধা আছে কৃষক ভাইদের জন্য। তো কৃষক ভাইরা এককভাবে সেই সব দপ্তরগুলোতে যেতে পারে না, না তো জানতে পারে না। তো তারা আগামী দিন যদি এই ফার্মার্স ক্লাব, আমরা নাবার্ড থেকে সাপোর্ট করেছি, পশ্চিমবঙ্গতে প্রত্যেকটা গ্রামগঞ্জে আছে ফার্মার্স ক্লাবের। মূলত হচ্ছে কি, একটা ব্লকে যদি 5টা জিপি আছে, 5টা জিপির একটা জিপির আন্ডারে যদি 5টা গ্রাম আছে, আর একটা গ্রামে যদি 2000-এর উপর পপুলেশন আছে, আর 5টা গ্রামে 2000 করে পপুলেশন আছে, তাহলে 5টা ফার্মার্স ক্লাব খোলা যায়। এখানে আমাদের পশ্চিমবঙ্গতে দেখা যাচ্ছে সব ব্লকে প্রায় ফার্মার্স ক্লাব খোলা আছে, কিন্তু এই ফার্মার্স ক্লাবকে তারা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, না আমাকে হাত ধরে চালাতে হবে। তো আমরা কি বলি কি ফার্মার্স ক্লাবকে 3 বছর আমরা ট্রেনিং দিব, এবার এই 3 বছরের মধ্যে তাদেরকে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে হবে। কৃষকদের জীবনে 7খানা দপ্তর গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে কৃষি দপ্তরের সাথে যোগাযোগ রাখতে হবে। কৃষি দপ্তরে কি আছে, প্রত্যেকটা জেলাতে হেডকোয়ার্টারে রয়েছে, আর ব্লক লেভেলে এডিএ দপ্তর রয়েছে, সেরকমই উদ্যান পালন দপ্তর ডিস্ট্রিক্টে হেডকোয়ার্টারে রয়েছে, সেরকমই ব্লক লেভেলে ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার রয়েছে, সেরকমই এআইডিডি প্রাণী সম্পদ দপ্তর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে তো দপ্তর রয়েছেন, যেখানে ডেপুটি ডাইরেক্টর এআইডি বসেন, কিন্তু ব্লক স্তরে বিএলডিও সাহেবরা রয়েছেন, সেরকমই ফিশারিজ ডিপার্টমেন্ট, ফিশারিজ ডিপার্টমেন্ট হেডকোয়ার্টার্সে রয়েছে, আবার ব্লক লেভেলে ফিশারিজ অফিসার রয়েছে, দপ্তর রয়েছে, সেরকমই সেরিকালচার দপ্তর ব্লক লেভেলে রয়েছে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে রয়েছে, তার সাথে হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট। অনেক কৃষক ভাইরা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট জানেই না, ওইখানে বছরে সরকার থেকে ফ্রিতে গাছগুলো দেওয়া হয়। তো এই সব দপ্তরগুলো আজকে কৃষক ভাইদেরকে আমরা যদি জিজ্ঞেস করি ওনারা জানে না, ওনারা বেশিতে বেশি এডিএ কে চিনবেন আর বিএলডিও সাহেবকে চিনবেন, কিন্তু সরকার থেকে বিভিন্ন দপ্তরের সুযোগ সুবিধা আছে ব্লক লেভেলেই, আর সেখানে তাদের আগামী দিন এই দপ্তরের সাথে কি কি সুযোগ সুবিধা আছে, কি ট্রেনিং পায়। যেরকম ভাইদের জন্য 10,000 অবধি যত রকমের কৃষি যন্ত্র আছে সেটা তাদের কাছে যদি কেসিসি থাকে তাহলে এই কৃষি যন্ত্র ফ্রিতে পাওয়া যায় আবেদনের মাধ্যমে। তার জন্য একটা ফরম্যাট আছে কৃষি দপ্তরে, উদ্যান পালন দপ্তরে, মৎস্য পালন দপ্তরে, যে কৃষক ভাইয়েরা যেই ট্রেডে আছে তারা যদি কেসিসি থাকে 10,000 অবধি যত রকমের কৃষি যন্ত্র আছে তারা ফ্রিতে পায়, কিন্তু এই কৃষক ভাইরা জানে না। হ্যাঁ, যারা জানেন, যাদের কাছে কেসিসি আছে, যারা এডিএ কে চিনেন, যারা বিএলও কে চিনেন, আর যারা ব্লকের সাথে ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রাখেন।
1: আচ্ছা কেশববাবু, আপনি কি এই কথা বলতে চাইছেন যে ব্যক্তিগত ভাবে আমাদের অনেক কিছুই হয়তো যে লাভের জায়গাগুলো কৃষক ভাই আমরা যারা রয়েছি জানা সম্ভব নয়, সেই ক্ষেত্রে এই যে কৃষক সংঘ, কৃষক সংঘের মধ্যে যদি আমি থাকি তাহলে কিন্তু চর্চাগুলো হয়েই থাকে।
2: হ্যাঁ,
1: শুধু কৃষি বলতে তো শুধু এগ্রিকালচার চাষবাস বোঝাচ্ছে না,
2: তার এগ্রিকালচার এন্ড
1: অ্যালাইড সঙ্গে যে সমস্ত সংশ্লিষ্ট দপ্তরগুলো রয়েছে সেগুলো রয়েছে। অর্থাৎ ধান চাষ করব, সেই সঙ্গে মাছ চাষ আছে, গোপালন আছে, মধুপালন
2: আছে, পালন আছে, ছাগল পালন আছে।
1: তো এই সমস্ত কিছু আমরা যদি সমন্বয় করে যে সুসংহতভাবে চাষবাস করি, ইন্টিগ্রেটেড ফার্মিং যাকে আমরা বলি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ কোন একটা ফসল যদি মার খেয়ে যায় কোন কারণে, প্রাকৃতিক দুর্যোগে হোক, অন্য একটা জায়গা থেকে কিন্তু আমি সেটা পুষিয়ে নিতে পারবো। তো যাক গে, যে কথাটা বলছিলাম, আমরা আলোচনা করছিলাম ফার্মার্স ক্লাবের কথা। তো ফার্মার্স ক্লাব এর তো নির্দিষ্ট কতগুলো ভূমিকা থাকবে, অর্থাৎ ফার্মার্স ক্লাবের রোলটা ঠিক কি রকম?
2: ফার্মার্স ক্লাবের প্রথম রোল হচ্ছে কি, তারা 20 জনের একটা কমিটি তৈরি করবে, 20 জনের বডি তৈরি করে ফার্মার্স ক্লাবের নামকরণ করবে। তারপরে তারা যে গ্রামে থাকে সেই গ্রামে যে ব্যাংক আছে সেখানে গিয়ে ব্যাংকের একটা ফার্মার্স ক্লাবের অ্যাকাউন্ট খুলবে, আর 3 জন সেই ব্যাংকের অপারেশনের জন্য সেক্রেটারি, কোষাধ্যক্ষ আর প্রেসিডেন্ট, এই 3 জন ওর সিগনেটারি থাকে, যে কোনো 2 জন সই করবে। তারপরে তারা গ্রামের যত কৃষক ভাই আছে তাদেরকে মেম্বার করবেন। করার পরে এই যে 20 জনের যে বডি আছে তারা বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ করবে, সমবায় রাখবে, নাবার্ডের সাথেও রাখবে, বিভিন্ন দপ্তরের সাথে রাখবে, যেটা 7খানা দপ্তর বললাম, তার সাথে যেটা প্রত্যেকটা জেলাতে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, তারপরে রুট সিটি রয়েছে, সেখানে গিয়ে তারা যোগাযোগ করবে। যোগাযোগ করে সেখানকার কি কি স্কিম আছে, তারা এসে গ্রামের ভিতরে কৃষকদেরকে তারা সপ্তাহ সপ্তাহ মিটিং করার কথা, সেই মিটিংয়ে তারা জানাবে কৃষক ভাইদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে, কোথায় থেকে ট্রেনিং করতে হয়, কি আবেদন করলে কোথায় থেকে বীজ সার এসব পাওয়া যায়, তার জন্য তারা অবগত করাবে। তারপরে সেখান থেকে কেসিসি যাদের নেই, কেসিসি ক্যাম্পেইন মোডের ভিতরে কেসিসি কার্ড করানোর জন্য এই সব সুযোগ সুবিধা ফার্মার্স ক্লাবের রোলের ভিতরে আসে। আর তার সাথে আগামী দিন যদি তারা ভালো করে কাজ করে তাহলে ব্যাংকের সাথেও, যেহেতু ব্যাংকের সাথে ওরা টাই আপ থাকে, অ্যাকাউন্ট খুলতে হয়, ব্যাংকের সাথে লেনদেন করতে হয়, তো তারা ব্যাংকেরকে রিকোয়েস্ট করবে কি, এই কৃষক আমাদের গ্রামের আছে, আপনি এনাকে কেসিসি দিন, কিষাণ ক্রেডিট কার্ডের আন্ডারে লোন দিন, তাহলে আমরা এটাকে দেখব কি ওনারা যেন ডিফল্ট না করে। তো ব্যাংক যেখানে যেখানে ফার্মার্স ক্লাব আছে তাদেরকে সুযোগ সুবিধা করে দেয় কেসিসি দেওয়ার জন্য ফার্মার্স ক্লাবের মাধ্যমে।
1: আচ্ছা, মোটামুটি ভাবে ফার্মার্স ক্লাব এটা তো অনেকদিন ধরেই নাবার্ড আপনারা মানে সেটা প্রচার এবং প্রসার করে আসছে,
2: এটা 1995 থেকে চলে আসছে।
1: সেক্ষেত্রে সেটা একটা অনেক নিশ্চয়ই ফার্মার্স ক্লাব আপনারা গঠন করেছেন সারা রাজ্যে, তো এই সবগুলোকে কিভাবে সমন্বয় করা সম্ভব?
2: হ্যাঁ, প্রথম তো হচ্ছে কি, এখন তো আমরা একটা পোর্টাল তৈরি করছি নাবার্ড থেকে, এই পোর্টালের ভিতরে সব ফার্মার্স ক্লাব যত অল ওভার ইন্ডিয়া আছে সেখানে আপলোড করা হচ্ছে। তো এক জায়গাতেই আমরা পুরো ডাটা পেয়ে যাচ্ছি ফার্মার্স ক্লাব আছে। ব্লক স্তরে, ব্লক স্তরে যেহেতু ফার্মার্স ক্লাব, যেরকম আমি উদাহরণ দিই, সব 24 পরগনা 29 ব্লকস আছে, মুর্শিদাবাদে 26টা ব্লক আছে, 26টা এক একটা, কোন ব্লকে 15টা আছে, কোনটা ব্লকে 50টা আছে, কোনটা ব্লকে 4টে আছে। তো এইগুলো কি করে ট্র্যাক রাখবো, তার জন্য ফার্মার্স ক্লাবের ফেডারেশন করা হয়েছে। তো মুর্শিদাবাদ আমি যখন ছিলাম 6 বছরে, যেহেতু ওটা 5টা সাব ডিভিশন ছিল, তো ওইখানে এক সাব ডিভিশন থেকে অন্য সাব ডিভিশন যেতে গেলে অনেক দূরত্ব হয়ে যায়। তো এই জন্য আমরা কি করেছিলাম, একটা ফেডারেশন না করে 5টা সাব ডিভিশনে 5টা ফেডারেশন করেছি। মানে একটা সাব ডিভিশনে যে 5টা না তো 8টা ব্লক আছে, প্রত্যেকটা ফার্মার্স ক্লাব এই ফেডারেশনের সদস্য নিবে। তো এই ফেডারেশনটা কি আছে, একটা এনজিও যেরকম কাজ করে, এনজিও সরকারি দপ্তরের সাথে যোগাযোগ করে প্রকল্পগুলো দেয়, প্রকল্পগুলো স্যাংশন পায়, তো এই ফার্মার্স ক্লাব ফেডারেশনও আগামী দিন ফার্মার্স ক্লাবের হয়ে তারা সরকারি দপ্তর হোক, ব্যাংকের কাছে হোক, না তো নাবার্ডের কাছে, তারা প্রস্তাব দিতে পারে, প্রপোজাল দিতে পারে কি আমি এসএসজি গ্রুপ তৈরি করব, জয়েন্ট লাইবিলিটি গ্রুপ তৈরি করব, না তো আমরা ফার্মার্স ক্লাব তৈরি করব, আমরা এফপিও তৈরি করব, আমরা এই

0: পদ্ধতি ট্রেনিং করতে চায়, পলিহাউসে কি করে চাষ করা যায়, শেড নেটে কি করে চাষ করা যায়, মিক্সড ক্রপিং কি করে করা যায়, না তো অন্য রাজ্যতে, অন্য রাজ্যতে যেরকম এখানে নাসিকে, নাসিকে পেঁয়াজ চাষ ভালো, তো আমি ওকে এখানকার চাষিকে নাসিকে নিয়ে গিয়ে শিখে নিয়ে আসবো কি পেঁয়াজ উন্নত কোয়ালিটিতে কি করে করা সম্ভব। সেরকম আমি পাঞ্জাব নিয়ে যাবো, আন্ধ্রা নিয়ে যাবো, ভুবনেশ্বরে সিপাতে নিয়ে যাবো মাছ চাষ করার জন্য
1: এক্সপোজার
0: ট্রেনিং। হ্যাঁ, তো এইসব সুযোগগুলো এই ফার্মার্স ক্লাবের মাধ্যমে কৃষকরা পায়।
1: আচ্ছা, এখানে আপনি কথায় বলতে গিয়ে বলেছেন যে এফপিও, তো ফার্মার্স ক্লাবের ব্যাপারটা তো আমরা মোটামুটি জানলাম, কিন্তু সেটা ঠিক এফপিওর সঙ্গে, অর্থাৎ পিও যেটা যে ফার্মার্স প্রোডিউসার্স অর্গানাইজেশন, তার সঙ্গে সমন্বয়টা ঠিক কিরকম?
0: হ্যাঁ, এই ফার্মার্স ক্লাব ফেডারেশন যেটা আছে, তারা মূলত এখানে আমাদের রোডি ম্যানশনে তারা সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন করে, না তো জেলাতেই তারা ট্রাস্ট অ্যাক্ট আন্ডারে রেজিস্টার করা থাকে।
1: কোনটা? ফার্মার্স ক্লাব
0: ফেডারেশনটা। ওনারা হয় সোসাইটি অ্যাক্টে না তো ট্রাস্ট অ্যাক্টে তারা রেজিস্ট্রেশন করে, সেটা অ্যাকসেপ্টেড। কিন্তু এফপিও যদি তৈরি করা হয় ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, আগামী দিন এই ফার্মার্স ক্লাবগুলোকে যেটা প্রোগ্রেসিভ, কেন আমরা দেখেছি অনেক ফার্মার্স ক্লাব আছে কিন্তু সবাই আর্থিক স্থিতি মজবুত নেই বলে তারা এফপিওতে যেতে চায় না, আর যেতে চাইলেও গ্রামের কৃষক ভাইরা ওই এফপিওর কনসেপ্ট না জানার জন্য তারা মেম্বার হতে চায় না। তো এই জন্য অনেক ফার্মার্স ক্লাব এফপিওতে যায় না, ফেডারেশন অব দি এসে আটকে যায়। তো আমরা এদেরকে ট্রেনিং দেওয়ার পরে এফপিওতে আসলে কি আগামী দিন কোম্পানিজ অ্যাক্ট করলে কি করে তারা আগামী দিন ডাইরেক্ট মার্কেট লিঙ্কেজ পাচ্ছে, বড় বড় কোম্পানির সাথে টাই আপ পাচ্ছে, তারা সরাসরি বাজার দরে জিনিসগুলো বিক্রি করতে পারছে, তার জন্য আমরা আগামী দিন এই ফেডারেশনের মাধ্যমে যে ফার্মার্স ক্লাব আছে তাদেরকে এফপিওর সুযোগ দিচ্ছি, সুযোগ দেওয়ার পরে তাদেরকে ট্রেনিং দিচ্ছি আর কনভার্জ করে দিচ্ছি বিভিন্ন দপ্তরের সাথে।
1: তাহলে এই এফপিও মানে একটু যদি পরিষ্কার করে বলেন যে এই এফপিওর তে কনভার্ট হলে পরে তো কি কি সুযোগ সুবিধা পাবে?
0: প্রথম তো ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশন কোম্পানিজ অ্যাক্টে রেজিস্টার করতে হয়, তো এখানে আমরা নাবার্ড থেকে সহযোগিতা করে দিচ্ছি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে তো তার সাথে আমরা যোগাযোগ করে দিচ্ছি, তার সাথে যোগাযোগ করে যে রিকোয়ারমেন্টস আছে, যেরকম সাতজন থেকে মিনিমাম সাতজন থেকে পনেরো জন কুড়ি জন অব্দি কমিটি বডি হয়, একটা জেনারেল কমিটি হয়
1: এফপিও
0: কমিটি, তো তাদের প্রত্যেকজনের কেওয়াইসি ডকুমেন্টস লাগে, কেওয়াইসি ডকুমেন্ট লাগার পরে তারা মিটিং করে রেজলিউশন নিয়ে সেই রেজলিউশন সেই কনসালটেন্টকে দেবে, আর নামকরণ করবে, ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, তারপরে প্যান কার্ড করবে, প্যান কার্ড করার পরে জিএসটি যেটা আছে সেটা লাইসেন্সগুলো সব করার পরে
1: এই তাতে তো একটা খরচা পড়ে যায়, সেটা কে দেবে?
0: হ্যাঁ, সব আসছি আমি, তো এইসব করার পরে আমরা নাবার্ড থেকে এই খরচাগুলো তিরিশ হাজারের মধ্যেই হয়ে যায়, আমরা যেটা দেখেছি বাইশ হাজার থেকে তেইশ হাজার টাকা যায়, আর তার সাথে এই এফপিও সদস্যরা কনসালটেন্টের কাছে গ্রাম থেকে আসতে হয় কলকাতাতে, তো তাদের যাওয়া আসা খরচ, খাওয়া খরচ থাকে, তো আমরা এই জন্য ডিক্লারেশন বেসিসে তাদেরকে তিরিশ হাজার টাকা দিই, নাবার্ড থেকে অনুদান দিই কি আপনারা এফপিও তৈরি করুন, তৈরি করার পরে যে খরচটা আসবে বিলটা দিলে আমরা তিরিশ হাজার টাকা ম্যাক্সিমাম তিরিশ হাজার টাকা দিই, তো ওরা এফপিও করার পরে কনসালটেন্ট তাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে দেয়, রেজিস্ট্রেশন করার পরে আগামী দিন তারা মার্কেট লিঙ্কেজটা পেয়ে যাচ্ছে।
1: সেটা মানে আপনি যেটা বলতে চাইছেন যে ফার্মার্স ক্লাব ধরুন প্রযুক্তিগত দিক থেকে কৃষকদের উন্নয়নটা নিয়ে আসলো বা প্রোডাকশন অনেকটাই টেকনোলজি নির্ভর হয়ে প্রোডাকশনটা বাড়াতে পারলো, কিন্তু বাজার ঠিক ধরতে পারে না, তো বাজার ধরার জন্য অর্থাৎ ফসল বাজারজাত করে তারা যেন সেই বেনিফিটটা উপকারটা নিতে পারে তার জন্য এফপিও করাটা ভীষণ প্রয়োজন,
0: ভীষণ প্রয়োজন। প্রথম তো হচ্ছে কি আজকাল কনজিউমার কিন্তু কোয়ালিটি চাইছে, আমাকে প্রথম কোয়ালিটি প্রোডাকশন করতে হবে, তার জন্য আমরা নাবার্ড থেকে কি করে প্রত্যেকটা জেলাতে যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সেখানে আমরা বিভিন্ন রকমের ট্রেনিং প্রোগ্রাম স্যাংশন দিয়ে দিই নাবার্ড থেকে, থাকা খাওয়া সব কৃষক ভাইরা ফ্রিতে পাবে, তারা ব্লকে যাবে ওই কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাথে যোগাযোগ, আমার দরকার আছে ছাগল পালন, না তো গরু পালন, মৎস্য পালন, না তো মৌমাছি করব, না তো জৈব সার তৈরি করব, না তো আমি শ্রী পদ্ধতি চাষ করব, না তো আমি পাটের সাথে সোনামুখ করব, না তো আমি বন্যা বেশি হয়ে গেলে আমি ধানের সাথে মাছ চাষ করব, তো যে জিনিসটা আমার প্রয়োজন নিড বেস ট্রেনিং আমরা ওইখানে কেভিকে স্যাংশন দিয়ে থাকি, তারা সেখানে গিয়ে তারপরে আমার মাটির কন্ডিশন কি, আমি মাটির কন্ডিশনটা জানি না, কোন মাটিতে কি চাষ হবে, কোন ক্লাইমেটে কি চাষ হবে আমরা ঠিক মতো জানি না, তো আমরা প্রত্যেকটা কৃষক ভাইদেরকে নিড বেস ট্রেনিং দিচ্ছি কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে না তো রুট সিটির মাধ্যমে, ট্রেনিং দিয়ে তাদেরকে স্বাক্ষর মানে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষগুলোকে শিখিয়ে দিচ্ছি, সেখান থেকে তারা প্রোডাকশন করছে কোয়ালিটি, এবার কোয়ালিটি প্রোডাকশন করার পরে মার্কেট তারা লিঙ্কেজটা ঠিক করার জন্য এই ফার্মার্স ক্লাব সদস্যরা তারা বিভিন্ন কোম্পানির সাথে, না তো যে লোকাল তাদেরই মার্কেট আছে, মান্ডিজ আছে, তার সাথে তারা টাই আপ করে তারই ডাইরেক্ট বাজারে মাঠ থেকে তুলছে, কৃষক ভাইদের কাছ থেকে মাঠ থেকে তুলে গিয়ে বাজারে বিক্রি করছে। বাজার দরটা কৃষক ভাইরা পাচ্ছেন ফার্মার্স ক্লাবের মাধ্যমে, তারপরে ফেডারেশনের মাধ্যমে, আর আগামী দিন যখন কোম্পানিজ একটা এফপিওর মাধ্যমে হয়ে যাচ্ছে, তারা ডাইরেক্ট মার্কেট লিঙ্কেজটা পেয়ে যাচ্ছে বিভিন্ন বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিজের সাথে।
1: আচ্ছা, এক্ষেত্রে একটা প্রশ্ন করতে ভীষণ ইচ্ছা করছে যে আমাদের ভারত সরকারের কৃষি মন্ত্র কৃষকদের যেন রোজগার বাড়ানো যায়, ডাবলিং অফ ফার্মার্স ইনকাম, তো সেক্ষেত্রে নাবার্ড ঠিক কি ভূমিকা নিতে পারছে এখানে?
0: সেখানে কি আছে, শুধু কেন্দ্র সরকার না, রাজ্য সরকারেরও এটা প্রচেষ্টা রয়েছে কি আমাদের কৃষক ভাইদের ইনকামটাকে ডাবল করতে হবে। তো শুধু আমরা বলে দিলে ডাবল হবে না, তাদেরকে আমাদেরকে প্রশিক্ষণ করতে দিতে হবে। যেরকম আমরা দেখেছি আজকে যারা চাষ করছেন, বেশিরভাগ কৃষক তার বাবার কাছ থেকে, দাদু কাকার কাছ থেকে শিখে তারা চাষ করছে, কিন্তু কেউ প্রশিক্ষণ নিয়ে চাষ করছে না কি করে আমি যদি বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করে চাষ করে তাহলে আমার লাভ বেশি হবে। আজকে দেখুন কৃষক ভাইরা যখন ধান লাগাচ্ছে তারা ট্রেডিশনাল ওয়েতে ধান লাগাচ্ছে, চারটে লেবার হায়ার করছে, চারটে লেবারে ১২৫০ টাকা দিচ্ছে, ধানটাকে পাঁচটা ছটা করে লাগাচ্ছে। কিন্তু এখন রাইস ট্রান্সপ্লান্টার বেরিয়ে গেছে, মেশিন দ্বারাই সুন্দর করে লাইন সোয়িং করে ধান চাষ হয়ে যাচ্ছে, আর ২৫০ টাকা খরচা আসছে, কোথায় ১২৫০ টাকা কোথায় ২৫০ টাকা। তো মডার্ন এগ্রিকালচারাল প্র্যাকটিসেস আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। তার সাথে কাস্টম হায়ারিং সেন্টার একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কিম আছে যেখানে ৪০% অ্যাডভান্স সাবসিডি আছে, সেই অ্যাডভান্স সাবসিডি তা আমার আজকে ট্র্যাক্টর, পাওয়ার টিলার, থ্রেশার, রিপার, হার্ভেস্টার এসব আমাকে মহাজনের কাছ থেকে নিতে হয়, তো আগামী দিন
1: আমাকে ভাড়া করে নিতে হয়,
0: ভাড়া করে নিতে হয়। তো আগামী দিন আমি যদি এফপিওর মেম্বার থাকি, এফপিওর মেম্বার আমাদের এফপিওর ওই কাস্টম হায়ারিং সেন্টার স্কিমগুলোকে অ্যাভেল করবে, আমি ওইখান থেকে নিব। তারপরে আমরা নাবার্ড থেকে বিভিন্ন জেলাতে বিভিন্ন ব্লকে ডিমান্ড আলাদা, তো প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা জেলাতে একই ডিমান্ড নেই, তো আমরা ডিমান্ড অনুযায়ী যে ব্লকে যে ডিমান্ড সেরকম এরিয়া ডেভেলপমেন্ট স্কিম তৈরি করেছি কৃষক ভাইদেরকে কি তারা আজকে এক একর জমি আছে, এক একর জমিতে পুরো ধান না চাষ করে ওই এক একর জমিতে চারটে ভাগ করে কি অর্ধেক ভাগে আমি ধান করব, অর্ধেকটা ভাগে আমি সবজি চাষ করব, অর্ধেকটাতে মুরগি ছাগল পালন করব, অর্ধেকটাকে পুকুর কেটে আমি মাছ পালন করব, মাছের সাথে পুকুরের চারধারে লেবু গাছ লাগাবো, আর পুকুরের উপর মাছান করে এই মুরগি রাখবো, ক্যাম্বেল হান্স রাখবো, তাহলে তার ড্রপলেটসটা জলে পড়লে মাছ বড় হবে। এই সব জিনিসগুলোকে আমরা শিখাচ্ছি, শিখানোর পরে তাহলে কি হবে, তারা তাদের ইনকামটা ডাবল হবে। এখন কি হচ্ছে, তারা শুধু ধান চাষ করছে, না তো শুধু বেগুন চাষ করছে, না তো শুধু গম চাষ করছে,
1: গতানুগতিক একটা চাষ করে যাচ্ছে, বিজ্ঞান ভিত্তিক,
0: হ্যাঁ, সাইন্টিফিক মেথডে তারা কাল্টিভেশন করছে না, আর যদিও করলে একটাই চাষ করছে। তো আমরা বলছি একটা চাষ না করে অ্যাটলিস্ট তিনটা থেকে চারটে জিনিসে একসাথ করলে তাহলে তারা বিভিন্ন অ্যাক্টিভিটিতে বিভিন্ন রকমের দাম পাবে, আর তাদের ইনকামটাও ডাবল হবে। প্লাস এডিশনাল যেটা আমরা এরিয়া ডেভেলপমেন্ট স্কিম তৈরি করেছি, কেউ যদি আজকে ধান চাষ করছে, তারা যদি মুরগি পালন করতে চায়, ইন্টিগ্রেটেড ফার্মিং, ফিশ ফার্মিং করতে চায়, তাদের জন্য আমরা প্রজেক্ট তৈরি করেছি। তারা ওই প্রজেক্টটাকে নিয়ে কিচ্ছু করতে হবে না, শুধু ব্যাংকে যাবে, ফর্ম ফিল আপ করবে, আর তাদের শুধু ব্যাংকে যদি ওদের কেসিসি থাকে, আর কেসিসি রানিং থাকলে তাহলে তাদেরকে ব্যাংক সহজভাবে লোন স্যাংশন দিবে, আর যদি তাদের ফার্স্ট টাইম লোন থাকে তাহলে এটা দেখতে হবে ওদের পরিবারের লোক কেউ ব্যাংকের কাছে এনপিএ করে নেই, তাহলে ব্যাংক তাদের লোন অ্যাপ্লিকেশন স্যাংশন করবে। আর এই ছাড়াও যদি ব্যাংকের পরিবারের লোক যদি কেউ ডিফল্ট করা থাকে, কিন্তু কৃষক ভাইদের জন্য এটা প্রযোজ্য আসে না, সেটা আমরা গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক বেশিরভাগ জোর দিয়েছি এরিয়া ডেভেলপমেন্ট স্কিমগুলোকে লঞ্চ করতে হবে, সেখান থেকে ফার্মার্সরা তাদের ইনকামটাকে ডাবল করতে পারবে।
1: তাহলে এই সমস্ত খবরাখবরগুলো কিন্তু এককভাবে কৃষক করে তুলতে পারবেন না, সেই জন্য এই ফার্মার্স ক্লাব যা রয়েছে, ফার্মার্স ক্লাব কিন্তু যে কৃষক সংঘ, তারা এই কৃষকদের মধ্যে এই সচেতনতাটুকু গড়ে তুলতে পারছে। এই ভূমিকাটা আজকের দিনে যে কৃষক সংঘের নেওয়া প্রয়োজন, যে কৃষকের রোজগার যদি বাড়াতে হয়, দ্বিগুণ করতে হয়, তাহলে আমাদের কি কি করতে হবে এই ব্যাপারটা কিন্তু আজকে,
0: যদি আমাদেরকে একদম ঠিক ফার্মার্সদেরকে ইনকামটাকে ডাবল করার জন্য প্রত্যেকটা কৃষক ভাইদেরকে তাদেরকে আমাদেরকে সাইন্টিফিক মেথড অফ কাল্টিভেশন মানে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আধুনিক পদ্ধতিতে চাষ করতে শিখতে হবে, তার জন্য আমরা প্রশিক্ষণের সুযোগ রেখেছে। ফার্মার্স ক্লাবের মাধ্যমে আপনারা প্রশিক্ষণ নিতে পারেন, ফার্মার্স ক্লাব সরাসরি নাবার্ডকে দিতে পারে যে আমরা এই প্রশিক্ষণ করাতে চাই কৃষকের আগামী দিন তাদের ইনকামটাকে ডাবল করার জন্য। তার সাথে আমরা নাবার্ডে প্রত্যেকটা যেটা জেলা অফিস আছে আমাদের জেলা বিকাশ আধিকারী, সেখানে এরিয়া ডেভেলপমেন্ট স্কিম আমরা রেখে দিয়েছি, ওইখানকার ফার্মার্স ক্লাবরা সেই জেলা বিকাশ আধিকারীর সাথে যোগাযোগ করবে কি আমি কি চাষ করব, আমি মাছ চাষ করব, ইন্টিগ্রেটেড ফার্মিং করব, না আমি কালটিভেশন করব, না আমি গরু পালন করব, ছাগল পালন করব, মৌমাছি পালন করব, যেটা না তো আমি পলিহাউসে কালটিভেশন করব, আমি শীতল পাটি করব, না যেটা যেরকম করবে সেরকম আমাদের এরিয়া ডেভেলপমেন্ট স্কিম রয়েছে, প্লাস nabard.org সেখানে আমাদের প্রত্যেকটা এরিয়া ডেভেলপমেন্ট স্কিম ওইখানে আপলোড করা আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। করার পরে ট্রেনিং পাওয়ার পরে এই স্কিমগুলো যেটা ওরা এখন কালটিভেশন করছে সেইটা ছাড়া এডিশনাল ইনকামের জন্য এই স্কিমগুলো গ্রহণ করতে পারে।
1: তাহলে ফার্মার্স ক্লাব সরাসরি নাবার্ডের সঙ্গে এভাবে যোগাযোগ করবে কি ওরা মানে কৃষি দপ্তরে যে সমস্ত
0: দুদিকেই খোলা আছে? এটা না কি আমরা কেন যে কোনো জিনিস সমবায়ন রেখে কাজ হয়, কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর, মৎস্য পালন দপ্তর, প্রাণী সম্পদ দপ্তর, এইসব দপ্তর কৃষকদের জন্য রয়েছে, তাদের ব্লক স্তরে বিএলডিও সাহেবরা রয়েছেন, এডিএ সাহেবরা রয়েছেন, খুব সহযোগিতা দেয়। এই ছাড়া যদি আরো কোন সহযোগিতা লাগে আমাদের নাবার্ডের জেলা বিকাশ আধিকারী আছে, ওনার সাথেও যোগাযোগ করতে পারে। কোন প্রশিক্ষণ লাগে সরকার রাজ্য সরকার দিচ্ছে, এই ছাড়া তারা প্রশিক্ষণ চায় নাবার্ডের মাধ্যমে কৃষি বিজ্ঞান কেন্দ্রতে আমরা ট্রেনিং দেয়, সেখানেও জেলা বিকাশ আধিকারী না তো ফার্মার্স ক্লাবের মাধ্যমে তারা যোগাযোগ করে সেখানে ট্রেনিং গুলো নিতে পারে।
1: তাহলে একটা কথা কিন্তু পরিষ্কার কেশববাবু, যে ফার্মার্স ক্লাব বা এই যে কৃষক সংঘ তারা নিজস্ব কিন্তু একটা উদ্যোগ তাদের মধ্যে আসা দরকার, যে আমরা আমাদের কৃষিক্ষেত্রে উন্নয়ন ঘটাবো এবং আমাদের নিজস্ব ইনকামটা বাড়িয়ে তুলব। এবং তার জন্য আজকে যে কথা বলছেন যে শুধুমাত্র একক চাষ করলে চলবে না, আমার চাষের মধ্যে একটা বৈচিত্র্যকরণ আনা দরকার, যে পরিমাণ জমি আমার আছে সেই জমিটাকে যদি আমি বিভিন্ন ভাবে কাজে লাগাই, যে কোনোটা ধান চাষের জন্য হোক, কোনোটা প্রাণী পালনের জন্য হোক, কোনোটা মাছ চাষের জন্য হোক, তাহলে কিন্তু আমাদের ক্ষতির পরিমাণটা কোনো কারণে যদি প্রাকৃতিক বিপর্যয়ে বা কিছু কারণে আমার কোনো একটা চাষ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু অন্য চাষগুলো থেকে আমরা তা পুষিয়ে নিতে পারি। এবং এই কথাটা মাথায় রেখে এই চাষের ক্ষেত্রে একটা বৈচিত্র্যকরণ।
2: এতক্ষণ কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টজে। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিআরটি।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বৈঠকে যোগদানকারী দেশগুলি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছেছেন। হজ তীর্থযাত্রার আজ সবচেয়ে পবিত্র আরাফাতের দিন। বিশ্বের 15 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী সৌদি আরবে সমবেত হয়েছেন। উত্তরপ্রদেশে আজ 2টি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন প্রাণ হারিয়েছেন। আইপিএলের প্লে অফ পর্বে আজ শুরু হচ্ছে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক নতুন দিল্লিতে শেষ হয়েছে।

0: দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক নজরদারি উদ্যোগ এবং সামুদ্রিক ক্ষেত্রে একটি যৌথ কার্য পরিচালনার বিষয়ে একমত হয়েছে। ডক্টর জয়শঙ্কর বলেন, কোয়াড বন্দর পরিকাঠামো বিষয়ক একটি বিশেষজ্ঞ প্যানেল গঠনের কথা বিবেচনা করবে। ফিজিতে একটি বন্দর প্রকল্প ও সমুদ্র তলদেশে কেবল নিয়ে যৌথভাবে কাজ করার পরিকল্পনাও করা হয়েছে।
1: Over the past several months, our officials have advanced collaboration across key Quad priorities, including maritime security, critical technologies, economic resilience, and HADR. We have seen encouraging progress on many initiatives. As maritime democracies, pluralistic societies, and market economies, we share a responsibility towards a free and open Indo-Pacific. The region must remain a driver of global growth and stability.
0: বিদেশমন্ত্রী আরও বলেন, কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে।
2: As democratic nations, we also devoted attention to countering the common threat of terrorism. There must be zero tolerance for terrorism, and nations subject to terrorist attacks have the right to defend themselves. A free and open Indo-Pacific has many dimensions and facets. Our meeting today took stock of the progress in many of them, while encouraging exploration in others. In the coming days, whether it is economic activity, energy trade, or maritime commerce, the Indo-Pacific will become even more important to the world.
0: মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক খনি ও প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোয়াডের এই উদ্যোগ আঞ্চলিক জ্বালানি স্থিতিস্থাপকতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
3: On the areas of cooperation, and it's also interesting that on the areas that we are working together on have become even more relevant and more important because of recent events around the world. And so today I think we'll make even further progress on operationalizing our relationship on the areas that we can cooperate on. And by the way, the most interesting thing about the Quad is not simply that it is a gathering of four strategic allies in which we come together to sort of compare notes about areas of common interest, but also not only is it increasingly becoming a forum by which we begin to take action.
0: জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, হরমুজ প্রণালীতে মুক্ত ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেওয়া অত্যন্ত প্রয়োজন। তবে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং বলেছেন, কোয়াড দেশগুলি জ্বালানি নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ সহ বেশ কয়েকটি ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আজ গুরুত্বপূর্ণ খনিজ এবং বিরল মৃত্তিকা উপাদান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে নিরাপদে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ, খনি থেকে উত্তোলন এবং প্রক্রিয়াকরণ নিশ্চিত করা সম্ভব হবে। নতুন দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বলেছেন, জ্ঞান এবং কর্ম যেন সকল দেশবাসীর অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এক সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত জ্ঞানই দেশ, সমাজ ও সমগ্র মানবজাতির কল্যাণের পথ প্রশস্ত করে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেন, 2014 সালের এই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যভার গ্রহণ করার 12 বছর পূর্তিতে দেশের আত্মবিশ্বাস এবং সাংস্কৃতিক নবজাগরণ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে। এদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নরেন্দ্র মোদী সরকারের 12 বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ভারতের উন্নয়নের যাত্রায় বর্তমান সরকার বিশেষ ভূমিকা নিয়েছে। উপরাষ্ট্রপতি সি ভি রাধাকৃষ্ণন বলেছেন, ভারত বর্তমানে এক রূপান্তরমূলক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মের শক্তি, উদ্ভাবনী চিন্তা এবং কঠোর পরিশ্রম 2047 সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। এক ইংরেজি দৈনিক পত্রিকায় লেখা এক প্রবন্ধে উপরাষ্ট্রপতি পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, নারীর ক্ষমতায়ন এবং প্রযুক্তির ক্ষেত্রে দেশের সব সাফল্য তুলে ধরেন। দেশে নির্ভরযোগ্য এবং টেকসই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের আওতায় এখনও পর্যন্ত 12টি ফ্যাব্রিকেশন এবং প্যাকেজিং প্রকল্প এবং সেই সঙ্গে 24টি সেমিকন্ডাক্টর ডিজাইন প্রকল্প অনুমোদন করা হয়েছে। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধান করার উদ্দেশ্যে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ইনভেস্টার্স সাপোর্ট নামে এক অনলাইন পোর্টাল চালু করেছে। সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে অনুমোদিত প্রকল্প এবং নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা সংক্রান্ত সমস্ত তথ্য প্রদান এই পোর্টালে আদান প্রদান করা সম্ভব হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সফরকালে রাষ্ট্রপতি মহিলাদের জন্য বিশেষভাবে নিবেদিত পিঙ্ক বাস পরিষেবার উদ্বোধন করেন। এর লক্ষ্য হল রাজ্যে নিরাপদ ও সহজলভ্য পরিবহন ব্যবস্থার উন্নতি সাধন করা। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি নাথুলা পাস পরিদর্শন করবেন এবং গ্যাংটকে অবস্থিত সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। দিল্লিতে প্রতি কেজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের দাম 2 টাকা বাড়ানো হয়েছে। দিল্লিতে প্রতি কেজি সিএনজির দাম দাঁড়িয়েছে 83.09 টাকা। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার চলতি

ঘটনার প্রেক্ষিতে গত 2 সপ্তাহে দিল্লিতে এই নিয়ে মোট 3 বার সিএনজির দাম বাড়ানো হলো। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ আরাফাতের দিন, যা বার্ষিক হজ তীর্থযাত্রার সবচেয়ে পবিত্র ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত। সারা বিশ্ব থেকে 15 লক্ষেরও বেশি মুসলমান মিনা থেকে আরাফাত পর্বতের সমভূমিতে সমবেত হয়েছেন, যাতে তারা ঈশ্বরের কাছে ক্ষমা ও করুণা প্রার্থনা করতে পারেন। হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে আজ থেকে হাজিরা মিনায় পৌঁছতে শুরু করেন। সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, এবছর হজ পালনকারী 1,75,000-এরও বেশি ভারতীয় হজ যাত্রীর জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং প্রশাসনের যৌথ উদ্ধারকারী দল গুলমার্গে আটকে পড়া কেবল কারে 300 জন পর্যটককে সফলভাবে উদ্ধার করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং এই অভিযানটি সফলভাবে সম্পন্ন করার জন্য যৌথ দলটির প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। এদিকে জম্মু কাশ্মীরের উত্তর বারামুল্লা জেলায় বিখ্যাত পর্যটন কেন্দ্রে গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে উদ্ধার হওয়া 300 জন পর্যটকের ঘটনায় উপরাজ্যপাল মনোজ সিনহা নিজেকে পরিস্থিতি পর্যালোচনা করেন। উদ্ধার কাজে নজরদারির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক নলিন প্রভাতকেও নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন, সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রেখেছিল। উত্তরপ্রদেশে আজ 2টি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছেন। উন্নাও জেলার কাছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে গোরখপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে 6 জন প্রাণ হারান আহত 10 জনেরও বেশি মানুষ। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে গুরুতর আহতদের লখনৌ ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। অন্য ঘটনায় বারাবাঁকি জেলার কাছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে 4 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। 2 দুর্ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ ফোনে বার্তালাপ করেছেন। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিকার্ট জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইরান পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় করেন তারা। অন্যদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার শান্তিপূর্ণ জনগণ এবং অসামরিক স্থাপনার উপর কিয়েভের আক্রমণের হামলার জবাবে সেখানে বিভিন্ন জায়গায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। আজ প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বৈঠকে যোগদানকারী দেশগুলি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার 12 বছর পূর্ণ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছেছেন। হজ তীর্থযাত্রার আজ সবচেয়ে পবিত্র আরাফাতের দিন বিশ্বের 15 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী সৌদি আরবে সমবেত হয়েছেন। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কল্যাণীতে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলার আধিকারিকদের সঙ্গে এক প্রশাসনিক বৈঠকে মিলিত হয়েছেন। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত, রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন গ্রেফতার। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি স্কুলের এক পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে পথ অবরোধ ও বিক্ষোভের জেরে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। আসছে বিস্তারিত খবরে। নদিয়ার কল্যাণীতে আজ প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আবুল কালাম আজাদ অডিটোরিয়ামে সংলগ্ন মাঠে এসে পৌঁছালে তাকে পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। বৈঠকে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলার জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও, জনপ্রতিনিধি, সাংসদ ও বিধায়করা ছাড়াও তিন জেলার পুলিশ সুপার সহ একাধিক পদস্থ পুলিশ আধিকারিক আছেন। এরা ছাড়াও উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। নদিয়া থেকে আমাদের জেলা প্রতিনিধি অনুপম মোদকের একটি প্রতিবেদন।
1: নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে আজ এক ব্যতিক্রমী ছবি ধরা পড়েছে। বৈঠকে যোগ দিয়েছেন বিরোধী তৃণমূল কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনা জেলার তিন বিধায়ক ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তবে হুগলি ও নদিয়া জেলার কোনো বিরোধী দলের বিধায়কদের এদিন সভায় আসতে দেখা যায়নি। বৈঠকের আগে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী স্বাগত জানান। এদিকে রাজনৈতিক মহলে এখন জোর চর্চা। অতীতে যেখানে বিরোধীদের ডাকা হতো না, এ নিয়ে বারবার বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ আনা হতো, সেখানে এবারের প্রশাসনিক বৈঠকে বিরোধী জনপ্রতিনিধিদের উপস্থিতি এক নতুন বার্তা দিচ্ছে। তবে বৈঠকে 100 দিনের কাজ ও অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেন তা শোনার অপেক্ষায় রয়েছেন গোটা নদিয়াবাসী।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবারে তাঁদের সমস্যার কথা জানাতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। 2017 সালের রাজ্য গ্রুপ ডি ওয়েটিং মঞ্চ, 2009 সালের দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী মঞ্চ এবং পশ্চিমবঙ্গ NSOF শিক্ষক পরিবার সংগঠনের সদস্যরা। সংগঠনগুলির ঐক্য মঞ্চের আহ্বায়ক আশিস খামরুই জানান, বিগত তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতি ও বঞ্চনার জন্য 1351 দিন ধর্ণা কর্মসূচির পর নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সুযোগ পাওয়া গেল। তাদের সমস্যা দ্রুত সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেন। ঐতিহ্যশালী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয়েছে। এইমসের ধাঁচে এই হাসপাতাল গড়ে তুলতে তারা আগ্রহী বলে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ বলেছেন, এই হাসপাতালটি গড়ে উঠলে এলাকার মানুষ উপকৃত হবেন। সল্টলেকের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনে অভিযুক্ত, রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর আগে সুপ্রিম কোর্ট তাকে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি সেই নির্দেশ উপেক্ষা করেন। গতকাল নিউ টাউনে ইকোপার্ক থানা এলাকায় গাড়ি নিয়ে যাওয়ার সময় এক পথচারীকে ধাক্কা মারেন তিনি। ঘটনায় ওই পথচারী ছাড়াও এক স্কুটি চালকও সামান্য আহত হন। পুলিশ জানিয়েছে, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন প্রশান্ত বর্মন। এরপরই পুলিশ রাজগঞ্জের প্রাক্তন বিডিওকে মোটর ভেহিকেলস একটে আটক করে, পরে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে বারাসাত আদালতে তোলা হবে। উল্লেখ্য, গত বছরের 29 অক্টোবর যাত্রাগাছির খালধার থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলার দেহ উদ্ধার হয়। তাকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। খুনের ঘটনায় বারাসাত ও বিধাননগর মহকুমা আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন প্রশান্ত বর্মন। সেই আগাম জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। আগাম জামিনের নির্দেশ খারিজ করে 22 ডিসেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তবে তিনি তা না করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিধাননগর আদালত। ওই অবস্থাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত। 23 জানুয়ারির মধ্যে তাকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি বিজয় বিষ্ণুইয়ার বেঞ্চ। এরপর থেকে পুলিশের খাতায় পলাতক ছিলেন তিনি। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর একটি বেসরকারি স্কুলে তৃতীয় শ্রেণীর এক পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। অভিভাবকরা শিক্ষকদের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ এনে পথ অবরোধ করেন। আগেই জানানো হয়েছে, ওই পড়ুয়া স্কুলে বারংবার শরীর খারাপের কথা বলা সত্ত্বেও তাকে বেঞ্চে মাথা নিচু করে বসে থাকার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ। সারাদিন এভাবেই থাকার পর ছুটির সময় ভারী ব্যাগ নিয়ে বেরোনোর সময় সিঁড়ি থেকে পড়ে যায়। এসে 10 দিন হাসপাতালে ভর্তি থাকার পর রবিবার তার মৃত্যু হয়। এদিকে গতকালই যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় ওই পড়ুয়ার বাড়িতে যান। তিনি মৃত পড়ুয়ার পরিবারকে সব রকমের সাহায্যের আশ্বাস দেন। নেতাজিনগর থানায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্রটির পরিবার। স্কুল কর্তৃপক্ষ অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলা। আজ হাইকোর্টের বিচারপতি পার্থসারথী সেনের দৃষ্টি আকর্ষণ করে শ্রীমতী বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, গত 2 মে মামলাকারীকে বিচারপতি কৃষ্ণারাও বিদেশে যাওয়ার অনুমতি দিলেও সম্প্রতি হাইকোর্টের অন্য এক বিচারপতি আদালতের অনুমতি ছাড়া তার বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এই পরিস্থিতিতে কি করণীয় তা জানতে চেয়ে আইনজীবীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি পার্থসারথী সেন। আগামী শুক্রবার এই মামলার শুনানি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ 11ই জ্যৈষ্ঠ, প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন। নজরুল ইসলামের সঙ্গে কলকাতা বেতার কেন্দ্রের সম্পর্ক ছিল অতি নিবিড়।

0: এই দিনটি উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হুগলি জেলার সংশোধনাগারে নজরুলের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজদ্রোহের মামলায় ব্রিটিশ সরকার তাকে ওই জেলে বন্দী রেখেছিল। তার জন্মভিটে বর্ধমানের চুরুলিয়ায় নজরুল একাডেমিতে এই উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমাদের একটি প্রতিবেদন।
1: ইংরেজি 1922 ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে কবিতাটি প্রকাশিত হলে রাজদ্রোহের অভিযোগে গ্রেফতার হন কাজী নজরুল। 16 জানুয়ারি এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। প্রেসিডেন্সি থেকে হুগলি জেলে স্থানান্তরিত করা হয় তাকে। 21 মে অনশনরত কবিকে রবীন্দ্রনাথ শিলং থেকে টেলিগ্রাম পাঠিয়ে লিখেছিলেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। জাতীয় নেতৃত্বের প্রতি তার আহ্বান ছিল, কান্দারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার, প্রেম আর বিদ্রোহকে এক করে মানুষে মানুষে মিলনের গান গেয়ে গেছেন তিনি। কাজী রেজাউল করিম লিখেছেন, তারা খেপা ছুটে আয় আবার দুরন্ত গতিতে, মড়মড় করে গাছ ভেঙে পড়ুক, শকুনের বাসা উড়ে যাক, গভীর সমুদ্রের ঢেউ আছড়ে পড়ুক, ভাসিয়ে নিয়ে যাক গ্লানি আস্বাদ দৈন্যতা ধর্মান্ধতা। সংস্কৃতির আকাশে এই আবেদন নিয়েই গভীর শ্রদ্ধায় আজ উদযাপিত হচ্ছে তাঁর জন্মদিন। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয় চির সংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। একটি প্রতিবেদন।
2: ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। তবে আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়বে, কমবে তাপমাত্রাও। আজ আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2.7 ডিগ্রি বেশি। এদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শেষে বিশেষ বিশেষ খবর আরো একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কল্যাণীতে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলার আধিকারিকদের সঙ্গে এক প্রশাসনিক বৈঠকে মিলিত হয়েছেন। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন গ্রেফতার। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর খবর শুনবেন 5:10।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
5: বড় বৌমা, এটা তোমার জন্য। এত তারা কি ছিল মা?
6: আরে
5: আর ছোট বৌমা, এইটা তোমার।
6: আর এটা আমার দিদি ভাইয়ের জন্য।
7: কিন্তু ঠাম্মি, হ্যাঁ, তোমার কোনটা?
8: সবকিছু। আমি ব্যাংক, লকার, ফিক্সড ডিপোজিট সবেতে ওকেই তো নমিনি করে দিয়েছি। কাল যখন থাকবো না, তখন টাকা পয়সা পেতে ওর সুবিধা হবে।
7: ও সব কি বলছো? যা
9: আর বিআই এই কথা বলে
7: জেনে রাখুন, সতর্ক থাকুন।

মিশো, মাথায় যাদের আশীর্বাদী হাত তাদের সঙ্গে কিছুক্ষণ প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। আপনাদের সঙ্গে অনেকদিন পর এধারে কথা, কেমন আছেন? এই গরমে মনে যে গরম হয়তো, জল খাচ্ছেন তো বেশি করে? আর ওই যে গত সপ্তাহে যে শরবতের সুলুক সন্ধান দেওয়া হলো মনে আছে নিশ্চয়ই? যাকে, শরীর তো ঠিকঠাক থাকবেই, যত্ন তো নিতেই হবে, কিন্তু মনটাকে শীতল রাখতে গেলে একটু যে ভেতর ঘরে ঢুকতে হবে মাঝে মাঝে। সূর্যদেবের প্রখরতা যতই হোক, মনের ভেতরে রোদ ঠুকছে কিনা ভাবতে হবে। দুঃখ কষ্ট দ্বন্দ্ব দ্বিধা ভালো মন্দির বিচার মনের যে অংশটাকে ভিজিয়ে ফেলছে তাকে তাপ দিতে হবে ভালোবাসা আর যত্নের উষ্ণতায়। আর তাই তো সপ্তাহে একটা দিন আপনাদের সঙ্গে আপনাদের চিঠি নিয়ে এমন মুহূর্ত কাটানো। প্রথমে জানিয়ে দিই, আজ তো এই মাসের শেষ দিন, তা আপনাদের তো এই মাসের পর পরের মাস অর্থাৎ জুন মাসের মাননীয় শোতে কি লিখবেন সেটা তো জানতে হবে। লিখবেন সেই কথা, কত কথা অব্যক্ত থেকে যায় বলা হয় না, দ্বিধা সংকোচ ভয় লজ্জা কত কিছু ঘিরে ধরে আমাদের, সে না বলা কথার উপর সময়ের পলি পড়তে থাকে। আমি ভাবি তারা বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছে বোধহয়, কিন্তু হঠাৎ কখনো সব আবরণ সরিয়ে তা মনের ভেতরে ঘাই মারে। কেউ কেউ দীর্ঘ সময় পরে জড়তা কাটিয়ে বলে ফেলতে পারেন, কিন্তু অনেকের কখনোই বলা হয়ে ওঠে না সেই কথাগুলো। লিখুন না মাননীয় সাথে সেই কথাগুলো। আমার ইমেল আইডি আপনারা সবাই জানেন, তবু আরেকবার মনে করিয়ে দিই, মাননীয় ইস্যু maneeshu@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, মাননীয় ইস্যু প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুন মাসে মাননীয় ইস্যুতে চিঠি লেখার বিষয় বলা হয়নি। আজ 11ই জ্যৈষ্ঠ, বাংলা মতে আজ কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। সকাল থেকে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান শুনছেন। আজ সারাদিনও এক উত্তেজনার জন্মদিন। আজ মানুষের কবি, সামনের কবি, সেই কবি যিনি চিরতরে দূরে চলে যান তবু আমরা তাকে ভুলতে পারি না, কারণ তিনি নিজেই বলে গেছেন যে চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। তাই আমরা রেজাউল করিমের কথায় বলি, বারবার বলি, আবার ছুটে আয় দুরন্ত গতিতে। কবি কাজী নজরুল ইসলামকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে মাননীয় ইস্যুর চিঠির দরবার। আর তার আগে আপনাদের বলি, আপনারা তো রয়েছেন 0332131342 এই নম্বরে, আপনারা বলুন আপনাদের জীবনের সঙ্গে, আপনাদের ভাবনার সঙ্গে, আপনাদের যাপনের সঙ্গে কিভাবে জড়িয়ে আছেন কাজী নজরুল ইসলাম। তার কথা শুনব আপনাদের মুখে, এ নিয়ে আপনাদের ফোনের অপেক্ষা 0332131342 এই নম্বরে।

0: আপনাদের আজ একজনের কথা শুনবো, শোনাবো, আমিও শুনবো, আপনারাও শুনবেন। তিনি পেশায় আইনজীবী, কিন্তু শিল্পী, লেখক। নজরুলকে নিয়ে তার রয়েছে বিশেষ বিশেষ ভাবনা চিন্তা। তার কথাই আমরা শুনব, তিনি কি বলছেন। অশোক কুমার চন্দন।
1: প্রথমেই কবি কাজী নজরুল ইসলামের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দু চারটি বিষয়ে আলোকপাত করছি। ব্রিটিশ সাম্রাজ্যের শৃঙ্খল থেকে অখণ্ড ভারতের মুক্তি সংগ্রামের জন্যই জীবন সংগ্রাম করে গেছেন কাজী নজরুল। কবি কাজী নজরুল ইসলামের খ্যাতি ও জনপ্রিয়তার উৎস ছিল তার বিদ্রোহের কবিতা ও গান। তিনি নিজেই তার জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করে লিখেছিলেন, এই সম্মান পাওয়ার কারণ সাহিত্যিক কবিদের মধ্যে আমি প্রথম জেলে যাই, জেলে গিয়ে 40 দিন অনশন ব্রত পালন করি রাজবন্দীদের উপর অত্যাচার নিপীড়নের প্রতিবাদে। গানের ক্ষেত্রে বলতে হয়, 1928 সালে গ্রামোফোন কোম্পানি নিজেদের উদ্যোগে নজরুলের অন্তত 5টি গানের রেকর্ড প্রকাশ করেছিল। গানগুলো ছিল এত জল ও কাজল চোখে, ভুলি কে মনে, আদরে মনে পড়ে, কেন দিলে কাটা, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে, এবং আমার চোখ ইশারায়। নজরুলের লেখা গজল বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করে এবং জনপ্রিয়তার ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য লাভ করে। কাজী নজরুল ইসলাম তার গজলের মধ্য দিয়ে অনাদ আত্মবিশ্বাস লাভ করেন গীতিকার ও সুরকার হিসেবে। বই আকারে প্রকাশিত হওয়ার আগেই জনপ্রিয়তার জোয়ারে 1928 সালে জুলাই মাস থেকে এই গজলগুলো রেকর্ডে প্রকাশ হতে থাকে। কাজী নজরুল গৃহের কবি নন, কবি তিনি উন্মুক্ত পথের। যদিও গৃহ তার রচনার মধ্যে আছে, উন্মুক্ত পথে স্বচ্ছন্দ যাত্রী নজরুল ইসলামই প্রধানতম নজরুল ইসলাম, সেখানেই বিদ্রোহী তিনি, মৌলিক ও বিশিষ্ট। এই পরিচয়তে যে বড় করে চোখে পড়ে তার কারণ দুটি। প্রথম কারণ, আমাদের জীবনে পথের অভাব, অভাব পথচারীর। আমরা সকলেই গৃহী, গৃহের বাইরে ছোট ছোট গলি ঘুঞ্জি আঁকাবাঁকা আছে বটে, কিন্তু উন্মুক্ত পথ নেই খুব বেশি। পথ যেখানে বা আছে, অভাব আছে যাত্রীর। দ্বিতীয় কারণ এই যে, গৃহহীন নজরুলের পক্ষে গৃহী হয় স্বাভাবিক ছিল। গৃহী না হওয়ার মধ্যে তার অসাধারণত্ব প্রকাশ পেয়েছে। সকলেই জানেন যে নজরুলের উপর প্রভাব পড়েছিল ওয়াল্ড হুইটম্যানের। হুইটম্যান কবি ছিলেন উন্মুক্ত পথেরই, উন্মুক্ত পথের প্রতীক বলেই অতি অনায়াসে সর্বগ্রামী হয়েছেন কবি নজরুল। কাব্যে ঐতিহ্যের ব্যবহারকে প্রসারতা দানের ক্ষেত্রে এমন কাজ করলেন তিনি যা তার আগে কোন কবি বা লেখক করেননি বা করার কথা ভাবেন উনি। এই অত্যন্ত প্রয়োজনীয় উদার কাজটি যেন তার অপেক্ষাতেই পড়েছিল। সাধারণ মানুষের জীবনে তিনি যেমন ভাবে প্রবেশ করেছেন, তার আগে অন্য কোন লেখক তেমন ভাবে প্রকাশ করতে পারেননি। নজরুলের নাট্য সাহিত্যে নারী শক্তি উদ্বোধন ভিন্ন যে মুক্তি নেই আমাদের, এই কঠিন সত্যটিকে উজ্জ্বল করে প্রকাশ করেছেন তিনি ভূতের ভয় নাটকে। ঝিলিমিলিতে বিয়ে পাশ করা না করা যে প্রাণঘাতী বিতর্ক হত্যা করলো ফিরোজাকে, সে শুধু বিতর্ক নয় একটা, যে প্রাণহীনতা, যে আনন্দহীনতা, ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে অন্যায় শাসনের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে রেখেছে তারই প্রকাশ। নজরুলের যুগের অসন্তোষ ও বিক্ষোভ, অস্থিরতা, তরুণ মনের দুঃসাহসিক স্পর্ধা, স্বাধীনতার সুতীব্র আগ্রহ, সমস্ত কিছু অসংকোচে প্রকাশ পেয়েছে কবি কাজী নজরুলের মধ্য দিয়ে। বিষয়ের সঙ্গে বিষয়ী, কাব্যের সঙ্গে কবির, যুগের সঙ্গে যুগ প্রতিনিধির কোনো ব্যবধান রইল না। শুধু চিন্তা নয়, আবেগকে পরিশীলিত

0: করতে চেয়েছিলেন নজরুল। বুদ্ধি অবশ্যই মূল্যবান, কিন্তু বিবেকহীন বুদ্ধির মধ্যে ধ্বংসের প্রতিশ্রুতি আছে। বিবেক আসে আবেগ থেকে। মানুষের জন্য অত্যন্ত মূল্যবান কাজগুলো আবেগের সহায়তা ভিন্ন সম্ভব হয়নি কখনো। বুদ্ধির আবিষ্কার সমূহ কল্যাণকর হয়েছে তখন যখন তাদের পিছনে থেকেছে মানুষের প্রতি ভালোবাসা, সামাজিক কুসংস্কারকে, অন্ধতাকে, অশিক্ষাকে। নজরুল সরাসরি আঘাত করেছেন দুরন্ত সাহসে। অন্যদিকে নজরুল আপনাকে প্রকাশ করেছেন অসংকোচে, সেই সঙ্গে আছে স্বতঃস্ফূর্ত তেজস্বিতা। সাহিত্য নজরুলের কাছে বিকল্প ছিল না, ছিল জীবনেরই অপরিহার্য অবিচ্ছেদ্য অংশ। সুন্দরকে জীবন্ত করার চাইতে তার অধিক আগ্রহ ছিল জীবনকে সুন্দর করার। পরিশেষে কাজী নজরুলের বিদ্রোহী কবিতার অমর পংক্তি উচ্চারণ করে শেষ করছি। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রি।
1: অসাধারণ তথ্য সমৃদ্ধ প্রাণের আবেগ জুড়ে এক বক্তব্য শুনলাম, শুনলেন শ্রী অশোক কুমার চন্দন। এ আমাদের আজকের অনুষ্ঠানের বিরাট বড় প্রাপ্তি। আমরা একবার একটু নজরুল সম্বন্ধে আমাদের শ্রোতা বন্ধুরা কি বলছেন জেনে নিই। নমস্কার বন্ধু, কে বলছেন?
2: নমস্কার। আমি পূর্ব বর্ধমানে ডাইহাট থেকে সুজয় চৌধুরী বলছি।
1: পূর্ব বর্ধমান থেকে প্রথম ফোন, নজরুলের জন্মস্থান চুরুলিয়া গ্রাম। অনেক ধন্যবাদ বলুন।
2: আমি চুরুলিয়া গ্রামে গিয়েছি, তার যে জন্মস্থান সেটা আমরা দেখেছি বাবার সঙ্গে ছোট্টবেলায় গিয়েছিলাম, তখন মাটির ঘর ছিল। যাই হোক, আজকে যে কাজী নজরুল ইসলাম যার বাল্যকালের নাম ছিল দুঃখ মিয়া, তারই আজকে জন্মদিন। তার জন্মদিনে তাকে আমার শ্রদ্ধা জানাই। এবং এই যে আকাশবাণী থেকে যে আমি তার জন্মদিনে কিছু বলতে পারছি, তার জন্য আকাশবাণীর সমস্ত কর্মী এবং শ্রোতাগুলোকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা
1: জানাচ্ছি।
2: ধন্যবাদ। কবি হে ধূমকেতু, হে বৈশাখী ঝড়, তোমার ছোঁয়ায় খুব ভাঙল যে ঘোর। তুমি লিখেছিলে বিদ্রোহীর জয়গান, তুমি তো ছিলে বাংলার প্রাণ। তোমার বাঁশিতে বাজে প্রেমের সুর, ব্যথার সাগরে ভাসাও তুমি বহুদূর। সামনের গান গাইলে তুমি দুহাত খুলে, ভেদাভেদ সব মুছে দিলে মানুষের ভুলে। সত্যিকারে তুমি যেভাবে ছোট্টবেলা থেকে লড়াই করে মানুষের ভেদাভেদ ভুলে গিয়েছিলেন, আজকে তিনি যে অত্যাচারী ব্রিটিশের বিরুদ্ধে যেভাবে তিনি বিদ্রোহে গর্জে উঠেছিলেন, আজকে অভাব অভিযোগ আমরা উদযাপন উদ্বোধন সবটাই হলো, আজ সারাদিন ধরেই কবি থাকবেন আমাদের সঙ্গে। আমরা চলে যাই এ মাসের বিষয়ে, জীবনের ধ্রুবতারা প্রসঙ্গে যে বন্ধুরা চিঠি লিখেছেন সেই প্রসঙ্গে। প্রথম চিঠি ডক্টর অঞ্জনা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে লিখছেন, পথপ্রদর্শক মাননীয় সুবন্ধু, জীবনের ধ্রুবতারা এই অভিনব বিষয় ভাবনায় ফিরে পেলাম আমার ছোটবেলা, যখন বাড়ির ছাদে বাবা আমাদের আকাশে তারা চেনাতেন, সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ, শুকতারা, আর উত্তর আকাশে স্থির অবিচল ধ্রুবতারা। যে দিশাহারা নাবিক বা পথিককে সঠিক দিশা দেখায়, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হইয়াছেন।
1: কাতঃস্মরণীয়। ছোটবেলায় এবং এখনো বাবা মায়ের মতাদর্শ, মানবিকতা, সহমর্মিতাই আমার ধ্রুবতারার দিক নির্দেশক আলো। মনে পড়ে এক বন্ধুর সঙ্গে তার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। একটা কুঁড়ে ঘরের দেওয়ালে লেখা ছিল ধ্রুবতারা। অবাক হয়েছিলাম, বন্ধু বলেছিল এটা ওদের মাস্টার মশাইয়ের বাড়ি। গরিব ছেলে মেয়েকে বিনা বেতনে পড়িয়ে জীবনে এগিয়ে যেতে সাহায্য করেছেন। তার আদর্শে অনুপ্রাণিত ছাত্রছাত্রীরাই বাড়ির নাম দিয়েছে। খুব খুশি হয়েছিলাম বাবা মায়ের মতাদর্শকে সঙ্গে নিয়ে সহজ পাঠের চাদর জড়িয়ে রবি ঠাকুরকে চিনলাম, জানলাম, অনুভব করলাম। জীবনে চড়াই উতরাই, প্রিয়জনের বিচ্ছেদে, সুখে দুঃখে সব সময় আলো দেখিয়ে এগিয়ে নিয়ে গেছেন। চরম দুঃখে স্মরণ করেছে নিবিড় ও ঘন আধারে জ্বলেছে ধ্রুবতারা। ধ্রুবতারা কি শুধুই একটি তারা? না, তা নয়। একটি উজ্জ্বল আদর্শ, নৈতিকতার প্রতীক, যা আমাদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। ভালো থেকো। ডক্টর অঞ্জনা ব্যানার্জি, যাদবপুর, কলকাতা থেকে। পরের চিঠি, অলোক সামন্ত, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। উত্তর আকাশে স্থির আলোর দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকা ধ্রুবতারা কত নাবিককে একসময় পথভ্রষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়েছে। তেমনি আমাদের জীবনে এমন কিছু মানুষ আছেন যারা জীবনের ঝড়ে জলে, সুখে দুঃখে, প্রেমে বিরহে সর্বদা বড়া ভয় দেন, অন্ধকারে আলো দেখান, মানবিকতার মূল্য শেখান। এরকম যে মানুষটিকে আমি জীবনের ধ্রুবতারা রূপে পেয়েছি, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। সহজ পাঠের দিনগুলিতে তাঁর সঙ্গে পরিচিত হওয়ার পর থেকে তার লেখা গান কবিতায় মুগ্ধ হয়েছি। বড় হয়ে দেখেছি গান কবিতা তো আছেই, তার সঙ্গে ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, চিঠিপত্র সব ছড়িয়ে তিনি মহিরুহ হয়ে উঠেছেন। তখন আর শুধুই বন্ধু নন তিনি, তিনি হয়ে উঠেছেন আমার আশ্রয়। তার গীত বিতান ভালোবাসতে শিখিয়েছে, আত্মত্যাগ শিখিয়েছে। স্বজন বিচ্ছেদে তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে গিয়েছি, আছে দুঃখ, আছে মৃত্যু। আবার কখনো গিয়েছি তোমারও অসীম প্রাণমনে লয়ে, আবার সুখের দিনে তারই সঙ্গে আনন্দের ঝর্ণধারায় অবগাহন করেছি। তিনি প্রেমে আছেন, বিরহে আছেন, দুঃখে আধারে ফিরে যাই তার গানের ভেতরে। জানি বন্ধু, জানি তোমার আছে তো হাতখানি। তার সৃষ্ট নারী চরিত্রগুলোর সঙ্গে মিশে গিয়েছি, চারুলতার মতো নিভৃতে রচনা করেছে আমি নন্দন কানন। শেষের কবিতা পড়তে পড়তে নিজেকে ভেবেছি লাবণ্য। তিনি তো শিখিয়েছেন ভালো মন্দ যাই আসুক, সত্যকে যেন সহজে গ্রহণ করতে পারি। তাকেই বলতে পারি জীবন যখন শুকিয়ে যায় করুণা ধারে এসো। তিনি ছাড়া আর কে বা আছেন ধ্রুবতারা যিনি আলো হাতে পথ দেখাবেন? লিখেছেন আলোক সামন্ত, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর থেকে। রবীন্দ্রনাথ এবং নজরুলকে নিয়ে আজ ঘরে রয়েছে আমাদের মাননীয় ঈশ্বর চিঠিপত্রের দরবার, মাননীয় ঈশ্বরের সময়। পরের চিঠি, সোনালী মজুমদার, কল্যাণী, নদিয়া থেকে। মা, মা, উফ মা, মা গো, কত সুরে কত ভাবেই ডেকেছি। যে কোনো কারণে রাগ হলে, বাবার কাছে অযথা বকুনি খেলে, বাড়িতে ফিরে মাকে না পেলে, দরকারি জিনিস প্রয়োজনে হাতের কাছে না পেলে, মনের মানুষ আচমকা ছেড়ে গেলে, সারপ্রাইজ টেস্টে প্রথম পুরস্কার পেলে, যে কোনো কারণে রাগ হলে, অসুখের সময়, অকারণেও একটা হাতে খুঁজে বেড়াই। বড় হই নিজে, এখনো ব্যথা পেলে কেঁদে কোকিয়ে মা গই ডাকি। 2005-এর জানুয়ারি পর্যন্ত মুখোমুখি কথা 2026-এও ফুরোয়নি। কোনো কাজে বেরোনোর আগে তাকে আজও প্রণাম করে বেরোই, কোনো সিদ্ধান্ত নেবার আগে তাকে জানিয়ে দিই। তবে কাউকে জানিয়ে দেখিয়ে নয়, আমার নীরব পূজার অর্ঘ শুধুই দুজনের। আজও এই চেনা জানা চলছে ধ্রুব তারার আলোয়, চলবেও আমৃত্যু। বিবাহ সূত্রে আরেক স্নেহময় মা পেয়েছি, পেয়েছি পাড়ার এক মামুনিকে। এরা আমার এক এক পর্বকে উন্নীত করেছেন নানাভাবে। এদের ভালোবাসি, শ্রদ্ধা করি, সেও তো মায়েরই শিক্ষায়। ছোট্টবেলার প্রিয় ছোট্ট ছড়া মা কথাটি ছোট্ট হতে, কিন্তু যেন ভাই তাহার মতো নামটি যে আর ত্রিভুবনে নাই। প্রতিদিনের মাতৃদিবসে পৃথিবীর সব মায়েরা সুস্থ থাকুক, স্বস্তিতে থাকুক। সোনালী মজুমদার, কল্যাণী, নদিয়া থেকে।

পথদ্রষ্টা মানি নিয়ে এসো, লিখছেন সত্যব্রত দত্ত, নারকেল বাগান গড়িয়া থেকে। আমি যে লেখাপড়ায় অত্যন্ত অমনোযোগী ও এক নম্বরে ফাঁকিবাজ, এই সুনামটি ছিল আমার আবাল্য সঙ্গী। অতএব আমার মতো একটি অপদার্থের দ্বারা ভবিষ্যতে গরু ছাগল চড়ানো ছাড়া যে আর কিছু হবে না, এই বিষয়ে নিশ্চিত হয়ে যখন লেখাপড়ায় ইতি টেনে দিয়ে নিশ্চিন্তে বসে বসে বাড়ির অন্ন ধ্বংস করছি, তখন দার্জিলিং থেকে এলেন আমার বর্দা, সুন্দর দেখতে, আভিজাত্যপূর্ণ চালচলন। মা বাবা আর বাড়ির বড়দের কাছ থেকে আমার বৃত্তান্ত সব শোনার পর একদিন সকালে আমাকে ডেকে নিয়ে বেড়াতে গেলেন। কম্পিত বক্ষে জড়সড় হয়ে বসে আছি নদীর ধারে, কাঁধে ঝোলানো ব্যাগ থেকে বের করলেন রবীন্দ্রনাথের সঞ্চয়িতা। নির্ঝরে স্বপ্নভঙ্গ কবিতাটি আমাকে গলায় বেশ জোর দিয়ে পড়তে বললেন। পড়লাম, আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে কবিতাটি আবার পড়তে বললেন, গুনে গুনে 10 বার। বললেন, এবার ঠিক আছে। পেলাম বর্দার সস্নেহ উপদেশ। লেখাপড়া প্রথম প্রথম ভালো না লাগতেই পারে, তাই বলে লেখাপড়া বাদ দেওয়া চলবে না। যেটা মনে হবে কঠিন, সেটার উপর বারবার আঘাত করতে হবে, সেটা জয় করার যে আনন্দ তার কোনো সীমা নাই। বর্দার এই কথা আমার জীবনের দীক্ষা মন্ত্র, আমার চলার পথের দিক নির্দেশনা। তিনি ছিলেন আমার জীবনের ধ্রুবতারা। সকলের প্রতি সশ্রদ্ধ নমস্কার সহ নিবেদন, ইতি বিনীত সত্যব্রত দত্ত, নারকেল বাগান, গড়িয়া।

জীবনে ধ্রুবতারা কখনো মানুষ, কখনো মানুষের বেশে মা, কখনো ঈশ্বর, কখনো পরিবারের এমন দাদা বন্ধু, আবার কখনো রবীন্দ্রনাথ বা অন্য লেখিকা আশাপূর্ণা দেবী। লিখছেন সাধনা ঘোষ, মানকুণ্ড, হুগলি থেকে। আমার জীবনে ধ্রুবতারা আশাপূর্ণা দেবী। ওর লেখা গল্প উপন্যাসগুলি আমার সাহিত্য জগতে প্রবেশের চাবিকাঠি। নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর যেদিন প্রথম শাড়ি পরে স্কুলে গেলাম, সেদিন থেকেই জীবনের ছন্দটা বদলে গেল। মায়ের চোখে একটুখানি খুশির ঝিলিক, তারপরে বললেন, এখন বড় হয়ে গেছ, বেশি বাইরে বেড়ানো যাবে না, শুধুমাত্র স্কুলে যাবে আর আসবে। মনটা খারাপ হয়ে গেল, প্রথম শাড়ি পরার আনন্দটা একেবারে মাটি। তবে স্কুলের পড়াশোনা ছাড়া আর একটি মাত্র ব্যাপারে অনুমতি ছিল, সেটা ছিল লাইব্রেরি থেকে বই এনে পড়া। গল্পের বই পড়ার সূত্র ধরে সাহিত্যিক আশাপূর্ণা দেবীর সঙ্গে প্রথম পরিচয়। তার লেখা চাবি, নীল রক্ত, তাসের ঘর, জীবন মৃত্যু, অবুধ পৃথিবী, ক্যাকটাস, এক অনুপম সৃষ্টি। আর ওই কালজয়ী ট্রিলজি, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা ও বকুল কথা।

অশ্রুমুগ্ধের মতো নাওয়া খাওয়া ভুলে দিন রাত এক করে পড়ে যেতাম। নারী শক্তি উত্থানের অনুপ্রেরণা আশাপূর্ণা দেবী ছিলেন নারীবাদী চেতনার অন্যতম অগ্রদূত। বাংলা সাহিত্যের আকাশ জুড়ে আজও তাঁর উপস্থিতি ধ্রুবতারার মতো উজ্জ্বল। লিখেছেন সাধনা ঘোষ, মানকুণ্ডু, হুগলি থেকে।

0: বন্ধু, জীবন যদিও পদ্মপাতায় জলবিন্দুর মতোই ক্ষণস্থায়ী, তবু যেটুকু সময় জীবন তরী বইতে হয়, সেটুকু সময় যদি দিকভুল হয়ে যায়, জীবনের ব্যর্থতা এসে আঘাত করে। লিখেছেন অঞ্জলি ভট্টাচার্য, বরানগর থেকে। আমরা দেশে হারা হই, জীবনের ধ্রুব তারার মতন একজন মানুষের আদর্শের বড়ই প্রয়োজন জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো মন্দের ফারাক বুঝতে পারি, নিজের জীবন থেকে বলতে পারি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান কবিতা জীবনে ধ্রুব তারার মতোই পথ দেখায়। যখন একা হই, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে, আমার শক্তি যোগায়। কবিগুরু বলেন, তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। সংসারকে নিঃস্বার্থ ভালোবাসার অনুপ্রেরণা পাই তার গানে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, তাই কবিগুরুর ভাষাতেই তাকে শ্রদ্ধা জানিয়ে বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। লিখেছেন অঞ্জলি ভট্টাচার্য, কাশীদাস কালীনাথ মুন্সিলেন বরানগর থেকে। সবশেষে জুন মাসে মাননীয় সেতু চিঠি লেখার বিষয়ে আরেকবার মনে করে দিই, বলা হয়নি। কত কথা অব্যক্ত থেকে যায়, বলা হয় না। দ্বিধা সংকোচ ভয় লজ্জা কত কিছু ঘিরে ধরে আমাদের। আমরা ভাবি তারা বিস্মৃতির অতলে তলিয়ে গেছে বোধহয়, কিন্তু হঠাৎ কখনো কোনো আবরণ সরিয়ে তা মনের ভেতর ঘাই মারে। কেউ কেউ দীর্ঘ সময় পরে জড়তা কাটিয়ে বলে ফেলতে পারেন, কিন্তু অনেকেরই কথা বলা হয়ে ওঠে না। লিখুন সেসব না বলা কথা মাননীয় ইস্যুতে, মাননীয় ইস্যু @gmail.com, মাননীয় ইস্যু প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুন মাসে মাননীয় ইস্যুতে চিঠি লেখার বিষয় বলা হয়নি। ভালো থাকবেন বন্ধুরা, ভালো রাখবেন। আজ মাননীয় ইস্যু এই পর্যন্তই। সঙ্গে ছিলাম মিতালী ভট্টাচার্য।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্জে। এখন শুনবেন নজরুল গীতির অনুরোধের আসর। আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী শম্পা কুণ্ডু। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন বেলাইপাড়া খৈরাটি সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে আব্দুল হাদী।

এবারে দক্ষিণ গ্রাম পলসন্ডা মুর্শিদাবাদ থেকে রেখা মুখার্জি এবং টিঙ্কু চ্যাটার্জির অনুরোধের গানটির শিল্পী ধীরেন বসু।

ষাটই মুর্শিদাবাদ থেকে মৌমিতা ভট্টাচার্য, রবি ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য এবং অদ্রিতা ভট্টাচার্যের অনুরোধে এবারের শিল্পী অনুপ ঘোষাল।

বাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। এবারে শিল্পী আশা ভোঁসলে, গানটির জন্য অনুরোধ জানিয়েছেন সৈয়দাবাদ বহরমপুর মুর্শিদাবাদ থেকে অমিত কুণ্ডু এবং রত্না কুণ্ডু।

অনুরোধের অনুষ্ঠান শুনছেন আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্জে। এবারের শিল্পী মোহাম্মদ রফি, গানটির জন্য অনুরোধ জানিয়েছেন দেওড়া আমতা হাওড়া থেকে আলাউল মল্লিক ও রূপসানা বেগম।

অনুরোধের অনুষ্ঠানে এবারে শিল্পী ইন্দ্রাণী সেন। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন তালপুকুর হাড়িভাঙা লালবাগ মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, ইনারুল মণ্ডল, কিশোর কুমার দাস এবং জ্যোৎস্না দাস।

এবারে কয়া মুর্শিদাবাদ থেকে ইন্দ্রজিৎ মণ্ডল এবং চন্দনা বর্মন মণ্ডলের অনুরোধের শিল্পী সুপ্রভা সরকার। আপনারা শুনছেন নজরুলগীতি।

শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন বাহিরে বীরভূম থেকে উজ্জ্বল মণ্ডল, লম্বিকা মণ্ডল, সৌমদীপ মণ্ডল, টিনা, সহেলি, সোনালী, কাকলি, পূজা, সুপর্ণা, অপর্ণা এবং ঘুনটু।

শিল্পী অধীর বাগচি। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন মোল্লা গেদের ধার খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ থেকে পাঁচকড়ি দাস এবং শেফালি দাস।

শম্পা কুণ্ডুর কণ্ঠে আরও একটি নজরুলগীতি শুনবেন। মারগ্রাম এবং মুর্শিদাবাদ থেকে বিশ্বনাথ দালাল ও চামেলি দালালের অনুরোধে।

আবারও ফিরে আসি কথায়। সাগরের বুকে অগণিত ঝিনুক, কিন্তু শক্তির সংখ্যা খুবই সীমিত। শক্তির বুকে থাকে মূল্যবান মুক্ত। এই মহার্ঘ বস্তুই সাধারণ ঝিনুককে করে তোলে আদরণীয়। ডুবুরির মতোই মহাসাগরের অতল জলে ডুবে যাওয়ার অছিলায় ফিরে যেতে হয় সেই শিশুটির জীবনের প্রথম দিকগুলির অল্প কিছু কথায়। না, যেমন আর পাঁচটা ঘরে হয় ঠিক তেমনটা নয়, অসাধারণ তো নয়ই, সাধারণও নয়। তার থেকেও দিন হল পরিবেশ, যার জন্য কোনো মঙ্গল শঙ্খ বাজল না, ভোরে রাজান শোনা গেল না, শোনা গেল না কোনো আনন্দ ধ্বনি। সত্য যা, সে শুধু এলো, একটি নবজাতক এলো বাংলাদেশের কয়েক কোটি মানুষের ভিড়ে, একটি নতুন সংখ্যার সংযোজন হলো। আমাদের পৃথিবী গ্রহে মানুষের জন্ম মৃত্যু অবিরামভাবে ঘটে চলেছে, কিন্তু সময়ের স্রোতে ভেসে যায় মানুষের সংখ্যা। মহাকাল সযত্নে বুকে ধরে রাখে কিছু মানুষের স্মৃতি, তাদের জীবনের উত্থান পতনের কাহিনী। এক কাল থেকে আর এক কালে সময় তাদেরই গুণগাথা শুনিয়ে চলে অনাদিকালের মানুষকে।

হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা দিয়েছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস, উদ্ধত উলঙ্গ দৃষ্টি। দারিদ্র সত্যিই সেদিনের দুঃখুমিয়াকে সম্মানিত করেছিল। কণ্টকের মুকুট যদি নাও পড়ে থাকেন, তবু কাঁটাকে তুলে ফেলতে তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন ওইটুকু বয়স থেকেই। অসাধারণ কবি প্রতিভা নিয়ে জন্মেছিলেন বলেই হয়তো আকাশের বুকে চাঁদ দেখে তিনি কবিতা লেখেননি। বনস্পতির সবুজ ঘন মায়া তাকে উদাস করে তুলতে সাহসী হয়নি। অভাবী সংসারের যেটা কঠিন বাস্তব, স্বীকৃত সত্য, তাকে অস্বীকার করেননি ওইটুকু ছেলে। মায়ের সঙ্গে ভাগাভাগি করে অনেকখানি দায়িত্ব নিতে হয়েছে তাকে। সে দায়িত্ব পালনে কিনারাহীন ভাবনার সঙ্গে কঠোর পরিশ্রম করতে হয়েছে, যার বিনিময়ে 10-11 বছরের ছেলেকে চেয়ে চেয়ে দেখতে হয়েছে অনেক কিছুই। এসব দেখেছেন, দেখেছেন আর ভেবেছেন। ভাবনার আলাদা জগৎ ছিল বলেই বাংলার সঙ্গে ফার্সি শব্দ মিশিয়ে একাকার করে ফেললেন, সৃষ্টি হল কবিতা। তিনি লিখছেন, মেরা দিল বেতাব কিয়া তেরি আব্রুয়ে কমান, জলা জাতা হ্যায় ইশক মে পরেশান, হেরে তোমার ধ্বনি চন্দ্র কলঙ্কিনী, মরি কি বদনের শোভা মাতোয়ারা প্রাণ, বুলবুল করতে এসেছে তাই মধুপান। আবার পরে বিদ্রোহী কবিতায় লিখলেন, বলবীর চির উন্নত মম শির, যে শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রির। শুধুমাত্র একটা উচ্ছ্বাস নয় এ লেখাটি, এটা যেন একটা আগুনের গোলা, বিদ্রোহী পরাধীন মানুষের অন্তর্বেদনার একটি জ্বলন্ত প্রকাশ, যেন একটি মহৎ সৃষ্টি, একটি আবির্ভাব। আর বিদ্রোহীর এ আবির্ভাবে যারা দুর্বল তারা যেন শক্তি লাভ করলেন, তেমনি যারা অত্যাচারী উশৃঙ্খল তাদের দল তেমনি ভীত সন্ত্রস্ত হয়ে দিশেহারা হয়ে পড়লেন। কারণ কবি আত্মপ্রকাশ করে দম্ভ ভরেই বললেন, জগদীশ্বর আমি পুরুষোত্তম সত্য, তাথইয়া তাথইয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতাল মর্ত। আবারও ফিরে আসব কথায়, তবে তার আগে

0: কাজী নজরুল ইসলাম এমন একজন মানুষ ছিলেন যিনি তার প্রাণ বন্যার উদ্দাম স্রোত নিয়ে সমগ্র গ্রামগঞ্জের প্রতিটি এলাকায় প্রবেশ করেছিলেন, যেখানে যা প্রয়োজন তারই আয়োজনে নিজেকে ব্যস্ত রেখেছেন। হাসিয়েছেন, কাঁদিয়েছেন, নাচ গান হই হুল্লোড়ে মানুষের জীবন থেকে নৈরাশ্য দূর করেছেন। আবার যখন শত্রু দমনের প্রয়োজন হয়েছে, তখন তার ভীষণ ভয়ালগ্নিবিনার রুদ্র ঝংকার দিয়ে দিক দিগন্ত প্রকম্পিত করেছেন। মনে হয়েছে কাল বৈশাখী তার রুদ্র তাণ্ডবে তাথৈ নৃত্যে উন্মাদ হয়ে উঠেছে। সেখানেও সেই একই সুর, একই ধ্বনি, প্রাণ প্রাচুর্যে ভরা এক দুর্বার গতিবেগ, প্রচণ্ড বন্যায় মত্ত লেলিহান অগ্নিশিখার মতো পরাধীন জাতির তিমির ঘন অন্ধকার জাতির ভাগ্য বিধাতা নজরুলকে সম্পূর্ণ এক নতুন ধাঁচে পাঠিয়েছিলেন। নজরুল মানুষকে গান গেয়েছেন, মানুষের গান গেয়েছেন, লিখেছেন গাহিসাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহি কিছু মহিয়ান, নাহি দেশ কাল পাত্রের ভেদ অভেদ জাতি, সব দেশ সর্বকালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি। কাজী নজরুল ও তার কথা নিয়ে আজকের দিনান্তিকা এ পর্যন্তই। সঙ্গে ছিলাম আমি অপর্ণা চৌধুরী।
1: আকাশবাণী মুর্শিদাবাদ। দিনান্তিকা।

0: सखी सहेली
1: कार्यक्रम की प्रस्तुतकर्ता अनुश्री पाठक।

এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। প্রথমে শ্রাবণী সেন।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। আজকে শিল্পীরা ছিলেন শ্রাবণী সেন, চিন্ময় চট্টোপাধ্যায়, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত এবং শেষ গানে শৈলেন দাস। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুলগীতি। প্রথম গানে ফেরদৌস আরা।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুলগীতি। আজকের শিল্পীরা ছিলেন ফেরদৌস আরা, অনুপ ঘোষাল এবং শেষ গানে স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত।

অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথা গানে অনুষ্ঠানের বিষয় মানব প্রেমিক কাজী নজরুল। সরাসরি ফোন করবেন এই নাম্বারে 9434921300 এবং 0348225968। ঘোষণাটি শুনলেন।

0: আকাশবাণী মুর্শিদাবাদ।
1: শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষান বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন, এসব কিছু জানতে শুনুন কিষান বাণী।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী। আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন কৃষক বন্ধুকে পেয়েছি, মোশাররফ হোসেন বিশ্বাসকে। মোশাররফ হোসেন বিশ্বাস এসেছেন হরিহরপাড়া ব্লকের ভবানীপুর গ্রাম থেকে। নমস্কার মোশাররফদা।
1: নমস্কার। নমস্কার
0: মোশাররফদার, বয়স কত হলো?
1: বয়স ওই 56-57 মতো।
0: তো চাষবাসের উপরই তো?
1: হ্যাঁ, চাষবাসের উপরেই নির্ভর।
0: নির্ভর জমি কতটা নিজস্ব?
1: নিজস্ব জমি এখন ওই 7 বিঘা মতো।
0: 7 বিঘা নিজস্ব? এমনি ভাগে টাকে তো কিছু করেন
1: না? ভাগে টাকে নাই।
0: সারা বছর মানে জলসেচের ব্যবস্থা আছে?
1: জলসেচের ব্যবস্থা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে মানে সারা বছর তিনটে চারটে ফসল আমার হয়।
0: তিনটে ফসল?
1: চারটে হয়।
0: চারটে হয় মানে সবজির মধ্যে?
1: সবজির মধ্যে।
0: আর এমনি বড় ফসল করলে তো মানে?
1: বড় ফসল তিনটে।
0: তিনটে হবে? আচ্ছা, সবজি চাষ করেন?
1: হ্যাঁ, সবজি চাষ করি। সবজি বলতে আপনার মানে যত রকমের সবজি আছে সব সবজি আমার কিছু না কিছু থাকে।
0: কিছু না কিছু থাকে।
1: আর বিক্রি করার জন্য সিজনে যেটা যেমন লঙ্কা, পটল, বেগুন, আলু এসবগুলো বিক্রি করা ফসল, এগুলো একটু বেশি বেশি থাকে। 1 বিঘা
0: এখন কি আছে এখন জমিতে?
1: এখন জমিতে আপনার লঙ্কা আছে, লঙ্কা আছে, পটল আছে, বেগুন আছে।
0: আর কি আছে?
1: আর এমনি লটকানো ফসল কিছু, ঝিঙে, তারপরে
0: আপনাদের ওই এলাকায় তো পাটটা খুব ভালো হয়।
1: পাট আছে? পাট ভালো হয় মানে কি, এবছর পাট অত্যাধিক ভালো।
0: আচ্ছা, ওয়েদারটা কি ভালোর জন্য?
1: ওয়েদারটা খুব ভালোর জন্যে, মানে এমন ওয়েদার হচ্ছে যে প্রতিদিন একদিন অন্তর বৃষ্টি হচ্ছেই, কিন্তু এমন বৃষ্টি হচ্ছে যে মানে কাজ বন্ধ থাকছে না। তবে এই যে গত রাত্রে যে বৃষ্টিটা হয়েছে, এই বৃষ্টিটা একটু বেশি বেশি হয়ে গেছে,
0: বেশি হয়ে গেছে। এখন পাট কি অবস্থায় রয়েছে?
1: পাট খুব ভালো, খুব ভালো। মানে
0: কতদিনের পাট এখন?
1: এখন পাট আপনার আমি যেমন শুরু করেছি চৈত্রের 15 থেকে শুরু করেছি। চৈত্রের 15 থেকে শুরু করেছি।
0: এখন কতটা হাইট পাটের?
1: পাটের হাইট এখন আপনার 2 ফুট 2.5 ফুট।
0: 2 ফুট 2.5 ফুট হয়ে গেছে। এই সময় তো একটা পরিচর্যার প্রয়োজন আছে।
1: পরিচর্যার প্রয়োজন বলতে এই বছর এই যে মাঝে মাঝে বৃষ্টি হওয়াতে যেন রোগ পোকার ইয়েটা আক্রমণটা খুব কম।
0: কম?
1: খুব কম।
0: আচ্ছা, ওয়েদারটা মানে খুব ভালো?
1: খুব ওয়েদারটা ভালো।
0: এমনি আগাছার কি?
1: আগাছা সেগুলো মানে ইয়ে করে নিয়ন ঘটন হয়েছে, নিরিয়ে এগুলোকে তুলে দেওয়া হয়েছে। আর মানে এমন একটা ওয়েদার এবছর অসুবিধা হয়নি, তো নিড়ানো চলছে, প্রতিদিনই নিড়ান কাজ চলছে, গাছাগুলোকে মানে তুলে ফেলে দেওয়ার ইয়ে চলছে, অসুবিধা নেই।

0: আশা করছি, মানে এই মুহূর্তেও যদি পাট কেটে পচানো যায় তো সে পাট পচানো জল আছে,
1: মানে আপনাদের অসুবিধা হয়?
0: অসুবিধা হয় না,
1: যেহেতু নদীটা
0: নদীটা আছে
1: গ্রামের মধ্যে দিয়ে চলে গেছে, মানে প্রায় ওই মাঠের সবাই ওই ওইখানে। তবে এই এই যে মানে যে নদীতে আপনারা পাট মানে জাগ দিচ্ছেন, এটা সব থেকে ভালো, কারণ হচ্ছে যে নদীর যে জলটা সেটা তো বয়ে চলে যাচ্ছে, এটা তো স্ট্যাগ নয়।
0: হ্যাঁ,
1: কারণ পাটের কালারও খুব ভালো,
0: কালারটা ভালো হয়। আর আর একটা বিষয় হচ্ছে, এখন প্রথম দিকে যারা ওই পাটটা পচাবে তাদের মানে নদীতে অজস্র ওই যে বাতরাজ যাকে বলছে সেইটা আছে, মানে ওই বাতরাজেই মানে জাগটা বসিয়ে দেওয়া যাবে, অতি পচে যাবে। কিন্তু এই কালারটা একবারে ঘিয়ে কালার হবে, প্রথমকার পাটটা একবারে ঘিয়ে কালার হবে,
1: মানে সোনার মতন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: গোল্ডেন কালার,
0: গোল্ডেন কালার। আর পরবর্তীতে আস্তে আস্তে যখন খারাপ হতে থাকবে।
1: তো এবছর পাট কতটা জমিতে করেছেন?
0: আমি এবছর পাট 4 বিঘা মতো করেছি।
1: 4 বিঘে, তার মানে অনেকটাই করেছেন তো প্রায়। গত বছর করেছিলেন?
0: গত বছর করেছিলাম, কিন্তু একটু দুঃখের বিষয় দামটা একটু এর চেয়ে আরো বেশি পাবো বলে রাখিনি, কিন্তু ওই 12,000 টাকা পেলাম আর ভাবলাম যে এর চেয়ে আর বেশি হবে না, দিয়ে দিলাম। এখন বর্তমানে তো আপনার 17-17,500 টাকা,
1: প্রচুর দাম এখন পাটের, প্রচুর দাম,
0: প্রচুর দাম।
1: যারা একটু স্টোর করে
0: রেখেছে তাদের
1: বেশ ভালো দাম পেয়েছে। তো যাই হোক, আপনারা ভালো দাম পেলে এটা প্রত্যেকেরই ভালো লাগবে, সবারই ভালো লাগবে, যে হারে পরিশ্রম করেন আর যে হারে পাটে খরচও হয়।
0: মানে তবে আরেকটা বিষয়, ফসলটা যত আইঘর বানানো যাবে তত, ধরুন এই যে পাটটা আইঘর যদি বানা যায় তো আগাছাগুলোকে মারার জন্য লেবার কম পয়সায় পাওয়া যায়, আবার ওই সময় লেবারের কোনো ইয়ে থাকে না, সে একটা দিক। আবার এই পাটটাকে আবার তোলার সময় আগাম তুলে ফেললাম কিন্তু লেবার পেয়ে গেলাম, লেবারের ইয়েটা এই যেমন কি পাট তোলার সময় লেবার ওরা যা বলবে সেটাই, যে পয়সা বলবে সেটাই দিতে হবে, উপায় নেই। কিন্তু এই আগাম হয়ে গেলে কিন্তু এটা হয় না, আবার দামটা ভালো পাওয়া যায়। যেমন পেঁয়াজের ক্ষেত্রেও তাই, এবছর পেঁয়াজ আমি 1700-1750 টাকা পর্যন্ত বিক্রি করলাম, লাস্টের দিকে আপনার 600-500 টাকা কুইন্টাল, তবুও তারা ইয়ে পেল না, এখন আবার দামটা বেড়ে গেছে। তা আইঘর হলে প্রথম ফসলের দামটা মানে আদরে বিক্রি হয়, খুব আদর থাকে এটাই।
1: তো বেশ ভালো যে দাম যদি পাওয়া যায় বা ঠিক সময়। এই জন্য বলা যে চাষ সবসময় ঠিক সময়ে করতে হবে,
0: ঠিক
1: সময়ে সময়ে যদি আমরা চাষবাস করি ঠিকঠাক, তাহলে কিন্তু আমাদের চাষে লাভ হবেই। আর সার কি ব্যবহার করেন?
0: সার আমি ওই জৈব সার, আর ওই ওই যে এখন আমাদের গ্রামে এখন পোলট্রি ফার্ম হয়েছে, পোলট্রির ফার্মের ওই ইয়েটা ওই পায়খানাটা, পোলট্রি পায়খানাটা খুব কম পয়সা
1: যেটা বলছে,
0: হ্যাঁ ওটা খুব কম পয়সায় পাওয়া যাচ্ছে। মানে ট্রলি আপনার ওই এখন 2000 টাকায় এক ট্রলি পাওয়া যাচ্ছে, ওতে 1 বিঘাতে দিলে মানে চরম। আর এই জৈব সারটা ব্যবহার করি,
1: আর এতে তো রাসায়নিকের খরচটা অনেকটা কম
0: রাসায়নিকের।
1: আর রোগ পোকা হলে কি করেন?
0: রোগ পোকা হলে ওই বিষ, এখন
1: বিষ মানে রাসায়নিক কীটনাশক ব্যবহার করে?
0: হ্যাঁ, রাসায়নিক
1: রাসায়নিক কীটনাশকটাই ব্যবহার করে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: এখনো জৈবর দিকে যাননি?
0: না, জৈবর দিকে যাইনি
1: এখনো। তো আর এমনি সবজির মধ্যে আর কি আছে?
0: সবজির মধ্যে
1: এখন কি মানে সামনের দিনে, সামনে তো বর্ষা আসছে, তো কি
0: লঙ্কা ফুল এসে গেছে,
1: লঙ্কাতে ফুল এসে গেছে।
0: হ্যাঁ,
1: এটা কবে লাগিয়েছিলেন লঙ্কা?
0: এটা লাগিয়েছিলাম আপনার ওই চৈত্রের মাঝের দিকেই, আর সেটা ফুল জলে চলে এসছে। তারপরে পটল আছে, বেগুন মানে আইরেট বেগুন যেটা, সেটা এখনো ইয়ে হয়নি, এই মোটামুটি মাসখানি হচ্ছে বসানো।
1: ওটাতে ওটা তো মানে শীতকালীন বেগুন নাকি?
0: না, এটা আইরেট বেগুনই, কিন্তু শীতকালীন বেগুন আরো কিছুদিন
1: পরে করবেন। এটা কি কখন উঠবে এই বেগুনটা?
0: এই

0: কোনটা আপনার উঠবে আর 2 মাস পরেই উঠে যাবে।
1: আর 2 মাস পরে?
0: হ্যাঁ,
1: তার মানে
0: ছড়িয়ে
1: এটা এটা মে মাস, জুন জুলাই,
0: হ্যাঁ
1: বর্ষার সময় প্রায় উঠতে
0: হ্যাঁ
1: শুরু
0: হ্যাঁ
1: করবে। তো এই বর্ষায় যদি ওই বেগুন খেতে জল জমে যায় তাহলে কি অসুবিধা
0: ওই
1: আছে?
0: জল, সেই জন্যেই
1: হুম
0: জল যাতে না জমে সেই জমিটা একটু ঢালু জমি,
1: হুম
0: মানে ঢাল জমি যেটাকে বলছে, সেটাতে জলটা হলেই যাতে নেমে চলে যায়। আর আর আরেকটা বিষয় হচ্ছে, আমার ওই 2.5 বিঘা জমির পাশেই ওই ইট ভাটাওয়ালারা এসে মাটি কেটে পুকুর কেটেছে, আমার জলটা সব ওতেই নামে,
1: আচ্ছা,
0: অসুবিধা হয় না, খুব ভালোই হয়েছে,
1: এটা এটাতে সুবিধা হয়েছে
0: এটাতে
1: আপনার?
0: সুবিধা হয়েছে,
1: আচ্ছা,
0: যতই বৃষ্টি হোক ওই নেমে চলে যায়।
1: আর এমনি জমির কি মাটি টাটি পরীক্ষা করেন?
0: না, মাটি পরীক্ষা করিনি, তবে সে প্রয়োজনটাও হয় না,
1: হয় না, মানে সেরকম কোনো অসুবিধা হয় না
0: অসুবিধা হয় না,
1: যেহেতু
0: অসুবিধা
1: জৈব
0: হয়।
1: সারটা
0: হ্যাঁ,
1: ব্যবহার
0: জৈব
1: করছেন?
0: সারটা ব্যবহার করি। আর আর একটা বিষয় হচ্ছে, আমি জমিতে চাষ খুব বেশি দিই, চাষটা খুব বেশি দিই, আর মাটিটাকে মানে খুব তাড়াতাড়ি মানে শুকানোর চেষ্টা করি, অত্যন্ত মাটিটাকে যদি শুকিয়ে ফেলা যায় তাহলে সে ফসলটাও ভালো হয়, আর রোগ পোকা থেকে
1: অনেকটা
0: অনেকটা
1: রেহাই পাওয়া যায়।
0: রেহাই পাওয়া যায়।
1: তার মানে চাষবাস করে মোটামুটি ভালোই আছে।
0: হ্যাঁ, ভালোই আছে।
1: আর এমনি চাষবাস করে কিছু করতে পেরেছেন, জমি কেনা বা বাড়ি টাড়ি তৈরি করা?
0: হ্যাঁ, বাড়ি করেছি, আপনার বাড়ি হয়েছে, আবার আরও কিছু হয়েছে, মানে ছেলেকে একটা মার্কেট বানিয়ে দেওয়া হয়েছে, এর উপরে নির্ভর হয়েছে। তবে জমি সংখ্যা আমার এতটা তো ছিল না, জমি সংখ্যা তো জমি পেয়েছিলাম আমি বাবার কাছ থেকে 3.5 বিঘা, সাড়ে তিন
1: আচ্ছা,
0: বিঘা থেকে এই বাড়তে বাড়তে বাড়তে এখন বর্তমানে ডবলে চলে
1: ডবল
0: গেছে।
1: হয়েছে।
0: আবার ওই যে মার্কেটে একটা জায়গা কিনে সেখানে মার্কেট তৈরি করা, বানানো, এটা বেশ।
1: এইসব চলেছে।
0: হ্যাঁ,
1: তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা মোশাররফ হোসেন বিশ্বাসের যে চাষবাস, সেই চাষবাসের কথা শুনলাম। মোশাররফ হোসেন বিশ্বাস এসেছিলেন হরিহরপাড়া ব্লকের ভবানীপুর গ্রাম থেকে। মোশাররফদা, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার।

0: प्रधानमंत्री किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित
0: 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जनसेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं
0: प्रधानमंत्री किसान मानधन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन से सुरक्षित उनका कर
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी
3: এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করি আনা অনুষ্ঠান
4: এখন আমরা উপস্থিত আছি বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের শক্তিপুর ডাঙ্গাপাড়া গ্রামে আর এখানে এসে আমরা পেয়েছি দুজন গোপালককে একজন মহিলা গোপালক এবং একজন পুরুষ গোপালক তাদের গোপালনের যে অভিজ্ঞতা সেসব কথাই আমরা এখন শুনব আসুন তার আগে একটু আমরা পরিচয় করে নিই কি নাম আপনার
5: আমার নাম রবি কর্মকার
4: রবি কর্মকার আপনার নাম কি
6: রীতিশা মণ্ডল
4: রীতিশা মণ্ডল তো তোমাদের কতগুলো গরু আছে
6: আমাদের বাড়িতে 5টা গরু আছে এমনি বড় গরু আর দুটো গরুর গাভিন বাচ্চা হবে
4: ছায়মায়ে কতগুলো তাহলে
6: ছায়মায়ে এখন 5টাই আছে
4: ছায়মায়ে 5টা আছে আপনার কটা আছে
5: আমার 4টা আছে বড় গরু আর দুটো বাচ্চা
4: আচ্ছা কি জাতের গরু
5: আমার দুটো জার্সি আছে আর দুটো হলস্টেন আছে
4: দুটো জার্সি
5: আর দুটো হলস্টেন
4: বাইরে হলস্টেন 5টা তো কি জাতের গরু গরুগুলো কি
6: দুটো জার্সি গরু ও দুটো দুধ দেয় আর এমনি গরু আছে অতটা বড় নয় বাচ্চা মতন
4: সবই কি জার্সি নাকি সবই জার্সি তার মধ্যে দুটোতে দুধ দেয় কত করে দুধ দেয়
6: এক একবার 8 কেজি করে দুধ দেয় দুটোতে
4: দুবেলা দুধ দেয় নাকি
6: হ্যাঁ দুবেলাতেই দুধ দেয়
4: দুবেলাতে কত করে দুধ দেয়
6: সেই সকালবেলায় মনে করুন 16 কেজি দিল হয়তো দুটোতে মিলিয়া আর বিকেলবেলায় যখন দুধ দেয় সন্ধ্যাবেলার দিকে একটু কম হয় তার থেকে
4: কি করো সেই দুধগুলো
6: সে দুধগুলো হয়তো ঘরে কিছু রেখে 1 কেজি 1.5 কেজি রেখে মানে ঘোষকে দিয়ে দিই বিক্রি করে দিই
4: মানে বাড়ি থেকে এসে নিয়ে যায়
6: হ্যাঁ আমাদের বাড়িতে এমনি ঘোষ গায়ে দোয়াতে আসে দিয়ে হয়তো ঘরে খাওয়ার জন্য আমার বাচ্চা ছেলে আছে তার জন্য রেখে 1 কেজি 1.5 কেজি রেখে দিয়ে ও ঘোষকে দিয়ে দিই
4: কত করে দেয় দাম
6: ওরা দেয় 25 টাকা 28 টাকা এরকম দেয়
4: 25 টাকা 28 টাকা কিলো আপনার কতটা হয় কটা দুধ দিচ্ছে আপনার
5: দুটো গরু গাভিন আছে 9 মাস আর দুটো গরুই দুধ দেয় একটাই আপনার সকালের দিকে 11 কেজি দেয় একটা 8 কেজি দেয় আর ও বেলায় একটা 4 কেজি দেয় একটা 5 কেজি দেয়
4: এই যে গরুগুলো গাভিন আছে যেগুলো সেগুলো কি দুধ দিচ্ছে এখন
5: না বন্ধ করে দিয়ে দিচ্ছে না
4: এখন 9 মাসে মোটামুটি
5: এখন 9 মাস চলছে এবার বাচ্চা দেবে
4: বাচ্চা দেবে তার মানে কতদিন দুধ দেয়
5: দুধ আপনার ওই
4: কবে ছেড়েছে
5: দুধ ছেড়েছি আমি 8 মাসে ছেড়েছি মানে 2.5 মাস মতন ছাড়া হয়েছে দুটো
4: খাবারটা
5: আমি মাঠে আপনার কাটা ধরনের ভুট্টো গামা এসব কিনে নিয়ে আসি তারপরে বাজার থেকে খোল তারপরে ভুট্টোর আটা এসব দিই খুদের ভাত এগুলো দিই তাহলে শরীরটাও ভালো থাকে আবার দুধটাও একটু ভালো পাওয়া যায়
4: বেশ আপনাদের গোপালন সম্পর্কে আমরা অনেক কথাই শুনলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বহরমপুর ব্লকের বহরুল গ্রামের একটা পুকুর পাড়ে এই পুকুর পাড়ে দাঁড়িয়ে আমরা পেয়েছি দুজন কৃষক বন্ধুকে যেনারা এই পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন আসুন একটু পরিচয় করি আপনার নাম
7: আমার নাম অসিত সরকার
4: অসিত সরকার আপনার
8: ষষ্ঠীচরণ সরকার
4: আপনাদের তো এই পুকুরটা নাকি
7: হ্যাঁ আমাদের যেহেতু
4: পাঁচ ভাইয়ের পুকুর
8: হ্যাঁ
4: তো আপনারা এখন দুই ভাই এখানে রয়েছেন সামনাসামনি আমরা দুই ভাইকে পেয়েছি তো এই যে পুকুরটা আমরা দেখছি এই পুকুরটা কতটা
8: 1 একর 85 শতক
4: জলা এই জলাটা হচ্ছে 1 একর 85 শতক
7: আর পাড় নিয়ে আছে এর
4: 1 হেক্টর 7.5 বিঘে মানে অনেকটাই বড়
7: অনেকটাই
4: এবং পাড়ে তো দেখছি প্রচুর গাছও রয়েছে কলার গাছ থেকে সজনের গাছ আম গাছ আয় হয় তো
8: খাবার হয় কিছু বিক্রি হয় সব তো খেতে লাগে না কিছু হয়তো বিক্রি করা যায়
4: মানে বিক্রি করার উদ্দেশ্য নিয়েই তো এটা করা যে পুকুরে পাটটাকে ফেলে না রেখে সেখান থেকে যদি কিছু আয় করা যায় তাই তো সেই উদ্দেশ্য নিয়ে করা এই আমের গাছগুলো দেখছি কি ধরনের আম এগুলো
8: এগুলো ধরেন বিভিন্ন জাতের আছে আগে সব বাবা লাগিয়ে গেছে তো ওই জাত খুব একটা ভালো না তবে খাওয়া হয়
7: রানী বা ওই আপনার যেটা বলে বোম্বাই এই ধরনের জাত আছে,
9: জাত আছে।
7: এই পুকুরে কি ধরনের মাছ চাষ হয়, মানে ডিম পোনা চাষ হয়, না ধানি পোনা হয়, না চারা পোনা ফেলে আপনারা সেগুলোকে বড় করেন?
10: আমাদের এই পুকুরে মোটামুটি ধরুন ধানি চাষই হয়, কিন্তু যেবার পুকুর মারা হয়, পুকুর মারা হলে সেই বছর ডিম চাষ করে ডিমের ডিম বিক্রি করে তারপরে প্রয়োজনীয় মতো সেই চারা পোনা এই আপনার পোনা রেখে চাষ করা হয়। আর এখন যতদিন দু তিন বছর চার বছর অন্তর মারা হয়, না মারা অবস্থায় এই ধানি পোনাই চাষ করা হয়, হাফ ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ ধানি, এবং কখনো হয়তো দু ইঞ্চি আড়াই ইঞ্চি পোনার ফেলা হয় পুকুরে, চাষ করা হয়। আর কাপ ধরনের যে চারাগুলো আছে বিদেশি চারা, যেমন ধরুন সিলভার কাপ, গ্লাস কাপ এবং আমেরিকান রুই, এগুলো করা হয়। আর তার সঙ্গে ধরুন কাতলা, মৃগেল, রুই এসবের চাষ করা হয়। সময়ে কিছু অন্য মাছও হয় আমাদের পুকুরে, কিন্তু সেটা সীমিত। হ্যাঁ, তবে আমরা ওই চাষে আমল দিই না, মূলত ওই ছয় ধরনের চাষই আমরা করে থাকি।
7: খাবার হিসাবে কী দেন?
8: খাবার হিসাবে ধরুন ওই সরষের খোলটা আমরা বেশি ব্যবহার করছি, গোবর সার। হ্যাঁ, আমি আগে হয়তো পেতাম সরকারি কিছু অনুদানে, হয়তো খাবার কিছু পেয়েছি, কিন্তু সেটা এবছর পাইনি, এবছর পাইনি, এবছর আমি সরষের খোলই দিয়েছি।
7: তো এই এই মাছ যে যখন ফেলছেন, কোন সময় ফেলেন?
8: ধরুন নাই তো আসার মানে জুন জুলাই, জুন জুলাই মাসে। হ্যাঁ, জুন জুলাই, আগস্টেও ফেলেছি কিছু, আগস্টে কিছু ব্রিকেট বা সিলভার এগুলো ফেলেছি কিছু। আবার ধরুন মানে প্রায় ফাল্গুন মাসের দিকে ওই আমেরিকানটা যখন আমদানি হয় তখন আমেরিকানটা ফেলবো।
10: মানে মোট কথা ধরুন বর্ষা আগাম হলে আগাম মাছ ফেলা হয়, এবং সেটা যদি পোনা না পাওয়া যায় তাহলে একটু ধরুন বড় মাছ মানে এক ইঞ্চি, দেড় ইঞ্চি, দুই ইঞ্চি, আড়াই ইঞ্চি বা 50 গ্রাম, 60 গ্রাম পর্যন্ত চারা পোনা ফেলা হয় অন্য পুকুর থেকে। তবে বর্ষা যদি দেরিতে হয় তখন আমাদের
11: তো চাষবাস বুঝতেই পাচ্ছেন, কারণ পয়সার ব্যাপার, এই এই থেকে আমরা পয়সা অতটা করতে পারছি না। সরকার থেকে যদি আমাদের কিছু দান করে, মানে অনুদান দেয় যদি, তাহলে আমাদের চাষবাসটা আরও ভালো উন্নত হবে, আরও ভালো করা যাবে, বড় মাছ আরও করা যায়।
7: তো এই যে মাছটা ফেলছেন, ধরুন মাছটা ফেলার কতদিন পরে সেই মাছগুলোকে তুলে বাজারজাত করে?
10: এই মাছগুলো ধরুন আমরা যেগুলো ধানি পোনা ছাড়ি, তার সঙ্গে তো দু তিন বছর থাকে মাছটা, অন্য মাছরা থাকে যে মাছগুলো 1 কেজি, হয়তো 500-700 বা 1.5 কেজি, 2 কেজি, এগুলোকে বাছাই করে দেওয়া হয় প্রতি বছর।
11: মাসে মাসে মাসে একবার করে চাপ দিতে হয়, চাপ না দিলে তো আপনার বড় হবে না মাছটা, আর ওই কারণে মাসে মাসে চাপ দিয়ে মাছটাকে বড় সতেজ করা যায়।
8: এবং যেগুলো বিক্রি করার মতো সেগুলো বিক্রি বাজারে
10: তুলে নেওয়া হয়, তুলে তুলে নিয়ে বড়গুলাই ছোটগুলো আবার বড় হয় সেগুলো, এইভাবেই মাছটা চাষ করা হয়।
7: এবার ধরুন মাছ তুলে বিক্রি করে দেন, তার মানে পুকুরে মাছ তো অনেকটা কমে গেল।
8: হ্যাঁ,
7: কমে গেল, তারপরে কি আবার মাছ ফেলেন?
11: হ্যাঁ, আবার মাছ ফেলেন
7: সারা বছর।
8: পেলে আমরা ফেলি, কিন্তু
11: সারা বছরই চলে, ওইভাবেই চলে। দেখা যায় অন্য পুকুরে যাদের কারুর অন্য ছোট মাছ আছে, সেই পুকুর থেকে নিয়ে আমরা আমাদের পুকুরে ফেলি, মানে কিনে।
10: ব্যাপারটা হচ্ছে যে তোলা পাড়ার ব্যাপারটা হচ্ছে যে সংখ্যা, এখন যে মাছটা বড় মাছটা উঠে গেল, তারপরে যে বড় মাছটা সেগুলো তারা বড় হচ্ছে, যারা পোনা থাকলে তারা পরপর বড় হচ্ছে। এইভাবে যখন সুযোগ পাওয়া যায় একটু ভালো চারার, তখন পরিমাণ মতো যে কীভাবে দিলে ভালো হয়, কতটুকু দিলে চাষটা ভালো হয়, সেইভাবেই দেওয়া হয়।
7: কী ধরনের রোগ হতে পারে বা হয়
10: আমাদের এখানে? রোগ ধরুন সেরকম হয় না, আগে একটা হতো ওই আপনার গা খসা বা
8: মুখে ঘা,
10: মুখে
8: দু বছর থেকে এখন আমার পুকুরে কোনো রোগ নাই,
7: রোগ নেই। মানে পুকুরে তো একটা পরিচর্যা তো করেনি, পরিচর্যা করেন,
11: চারিদিক পরিষ্কার করে, নোংরা পরিষ্কার করে তুলে দিতে হয়, মানে লেবার টেবার দিয়ে দিয়ে পরিষ্কার করে, তারপরে আমরা আবার জাল টাল তুলে ট্রেনে, তারপরে মানে
7: দেখছেন করি পরিষ্কার পরিষ্কারই তো দেখা যায়।
10: পাশে যে গাছগুলো আছে সেগুলো তো পুকুরে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, কারণ গাছগুলো এমনভাবে আছে যে পুকুরে সবসময় রোদটা পায়। এই রোদ পাওয়ার জন্য পুকুরটা মোটামুটি ধরুন মাছ চাষটা ভালোই হয়, খারাপ
7: তো হয়। তো এই এই যে মাছ চাষ করছেন, মোটামুটি একটা ধরুন একটা টার্মে যদি আমি বলি, তো কেমন খরচ হয় বা সেটা বিক্রি করে কত লাভ হয়?
8: মানে ওই হিসাব তো আমাদের থাকে না, ধরুন আমরা ধরুন মাসে মাসে হয়তো জাল ফেলার চেষ্টা করি এবং সেই মাছ তুলে বিক্রি করি, দেখা গেলো 20-25-30 হাজার টাকা হলো, তার থেকে হয়তো 2 কুইন্টাল।
10: আমরা হয়তো ধরুন বছরে 7 থেকে 8 বার মাছ ধরি, কোনোবার হয়তো 35,000-40,000 এরকম করে দেখা গেল যে একটা সিজনে হয়তো ধরুন 2.5-3 লাখ টাকা উঠলো। এবার চাষের খরচটা বাদ দিয়ে দেখা গেলো সেখানে 2-2.5 লাখ টাকা আমাদের ভাগাভাগি হয়। এটা আরেকটু যদি পরিচর্যা করা যায় অনেকটা বেশি লাভ হবে পুকুরে। এবং এই পুকুরগুলো তো ধরুন সবুজ খাদ্য এবং খাদ্য প্রাণ খুবই বেশি আছে জলে, যার জন্য এই পুকুরগুলোতেও মাছ চাষ ভালোই হয় এবং এই মাছগুলো এত বাড়ে এবং খুব উৎকৃষ্ট ধরনের এবং খুব সুস্বাদু। মানে এর নাম আমরা যখন আড়তে যাই তখন এর ডাকনাম হয় রানী, এবং আড়তদারকেও দেখেছি যে তারা আমাদের পুকুরে অনেক মাছ এসে ধরুন 5-7 গাড়ি, তার মধ্যে আমাদের পুকুরে মাছে তুলাকে খাওয়া যেত। অর্থাৎ স্বাস্থ্যসম্মত হিসাবে যে মাছটা সেটা এখানে চাষ হয়। এখন যদি শুনুন, এখনও অসুখ হয়নি, অসুখ হয়ও না, তবে একটা কথা বলি যে যেভাবে রাসায়নিক টাসায়নিক দিয়ে চাষ করা হয় সেগুলো মাছের প্রতি অ্যাফেক্টেড, এবং এখন বর্তমানে অসুখ বিসুখের ব্যাপার আছে, যার জন্য আমরাও চেষ্টা করি এই মাছটাকে একদম আপনার অর্গানিক পদ্ধতিতে এই খোল দিয়ে কুড়ো দিয়ে গোবর দিয়ে যাতে মাছটাকে চাষ করা যায়, এই পদ্ধতিটাই আমাদের আছে। আমরা বিষ প্রয়োগ করি না।
11: 2 কুইন্টাল গোবর দিলাম, তাতে আপনার মোটামুটি 50 কেজি খোল দিয়ে কদিন পচিয়ে রাখলাম, রেখে তারপরে আবার পুকুরে দিলাম, তাহলে খাবারটা ভালো হয় মাছের।
7: আর যত্নটা কীভাবে করেন, যে পুকুরের পরিচর্যাটা কী করে করেন?
11: যখন পুকুরে নোংরা হয়ে যায় তখন আমরা চুন মেরে চুন দিই, আর তারপরে চুন দেওয়ার পরে আবার সরষের খোল দিলে জলটা পরিষ্কার হয়ে যায় আর খাবারও হয়।
7: আর মাঝে মাঝে তো জাল টেনে,
11: মাঝে মাঝে ওই মাসে একবার করে জাল টেনে আমরা মানে মাছটাকে মানে ভালো করি, মানে শক্ত মাছটা শক্ত হলে পরে ভালো হবে।
10: মাছের পরিচর্যাটা ঠিকই আছে, কিন্তু একটা কথা কী হচ্ছে জানেন, যে এই রাঢ়বঙ্গীয় এটা রাঢ় মাটির মাছ, রাঢ় মাটি এদিকে যত আছে সেই রাঢ় মাটির মধ্যে আমাদের মধ্যকালীন রাঢ়, এটা এই এই মধ্যীয় রাঢ়ের তো মধ্যকালীন রাঢ় এটা, এবং এখানকার মাছ উৎকৃষ্ট হয় এবং ভালো হয়। আমাদের পুকুরটার নাম বিশার পুকুর, বহু মানে আপনার মোটামুটি ধরুন 1,000 বছর আগে একার প্রতিষ্ঠিত পুকুর, যাক আমাদের হাতে এসছে বংশ পরম্পরায় যেভাবেই হোক, আমরা ক্রয় করে আমার বাবা এটা করে গেছেন, তো আমরা খুব মাছ মৎস্য চাষ যা হয় তাতে আমরা সুখী।
7: তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা বহরমপুর ব্লকের বহরুল গ্রামের একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে কিছু কৃষক বন্ধুদের সঙ্গে আমরা কথা বললাম এই মাছ চাষ নিয়ে। আর এই মাছ চাষ নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অসিত সরকার,
9: ষষ্ঠীচরণ সরকার,
11: অধীর সরকার,
7: অধীর সরকার। আপনাদের সবাইকে আমাদের আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার।
3: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
12: এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। আগামী 7 দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘণ্টায় 30-50 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। দিন রাতের তাপমাত্রা আগামী কয়েকদিন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েকদিন আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না।
3: বন্ধুদের জন্য আবহাওয়ার পূর্বাভাস শেষ হলো, আর এর সঙ্গে শেষ হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী।
12: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

নিকুঞ্জ মন্দিরে পরম সুখে শয়নে আছেন। রাত্রি প্রভাত হতে চলেছে, কুঞ্জ ভঙ্গের সময় জেনে রাধা কৃষ্ণকে জাগাবার জন্য বৃন্দাদেবী সুকার শাড়িকে আদেশ দিলেন। সুকার শাড়ির গানে রাধারানীর নিদ্রা ভেঙে গেল।

রাধা গোবিন্দ উভয় উভয়ের বেশ রচনা করে কুঞ্জ পরিত্যাগ করে যেমন গৃহে ফিরবেন বলে কুঞ্জের দ্বারে এসেছেন, অমনি কুঞ্জের দ্বার জুড়ে ময়ূর ময়ূরী পেখম খুলে দাঁড়ালো।

0: কেন এসেছো এখানে? যাও, চলে যাও,
1: অভিমান ত্যাগ করো,
0: আমার কথা শুনো। কি শুনবো তোমার কথা? তুমি বলো বধূ, কেউ কাউকে ভালোবাসলে সে ভালোবাসা কি দোষ? ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা কি অপরাধ? উত্তর দাও। তোমাকে তো কতজনাই ভালোবেসেছে, কোথায়? তারা তো কেউ কলঙ্কিনী হলো না।

দৈববাণী হলো আমি কৃষ্ণচন্দ্র কথা দিলাম রাধে, তোমার এ কলঙ্ক আর থাকবে না, তোমার কলঙ্ক আমি মোচন করবই করব, করবই করব, করবই করব। তবে আজ নয়, ঠিক এমনই একটি দিন, কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, বাঁশি বাজল বৃন্দাবনে,

0: আকাশ বাতাস মুখরিত করে বংশীধ্বনি হল বৃন্দাবনে। মন্দ মন্দ মধুরতা।
1: এতক্ষণ শুনলেন কীর্তন, শিল্পী ছিলেন কৃষ্ণপাল। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে।

এখন জানিয়ে দিই আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। 6:40 শুনবেন অনুষ্ঠান প্রিয় পল্লী গীতি, আজ সন্ধ্যায় 7:10। বিজ্ঞাপনী অনুষ্ঠান 7:30। 8:10 শুনবেন অনুষ্ঠান সুজনেশু। আবারও বিজ্ঞাপনী অনুষ্ঠান 8:25 এবং 8:35। 8:40 বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। রাত 10:10 শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে, আজকের বিষয় মানব প্রেমিক কাজী নজরুল। শুনলেন আজকের কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ।

এখন জানিয়ে দেব আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। আগামী সাত দিন জেলার বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। পরবর্তী কয়েকদিন আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জীবিকার জন্য অনুষ্ঠানে শুনবেন কর্মসংস্থান বিষয়ক ঘোষণা। ভারতীয় সেনাবাহিনীর অগ্নিপথ স্কিম 2026 অনুসারে মুর্শিদাবাদ সহ অন্যান্য সন্নিহিত জেলাবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আগামী 1 জুন থেকে 12 জুন 2026 পর্যন্ত অনলাইন কমন এন্ট্রান্স টেস্টের জন্য অগ্নিপথ স্কিমের রেজিস্ট্রেশন পর্ব অনুষ্ঠিত হবে দুর্গাপুর এবং আসানসোল শহরে। আবেদনকারীরা তাদের অ্যাডমিট কার্ডের এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। www.joinindianarmy.nic.in। রেজিস্ট্রেশন করা আবেদনকারী যারা এখনও তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, তারা বহরমপুর মুর্শিদাবাদের আর্মি রিক্রুটিং অফিসে যোগাযোগ করতে পারেন। অন্য কোনো তথ্যের জন্য নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার আবেদনকারীরা বহরমপুরের আর্মি রিক্রুটিং অফিস অথবা 9434584102 এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। ফোন নম্বর আরও একবার বলছি, 9434584102। আবারও জানাই, রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী 12 জুন 2026 তারিখ পর্যন্ত। এতক্ষণ জীবিকার জন্য অনুষ্ঠানে শুনছিলেন কর্মসংস্থান বিষয়ক ঘোষণা। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সরকারি প্রক্রিয়া আগামীকাল পুরোদমে শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে আজ উত্তর চব্বিশ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পেতে গেলে উপভোক্তাদের একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। আগামীকাল নবান্ন থেকে তিনি এবং নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল আনুষ্ঠানিকভাবে সেই ফর্ম প্রকাশ করবেন। অফলাইনের পাশাপাশি অনলাইনেও পূরণ করা যাবে ফর্ম। পয়লা জুন থেকে এই নতুন প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। ফর্ম পূরণের প্রক্রিয়া ও যাচাইয়ের কাজ চলাকালীন যতদিন না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ম মেনেই পাওয়া যাবে বলে মুখ্যমন্ত্রী জানান। আজকের বৈঠকে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গত ১২ বছরে জনগণের স্বার্থে একাধিক প্রকল্পের সূচনা করেছে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বাসিন্দা শঙ্কর ছান্দুগি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়ে উপকৃত হয়েছেন। আকাশবাণীকে তিনি জানিয়েছেন, এই প্রকল্পে গ্রামীণ এলাকার মানুষ বিশেষ সুবিধা পাচ্ছেন।
1: আমাদের তো পিছিয়ে পড়া এলাকা অনেক, এটা বন্যা কবলিত এলাকাও তো, আমরা অনেক প্রকল্প প্রধানমন্ত্রীর পাই, আবার অনেক প্রকল্প পাই না, তবে তার মধ্যে একটা অন্যতম আমরা পেয়েছি। আমাদের এলাকায় প্রচুর মানুষের ঘর বাড়ি আছে, খুব কাঁচা ছিল, মানে ওই যে বন্যা হতো, বন্যা হলেই ভেঙে ঢেঙে পড়তো, খুব সমস্যার মধ্যে ছিল অনেক মানুষ। তো তার মধ্যে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা পেয়েছি বা এলাকায় অনেকে পেয়েছে, এর জন্য সবাই অনেক উপকৃত হয়েছে। মানে এখন মানুষ বন্যা হলে সেই আগের মতো যে ঘর ভেঙে পড়তে হবে, কোথাও গিয়ে থাকতে হবে, ত্রিপলের তলায় থাকতে হবে, খেতে না পেয়ে থাকতে হবে, এরকম ব্যাপারটা আর এখন নেই। এটা যে পাওয়া গেছে এর জন্য প্রধানমন্ত্রীকে, মোদিজিকে অনেক ধন্যবাদ।
0: কোচবিহারের সিতাইয়ের একটি বুথে আবাস যোজনার কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যা হরিপ্রিয়া বর্মনের বাড়িতে বিক্ষোভ ও তালা ঝোলালো স্থানীয়রা। আজ প্রায় ২০০ জন বাসিন্দা অভিযোগ করে জানায়, তাদের কাছ থেকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে ও ঘর পাওয়ার পরেও জোর করে টাকা আদায় করা হয়েছে। স্থানীয়দের দাবি, পঞ্চায়েত সদস্যার স্বামী গজেন বর্মন উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নিয়েছে। খবর পেয়ে সিতাই থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে। রাজ্যে নতুন সরকার গঠনের পরই ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির জন্য বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়েছে। মালদার হাবিবপুর ব্লকের সীমান্ত এলাকায় প্রশাসনিক আধিকারিকরা জমি অধিগ্রহণের পর মালিকদের হাতে তুলে দিচ্ছেন ন্যায্য মূল্যের চেক। হবিবপুর ব্লকের জিতু মঞ্চে ২১২ জন জমি মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে জমির দাম বাবদ অর্থ। উপস্থিত ছিলেন বিডিও, বিধায়ক জুয়েল মুর্মু, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমুখ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুরে সেলের জমি দখলমুক্ত করতে আজ এক জোরদার উচ্ছেদ অভিযান চালানো হয়। পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় ৯৮ নম্বর ওয়ার্ডের রাঙাপাড়া এলাকায় বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসের কার্যালয় সহ সিপিআইএমের একটি অফিস ও আবাসন সংলগ্ন পার্কিং গ্যারেজ গুড়িয়ে দেয় আইএসপি কর্তৃপক্ষ। জানা গেছে, গত ৫ দিনে এই নিয়ে এলাকায় তৃণমূল কংগ্রেসের মোট ৭টি কার্যালয় ভাঙা হয়। রাজ্য সরকারের নতুন নির্দেশিকার জেরে উত্তরবঙ্গের টুয়ার্সের চেল, ঘিস, লিস সহ একাধিক নদীতে বালি ও পাথর উত্তোলন বন্ধ হতেই কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে নদী সংলগ্ন এলাকার শ্রমজীবী মানুষদের জীবন ও জীবিকা। আপাতত বন্ধ রয়েছে সমস্ত ধরনের বালি খাদানের কাজ। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ঘিস নদী সংলগ্ন ঘিস বস্তি এলাকায়। প্রশাসনের দাবি, সরকারি নিয়ম মেনে নদী থেকে বালি পাথর উত্তোলন করা যাবে, তবে কবে সেই প্রক্রিয়া শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। আজ ঘিস নদী সংলগ্ন এলাকায় একত্রিত হয়ে শ্রমিকরা প্রতিবাদ জানান। ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হাবড়ার কুমড়ো পঞ্চায়েত এলাকা। এলাকায় কয়েক মিনিটের ঝড়েই লণ্ডভণ্ড হয়ে যায় একাধিক পরিবারের জীবন। আচমকা ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫ থেকে ৬টি পরিবার। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে হঠাৎ প্রবল ঝড়ে মুহূর্তের মধ্যে উড়ে যায় টিনের চাল, ভেঙে পড়ে মাথার উপরে থাকা টিনের ছাদ। প্রাণ বাঁচাতে ছোট সন্তানদের নিয়ে বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসেন বহু মানুষ। মালদার হরিশ্চন্দ্রপুরে বিধ্বংসী ঝড়ে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বেজবুড়া গ্রামে একটি শতবর্ষ প্রাচীন বটগাছ উল্টে পড়ে ৪টি বাড়ি এবং একটি মুড়ির মিল ধূলিসাৎ হয়ে গেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ওই বাড়ির বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি প্রশাসনিক সাহায্যের আবেদন জানিয়েছেন। ওড়িশায় কর্মরত সিআরপিএফ জওয়ান

0: কেশরায়ের মৃতদেহ হুগলির আরামবাগের শীতলপুরে আজ নিয়ে আসা হয়েছে। কর্তব্যরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন, সেখানেই তার মৃত্যু হয়। গ্রামীণ সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধে 7:35।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান প্রিয় পল্লিকীতি।

দূরিকাছির সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান প্রিয় পল্লীগীতি। প্রিয় পল্লীগীতি অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী রত্না বসু।

শুনলেন অনুষ্ঠান প্রিয় পল্লিগীতি। শ্রোতা বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দের শিল্পীর গান শুনতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের নাম্বার প্রিয় পল্লিগীতি প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ। আজকের প্রিয় পল্লিগীতি অনুষ্ঠান এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে।

0: অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। একটু পরে আজ সন্ধ্যায়
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

আজ ১১ই জ্যৈষ্ঠ, প্রেম ও বিদ্রোহীর কবি কাজী নজরুল ইসলামের ১২৮তম জন্মদিন। তিনি শুধু কবি নন, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক অগ্নিস্বর। তার লেখনী শিখিয়েছে মাথা নত না করতে, অন্যায়ের সামনে গিয়ে দাঁড়াতে আর মানুষকে ভালোবাসতে। আজ সন্ধ্যার আসরে সেই মানবতার দূত কাজী নজরুল ইসলামের চরণে আভ্রমি প্রণাম। তার আদর্শ এবং চেতনা প্রতিটি বাঙালির হৃদয়ে চিরকাল অম্লান থাকুক। শুভ জন্মদিন হে কবি।

0: বৈশাখীর পয়লায় নতুন ক্যালেন্ডার অথবা নতুন পঞ্জিকাটি হাতে পাওয়া মাত্রই পাতা উল্টে খুঁজতে থাকি। পঁচিশে বৈশাখ এবার বাংলা ইংরেজি একই দিনে হয়েছে, তো দেখো তো কোনবার পড়েছে। নানা জায়গায় নানা অনুষ্ঠান, কারণ তিনি যে আমাদের প্রাণের ঠাকুর, রবি ঠাকুর। দুঃখ সুখের টানা পড়েনে, মৃত্যু নিয়ে ভয়, সকল করি জয়। যদি তুমি এসে আধারে হাতটি ধরো, তাই তো বলি প্রণাম আমার রাখবো কোথায়, সবখানে তার চরণ পাতা। হ্যাঁ, মে মাসে আজ সন্ধ্যা জুড়েই রয়েছে এই বিষয়, প্রাণের ঠাকুর রবি ঠাকুর। এই বিষয়ে পূর্ব আপনাদের চিঠি পাঠিয়েছেন সাধনা ঘোষ, বাড়ির নাম আনন্দ সাধনা, 67 ব্রাহ্মণ পাড়া লেন, মানকুণ্ডু, হুগলি থেকে লিখেছেন। লিখছেন, দূর থেকে শুধু বিস্মিত হয়ে দেখেছি দেওয়ালে টানো তোমার অপরূপ ছবি, সাজসজ্জায় দাঁড়ানোর ভঙ্গিমায়, দৃষ্টির নান্দ নিকতায়, কেশবিন্যাসে, উন্নত উচ্চতায় কেমন যেন দূরের মতো মনে হয়। দূরে থেকেই হতাম প্রণত, মনে হতো কাছে যাওয়া কখনো সম্ভব নয়। করজোড়ে প্রণাম করে বলেছি, তুমি বিশ্বকবি, বিশ্ব জুড়ে খুলেছ পাঠশালা, আমি অতি সাধারণ, কোথায় রাখি তোমার পুজোর ডালা। ভেবে ভেবে যখন হয়েছি আত্মহারা, হাতে এলো পরিচয়, তোমার নিজ হাতে দেওয়া নিজের পরিচয়। মূল নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। তাতো এত সূর্যের মতো সত্য তুমি, কেন ঢেকেছিলে এতদিন অজ্ঞানতার কালো মেঘে। তারপর যখন পড়লাম তোমার সাধারণ মেয়ে, অশ্রুধারা ঝরল দুগাল বেয়ে, এত মমতার আধারে যে অন্তর, অন্তরেই হোক পূজা সেই দেবতার, নাই বা জানা থাক পুজোর বৈদিক মন্ত্র, ভক্তি সুধায় করব প্রণাম নিত্য। নমস্কার সহ পাঠিয়েছেন সাধনা ঘোষ, আনন্দ সাধনা, 67 নম্বর ব্রাহ্মণ পাড়ালেন, মানকুণ্ডু, হুগলি থেকে। যাব পরের চিঠিতে, তার আগে ছোট্ট বিজ্ঞাপন।
1: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএমএ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই একথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

পরের চিঠি পাঠিয়েছেন ডক্টর শান্তনু ঘোষ, সূর্য সেননগর খড়দহ কলকাতা থেকে। লিখছেন, যাকে ইঙ্গিত করে এই মাসের বিষয় নির্বাচিত হয়েছে, তার রচিত সঙ্গীতে তাকে শ্রদ্ধা নিবেদন করে বলি, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে। গত 9 মে তথা বাংলা 25শে বৈশাখ ছিল তার শুভ জন্মদিন। বলা বাহুল্য, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা বিশ্বে তার তুলনা মেলা ভার। সংস্কৃতির সবকয়টি বিভাগে তার উজ্জ্বল এবং অনায়াস গতি। তিনি কবি, লেখক, গীতিকার, সুরকার, গায়ক, নাট্যকার, চিত্রকর, নাট্যভিনেতা, ঔপনিবেশিক, ছোট গল্পকার, সাহিত্য সমালোচক, সংগঠক এবং দার্শনিক। তিনি এমন একজন ব্যক্তিত্ব যাকে ছাড়া বাঙালির অস্তিত্ব অপূর্ণ। তার সাহিত্য এবং সঙ্গীতের ভাণ্ডারে মেলে জীবনের যে কোনো মৌলিক সমস্যার সমাধান। প্রকৃতপক্ষে তিনি ঈশ্বর সম। আন্তরিক শুভেচ্ছা সহ পাঠিয়েছেন ডক্টর শান্তনু ঘোষ, সূর্য সেননগর খড়দহ কলকাতা।

শ্রোতা বন্ধুরা, বৈশাখীর পর যেভাবে আসে জ্যৈষ্ঠ, ঠিক তেমনি আজ সন্ধ্যার আকাশে আজ দুই কবিকেই প্রণত জানিয়ে শেষ করছি আজকের রাজ।

সন্ধ্যায়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। এতক্ষণ আজ সন্ধ্যার আসরে আপনাদের সাথে ছিলাম আপনাদেরই বন্ধু আমি জয়িতা। আমাদের সঙ্গে চিঠিপত্রে ছিলেন সাধনা ঘোষ, 67 নম্বর ব্রাহ্মণপাড়া লেন মানকুণ্ড হুগলি থেকে, এবং সূর্য সেননগর খড়গদহ কলকাতা থেকে ছিলেন ডাক্তার শান্তনু ঘোষ। সকলকে শুভেচ্ছা জানিয়ে নমস্কার জানাচ্ছি।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন বিজ্ঞাপনী অনুষ্ঠান।
1: শুরু করছি অনুষ্ঠান ভকত আই কেয়ার। নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250।
2: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
3: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরও একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কী কী, এর চিকিৎসা কী আছে।
4: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ, এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসেছে। 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস? আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120 আসি, আপনার প্রেশার আছে যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200 প্রেশার আছে। প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না। যখন রুগী একদম অনেক অ্যাডভান্স স্টেজে গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না। মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না, এটা আমরা বলবো না। 40 বছরের পর এমনি আপনাদের চান্স হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে, তারা নিজেরাই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ তো কী করে বুঝবে গ্লুকোমা হয়েছে হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কী করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে। যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে নেবে। এরকম ব্যাপার, কারো বাড়ি বাবার গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসমায়াপিক গ্লাস, মানে 40 বছরের পরে যে চশমাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসমায়াপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রক দেখছে, বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমা দুটো ভাগ আছে, একটা কনিক সিম্পল গ্লুকোমা, ক্লো ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা কোনো ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো।

0: সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার এই কমিটির সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী 6 মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। তিনি আজ রাজস্থানের বিকানিরের সাঞ্চুর সীমান্তে বিএসএফ এর একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রী বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জোর দিয়ে বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকা শক্তি হিসেবে তুলে ধরতে হবে। আজ বৈঠক শেষ হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, কেন্দ্রীয় সরকার বিজ্ঞান গবেষণা, স্টার্ট আপ ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দেবে। আজ তিনি কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। আইপিএল ক্রিকেটের প্লে অফ পর্বে ধর্মশালায় বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জানিয়েছেন, এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার, জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শামিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেলা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
1: मैं आज देश के सामने एक चिंता एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूँ। षड्यंत्र के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं, एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं, ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा और इसलिए एक हाई पावर डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है।
0: শ্রী শাহ বলেছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন ঘটেছে, যা যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এটি কেবল দেশের সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত নয়, বরং জাতীয় নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক কাঠামোর গভীর পরিবর্তন এবং আদিবাসী সমাজের সুরক্ষার মতো বিষয়গুলির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অপারেশন সিন্দুরের সময় বর্ডার সিকিউরিটি ফোর্সের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই বাহিনী সীমান্ত সুরক্ষার সঙ্গে ওই অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষেরও মনোবল বৃদ্ধি করেছে। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য তিনি বিএসএফ, সেনাবাহিনী, প্রশাসন এবং অনুপ্রবেশের জন্য সতর্ক নাগরিকদের নিয়ে একটি চতুর্মুখী ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন। রাজস্থানের বিকানিরের কাছে বিএসএফের সঞ্চু পোস্টে প্রহরী সম্মেলনের ভাষণে তিনি একথা বলেন। সীমান্ত সুরক্ষায় সীমান্তের গ্রামগুলিতে বাসিন্দাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এই গ্রামগুলিতে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের কথা গুরুত্বের সঙ্গে চিন্তা করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক বাহিনী নতুনভাবে সজ্জিত হয়েছে, সেই সঙ্গে দেশের নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। অন্যদিকে তিনি সীমান্তে নবনির্মিত 14টি মহিলা ব্যারাকেরও ভার্চুয়ালি উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্রোপাচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, 6 মাসের মধ্যে এই ব্যবস্থা কার্যকর হবে। আজ রাজস্থানের সাঞ্চু আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক নজরদারি উদ্যোগ এবং সামুদ্রিক ক্ষেত্রে একটি যৌথ কার্য পরিচালনার বিষয়ে একমত হয়েছে।
2: As democratic nations, we also devoted attention to countering the common threat of terrorism. There must be zero tolerance for terrorism, and nations subject to terrorist attacks have the right to defend themselves. A free and open Indo-Pacific has many dimensions and facets. Our meeting today took stock of the progress in many of them.

0: while encouraging exploration in others. In the coming days, whether it is economic activity, energy trade or maritime commerce, the Indo-Pacific will become even more important to the world.
1: তিনি বলেন, গুরুত্বপূর্ণ খনিজ সংক্রান্ত রূপরেখা বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া কোয়াড রাষ্ট্রগুলি ভারত আমেরিকা গুরুত্বপূর্ণ খনিজ রূপরেখা চুক্তিও স্বাক্ষর করেছে। বিদেশমন্ত্রী আরও জানান, কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে। প্রযুক্তি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে ভারত প্রশান্ত মহাসাগরীয় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের কথাও আজ ঘোষণা করা হয়। এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক, খনিজ প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোয়াডের উদ্যোগ আঞ্চলিক জ্বালানি স্থিতিস্থাপকতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
2: On the areas of cooperation, and it's also interesting that on the areas that we are working together on have become even more relevant and more important because of recent events around the world. And so today I think we'll make even further progress on operationalizing our relationship on the areas that we can cooperate on. And by the way, the most interesting thing about the Quad is not simply that it is a gathering of four strategic allies in which we come together to sort of compare notes about areas of common interest, but also not only is it increasingly becoming a forum by which we begin to take action.
1: অন্যদিকে জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতিকি বলেন, হরমুজ প্রণালীতে মুক্ত নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেওয়া অত্যন্ত প্রয়োজন। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং বলেছেন, নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল অর্থনৈতিক ও কৌশলগত স্থিতিশীলতার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রী নরেন্দ্র মোদী আজ 12 বছর প্রধানমন্ত্রীত্ব উদযাপন করছেন। গত 12 বছর ধরে তিনি সরকারকে জনমুখী করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2014 সালের আজকের দিনে অর্থাৎ 26 মে তিনি প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ সিকিম পৌঁছে সেখানকার অর্কিড সংগ্রহশালা এবং তিব্বত চর্চার কেন্দ্র নামগিয়াল ইনস্টিটিউট ঘুরে দেখেন। অর্কিড সংগ্রহশালায় তাকে স্বাগত জানান রাজ্যপাল ওম প্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং অন্যরা। আগামীকাল রাষ্ট্রপতি নাথুলা পাস যাবেন ও সিকিম বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয়ে চিরসংগ্রামী নজরুল বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও আকাশবাণীর সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার বিজ্ঞান গবেষণা স্টার্ট আপ ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে এবার পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিতে চলেছে। কলকাতায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একথা জানান। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত পশ্চিমবঙ্গে চালু করা হবে। জিতেন্দ্র সিং জানান, পশ্চিমবঙ্গে বিজ্ঞান ও শিক্ষার শক্তিশালী পরিকাঠামো রয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বায়োটেকনোলজি এবং উদ্ভাবন ভিত্তিক শিল্পে নতুন দিগন্ত খুলতে চায় কেন্দ্র। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আজ চেন্নাই এবং মাদুরাই জুড়ে 5টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে। রাজস্ব গোয়েন্দা দপ্তরের DRI এর পক্ষ থেকে অভিযুক্ত জন ব্রিটো এবং অন্যদের বিরুদ্ধে দায়ের করা 2টি ফৌজদারি অভিযোগের ভিত্তিতে অর্থ পাচারের তদন্ত শুরু হয়েছিল। সেই তদন্তের সূত্র ধরেই অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় অনুসন্ধান চালানো হয়। ইডির মতে, এই চক্রটি বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচারের সঙ্গে জড়িত। দিল্লিতে তীব্র তাপপ্রবাহের কারণে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD হলুদ সতর্কতা জারি করেছে। রাজধানীতে তাপপ্রবাহের পরিস্থিতি আগামীকাল পর্যন্ত চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রাশিয়া গতরাতে ইউক্রেনের দিকে 100টির বেশি ড্রোন এবং 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনীয় বিমানবাহিনী আজ এই তথ্য নিশ্চিত করেছে। পূর্ব লেবাননের একটি গ্রামে ইসরায়েলি বিমান হামলায় 12 জন নিহত হয়েছেন। সেদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গতরাতে বেকা উপত্যকার মাসকারা গ্রামে এই হামলা চালানো হয়। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডবিয়া আজ বলেছেন, 2036 সালের অলিম্পিক গেমসের তালিকায় যোগাসনকে অন্তর্ভুক্ত করার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। নতুন দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে শ্রী মান্ডবিয়া বলেন, আগামী মাসের 4 থেকে 8 তারিখ পর্যন্ত আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ হবে, যা আন্তর্জাতিক পরিসরে দেশের এই ঐতিহ্যবাহী যোগাসনকে ক্রীড়াক্ষেত্রে নতুনভাবে প্রতিষ্ঠিত করবে। IPL ক্রিকেটের প্লে অফ আজ থেকে শুরু হচ্ছে। আজ সন্ধ্যায় ধর্মশালায় কোয়ালিফায়ার 1 ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স এবং বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী 6 মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ 7:50।
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ রাত আটটায় রয়েছে আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। আটটা বেজে পনেরো মিনিটে শহর কলকাতা। এই অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। আটটা বেজে তিরিশ মিনিটে কথায় কাহিনী, শুনবেন নাটক বনবুড়ি, রচনা অঞ্জলি রায়, প্রযোজনা আশিস গিরি। রাত আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে অর্থনীতির দুনিয়া, অর্থনীতিতে নগদবিহীন লেনদেনের ভূমিকা, এই বিষয়ে আলোচনার দ্বিতীয় পর্ব, অংশগ্রহণে চঞ্চল মজুমদার এবং দেবাশিস ঘোষ। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শুভময় ভট্টাচার্য। নটা বেজে তিরিশ মিনিটে শ্রবণী, নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, সৌন্দর্য পিয়াসী নজরুল, অংশগ্রহণে ডক্টর মাধুম সেনগুপ্ত ও অনন্যা মজুমদার বাগচি, সঞ্চালনায় সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা বাংলা কথিকা বিভাগ। শুনবেন দ্বিতীয় পর্ব। রাত দশটায় বাংলা ছায়াছবির গান, দশটা বেজে তিরিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন সুরঙ্গনা গুপ্ত, দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে নজরুল গীতি, শিল্পী সুধা বিশ্বাস, রাত এগারোটায় পুরাতনী গান, পরিবেশনায় তানিয়া দাম, এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সঞ্জয়িতা প্রচার তরঙ্গে আজ রাত ৮টায় রয়েছে ছায়াছবির গান, ৮:১৫ নানা রঙের গান, ৮:৩০ স্পটলাইটের বাংলা রূপান্তর, ৯:১৬ স্পটলাইট, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, ১১:১০ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজকের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহৎ দান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। একটু পরেই সংবাদ, তার আগে বিজ্ঞাপন।
2: পরিবার কো ঘর মে বিজলি বানাকর ওই বিজলি বেচকর কমাই কা এক অর সাধন দেনা চাহতা।
3: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কল্যাণীতে তিনটি জেলার আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক শেষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে অন্নপূর্ণা যোজনার দ্রুত রূপায়ণ, উৎসবের আকারে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন সহ বেশ কয়েকটি বিষয়। এরপর মুখ্যমন্ত্রী লালবাজারে গিয়ে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ঈদের নামাজ এবার রেড রোডের পরিবর্তে ব্রিগেডে হবে বলে ঘোষণা করা হয়েছে। মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও এবং হেনস্থার ঘটনায় আরও 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত এরাজ্যে চালু করা হবে। দক্ষিণ কলকাতার নেতাজি নগরে বেসরকারি স্কুলের তৃতীয় শ্রেণীর পড়ুয়ার মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগে পুলিশ ওই স্কুলের প্রিন্সিপাল সহ 3 জনকে গ্রেপ্তার করেছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিনে গানে কবিতায় তাকে স্মরণ করা হচ্ছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে অর্থ প্রদানের জন্য সরকারি প্রক্রিয়া আগামীকাল পূর্ণ মাত্রায় শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি বলেন, যতদিন না অন্নপূর্ণা যোজনার মাধ্যমে টাকা দেওয়া শুরু হচ্ছে ততদিন পর্যন্ত উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ম মেনেই পাবেন। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে আজ উত্তর চব্বিশ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পেতে হলে উপভোক্তাদের একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। আগামীকাল নবান্ন থেকে তিনি এবং নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল আনুষ্ঠানিকভাবে সেই ফর্ম প্রকাশ করবেন।
1: আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন 3000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না।
0: কেন্দ্রের এক পের মাকে নাম উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে রাজ্যের প্রতিটি ব্লক এবং পুরসভায় মায়ের নামে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বন ও পরিবেশ দপ্তর প্রত্যেক বিধায়ককে এলাকায় বিতরণ করার জন্য গাছ দেবে। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী রাজ্যে 15, 16 এবং 17ই জুন জনকল্যাণ শিবির হবে। সেখানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বিষয়ে মানুষকে অবহিত করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
1: সম্পূর্ণ হয়েছে ভারত সরকার 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে 21শে জুন বিশ্ব যোগা দিবস ন্যাশনাল প্রোগ্রাম ডিক্লেয়ার করেছে। 5ই জুন রাজ্যের সমস্ত ব্লকে এবং পুরসভাতে ইনক্লুডিং কর্পোরেশনে মায়ের নামে একটি গাছ লাগানোর কর্মসূচি হবে। প্রত্যেক বিধায়কদেরকে অরণ্য দপ্তর, পরিবেশ দপ্তর, দুটো দপ্তর নোডাল থাকবে, তারা ফলের গাছ দেবেন এলাকায় বিতরণ করার জন্য, এলাকায় লাগানোর জন্য।
0: মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ দপ্তরকে স্বাস্থ্য দপ্তর থেকে আলাদা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে আপনার সরকারকে বলুন নামে একটি নতুন কর্মসূচি চালু হচ্ছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে শ্রী অধিকারী জানিয়েছেন। এই পরিষেবার নাম রাজ্যসভার সাংসদ বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য স্থির করেছেন বলে মুখ্যমন্ত্রী জানান। ঈদের নামাজ এবার রেড রোডে নয়, ব্রিগেডে হবে বলে স্থির হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ লালবাজারে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই ঈদের সময় রাজ্যের তরফে জারি হওয়া বিধিনিষেধে শৈথিল্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি জানান। ওই দিন সেখানে 2000 পুলিশ মোতায়েন থাকবে, থাকবে কেন্দ্রীয় বাহিনীও। শহরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে এখন বৈঠক করছেন। বিরোধী দলের কয়েকজন বিধায়ক সেখানে উপস্থিত রয়েছেন বলে সূত্রের খবর। মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও এবং হেনস্থার ঘটনায় আরও 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হলে 5ই জুন পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠানো হয়েছে। গতরাতেই মোথাবাড়ি এবং আশপাশের এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। ঘটনার দিনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে এদের চিহ্নিত করা হয়েছিল। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাসের পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই কমিটির চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার। জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গা শঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শমিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে জনগণনা

0: কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 29 মে নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনার প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। রাজ্যে নতুন সরকার গঠনের পরই ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির জন্য বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়েছে। মালদার হবিবপুর ব্লকের সীমান্ত এলাকায় প্রশাসনিক আধিকারিকরা জমি অধিগ্রহণের পর মালিকদের হাতে তুলে দিচ্ছেন ন্যায্য মূল্যের চেক। হবিবপুর ব্লকে জিতু মঞ্চে 212 জন জমি মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে জমির দাম বাবদ প্রাপ্ত অর্থ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিজ্ঞান, গবেষণা, উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত পশ্চিমবঙ্গে চালু করা হবে। কলকাতায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একথা জানান। শ্রী সিং বলেন, এরাজ্যে বিজ্ঞান ও শিক্ষার শক্তিশালী পরিকাঠামো রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বায়োটেকনোলজি এবং উদ্ভাবন ভিত্তিক শিল্পে নতুন দিগন্ত খুলতে চায় কেন্দ্র। বৈঠকে ছাত্রছাত্রী এবং মহিলাদের জন্য কেন্দ্রীয় বিজ্ঞান প্রকল্পগুলির সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে জনস্বাস্থ্য সংক্রান্ত গবেষণা। দক্ষিণ কলকাতার নেতাজি নগরে বেসরকারি স্কুলে তৃতীয় শ্রেণীর পড়ুয়ার মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগে পুলিশ ওই স্কুলের প্রিন্সিপাল সহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে প্রিন্সিপাল সুস্মিতা চক্রবর্তী ছাড়াও রয়েছেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য শক্তিপদ জানা এবং শ্রেণী শিক্ষিকা। আজ সকাল থেকেই ওই স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। ছেলের মৃত্যুতে শোকাহত বাবা এই গাফিলতির জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমাদের প্রতিনিধি কাশফির নাহারকে তিনি বলেন,
1: আমরা প্রত্যেকের সাজা চাই, শুধু অ্যারেস্ট করলে হবে না। কদিন পর বের পেয়ে বেরিয়ে আসবে, আমরা অ্যারেস্ট চাই না। আমার ছেলেকে যারা তীরে তীরে মেরে ফেললো, ওদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক সাজা চাই। ওরা যেন কোনোদিন জেল থেকে না বেরোতে পারে। আমার ছেলে যেন আমার কোলে যেমন ফিরে আসবে না, ওরাও যেন আর বাড়ির কোনোদিন না ফিরতে পারে। পুলিশ প্রশাসন সবার কাছে আমার একই আবেদন।
0: কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন রাজ্যজুড়ে উদযাপিত হচ্ছে গভীর শ্রদ্ধায়। রাজ্য সচিবালয়ে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানান পদস্থ আধিকারিকগণ। বিধানসভায় কবিকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু, বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় সহ অন্যরা। একটি প্রতিবেদন,
2: কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় নিউটাউনে নজরুল তীর্থে। অংশ নেন প্রথিত

0: এছাড়াও সরকারি ব্যবস্থাপনায় প্রতিটি জেলা সদর ও মহকুমায় কবির প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোটদের সঙ্গে অংশগ্রহণ করেন স্থানীয় নজরুল প্রেমী সকলে। কাজী নজরুল ইসলামের মূর্তিতে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকেও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কবির আবক্ষ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রমুখ। আজ সকাল থেকেই রাজ্যের বহু জায়গায় তাঁর দৃপ্ত লেখনী সোচ্চার ছিল পুত্র কাজী সব্যসাচীর কণ্ঠে।
1: আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির।
0: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয় চির সংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আগামীকালের জন্য 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা। স্থানীয় সংবাদ শেষ করার আগে বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কল্যাণীতে তিনটি জেলার আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক শেষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে অন্নপূর্ণা যোজনা দ্রুত রূপায়ণ, উৎসবের আকারে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন সহ বেশ কয়েকটি বিষয়। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: केंद्र सरकार ने घुसपैठ और अन्य कारणों से होने वाले जनसांख्यिकी बदलाव की चुनौतियों से निपटने के लिए एक उच्च

নমস্কার। প্রতি মাসের শেষ মঙ্গলবার সুজন এসে অনুষ্ঠানে আমরা আপনাদের মুখোমুখি হওয়ার সুযোগ পাই আপনাদেরই চিঠিপত্রের মাধ্যমে। আজও সেই মতোই আপনাদের ভালো লাগা, অভিযোগ, অনুযোগ নিয়ে বসে পড়েছি আপনাদের সঙ্গে, আপনাদের চিঠিপত্রের উত্তর দেওয়ার জন্য। আমি জয়িতা।

চলে যাই আপনাদের পাঠানো চিঠিতে। প্রথম চিঠি পাঠিয়েছেন শিবেন্দু পাল, মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার, বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখেছেন। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী মুর্শিদাবাদ কর্তৃপক্ষ সকল কলাকুশলী ঘোষক ঘোষিকা এবং শ্রোতাদের মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা। গত 20 মে আকাশবাণী মুর্শিদাবাদের আয়োজনে আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হল পদযাত্রা। সেই পদযাত্রায় আকাশবাণী মুর্শিদাবাদের আমন্ত্রণে মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের সদস্য শ্রোতাবন্ধুরা উপস্থিত হয়েছিলাম। সকাল 6:30 থেকে অনুষ্ঠান। পদযাত্রায় আকাশবাণী মুর্শিদাবাদের আধিকারিক, কলাকুশলী, ঘোষক ঘোষিকা এবং মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের সদস্য শ্রোতাবন্ধুরা আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে বহরমপুর শহরের বিভিন্ন রাস্তা, নানা স্লোগান এবং সুসজ্জিত ব্যানারে, টুপি এবং টি শার্ট পরিহিত পোশাকে পথচারীদের আকৃষ্ট করে পরিক্রমা শেষে পুনরায় আকাশবাণী কেন্দ্রে পৌঁছায়। আকাশবাণীর 90 বছরকে কেন্দ্র করে গত 13 মে বহরমপুর রবীন্দ্র সদনে আকাশবাণী মুর্শিদাবাদের আয়োজন 90-এর যুবা আকাশবাণী শিরোনামে অনুষ্ঠিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেও বেতার শ্রোতা পরিবারের সদস্য শ্রোতাবন্ধুরা উপস্থিত হয়েছিলাম। 1936 সালের 8ই জুন শুরু হয়েছিল অল ইন্ডিয়া রেডিও আকাশবাণীর পথ চলা। এর আগে 1927 সালে 23শে জুলাই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির মাধ্যমে শুরু হয় সরকারিভাবে ভারতের প্রথম বেতার সম্প্রচার। তারপরে 1930 সালে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস নামকরণ হয়। আকাশবাণীর পথ চলা এবং রেডিও নিয়ে নানান তথ্য স্মৃতিচারণা খুব ভালো লেগেছে। অনুষ্ঠানের ছবিও কিছু পাঠিয়েছি। জয় হোক বেতারের, প্রসারিত হোক আকাশবাণীর জয়যাত্রা, শতবর্ষের দোরগোড়ায় ভারতের বেতার সম্প্রচার। রেডিও শুনুন, রেডিওকে ভালোবাসুন। শিবেন্দু পাল, মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার, বহরমপুর মুর্শিদাবাদ থেকে প্রথমেই পাঠিয়েছেন এক রাশ ভালো লাগা, ভালোবাসার কথা। সত্যি কথাই, আপনার চিঠির উত্তরে আপনাকে জানাই আপনার যে শেষ কথাগুলো না, রেডিও শুনুন, রেডিওকে ভালোবাসুন। প্রত্যেকটি মানুষের অন্তরে বাঁচতে থাকুক রেডিও। এভাবেই ভালোবাসায় আকাশবাণী শতবর্ষ কেন আরো আরো আরো বহু দূর এগিয়ে যাক। ভালো থাকবেন, এভাবেই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি।

পরের চিঠি পাঠিয়েছেন তপতী বর্মন, হিন্দমটর, হুগলি থেকে। লিখছেন প্রিয় সুজরেশু। গত মাসের মেয়রের বক্তব্য আবারও দিলাম, কারণ তেমন উন্নতি হয়নি। বরং আরও যা যোগ হয়েছে তা হল কলেরার হঠাৎ হঠাৎ ফোনে বেসুরো গান ধরে ফেলছেন, যেটা আরও বিরক্তিকর হয়ে যাচ্ছে। কথার ফাঁকে গান বাজানো এখনও বিশেষ হচ্ছে না, অনুগ্রহ করে একটু দেখবেন। আবারও লিখেছেন, শুভ সকাল অনুষ্ঠানের প্রতি নজর দিন, সকাল হলেই অপেক্ষায় থাকি শুভ সকাল অনুষ্ঠানটির জন্য। বিষয়গুলো বেশ আকর্ষণীয় থাকে, উপস্থাপক এবং উপস্থাপিকাগণ আন্তরিকভাবে সেটিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু অতিরিক্ত ফোন নেওয়ায় অনুষ্ঠানটি প্রায় দিনই বিরক্তিকর হয়ে দাঁড়ায়, কারণ অনেকেই গুছিয়ে বলতে পারেন না। তাছাড়া দিদিভাই দিদিভাই বা দাদাভাই দাদাভাই করে, যার ফলে বিরক্তির চূড়ান্ত জায়গায় নিয়ে যায়। তাছাড়া একই লোকের প্রতিদিন ফোন ভালো লাগে না, তাই ফোন কমিয়ে গান বেশি করে বাজান। মনে রাখবেন, আমরা অনেকে শুধু শুনে আনন্দ পাওয়ার পক্ষে, কিন্তু কথার কচকচি মোটেও ভালো লাগে না। নমস্কার সহ পাঠিয়েছেন তপতী বর্মন, হিন্দমটর, হুগলি থেকে। তপতী বর্মন, আপনার চিঠির উত্তরে আপনাকে বলি, শুভ সকাল অনুষ্ঠানটির প্রতি আমাদের অবশ্যই নজর আছে এবং এই বিষয়টিকে এবং শ্রোতা বন্ধুদের কাছে আরও যেন সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, এবং তার জন্য যে ঘোষক বা ঘোষিকা থাকেন তাদের অবশ্যই আপনারা সকলে মিলে যদি সহযোগিতা করেন, আমার মনে হয় আপনাদের বিরক্তির কারণ কিছুটা হলেও কমবে। তাই অবশ্যই সহযোগিতার হাত বাড়ান, কেমন?

পরের পত্রবিন্দু রয়েছেন রাজু দাস বৈরাগ্য, করিমপুর বাঁশবেড়িয়া নদিয়া থেকে লিখেছেন। সুজন ইসু, প্রথমে তোমায় জানাই সুগন্ধি সাদা বেলি টগর ফুলের শুভেচ্ছা। আবারও আকাশবাণীর কিছু ভালো লাগা কিছু মন্দ লাগা নিয়ে চলে এলাম। আগে মন্দ লাগার কথাই বলি। অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান শুভ সকাল, সেখানে একই কথা বারবার দিদিভাই শুনতে শুনতে কানটা পচে গেল। আর শুভ সকালে কিছু অপ্রাসঙ্গিক মেসেজ পড়া হয়। আচ্ছা, মেসেজগুলো আগে একটু চোখ বুলিয়ে নিয়ে কি পড়া যায় না? যেগুলো বিষয়ের সঙ্গে একেবারেই মিল নেই, সেগুলো একটু দূরে সরিয়ে রেখে শুধু নামটা বললে কেমন হয়? যে হ্যাঁ, আপনার মেসেজটা পেয়েছি। সকল শ্রোতাবন্ধুকে আমার শ্রদ্ধা সম্মান জানিয়ে কথাগুলো বলছি। আসলে দেখুন, অনুষ্ঠানটা তো অনেক মানুষই শুনছেন, সেখানে যদি অপ্রাসঙ্গিক কথা মেসেজ আসে তাহলে শুনতে সত্যি ভালো লাগে না। তাছাড়া ভালো লাগাতে রয়েছে আপনাদের এত যত্ন করে, এত ভালোবেসে অনুষ্ঠানগুলো সাজিয়ে নিয়ে পড়াশুনো করেন, তা সত্যি মন ছুঁয়ে যায়। আর আমরা আকাশ গণিত থেকে অনেক কিছু শিখতে পারি, মাফ করবেন, আকাশবাণী থেকে। সকল শ্রোতাবন্ধু, আকাশবাণীর সকল কুশলীকে আমার অন্তরে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই ইতি টেনেছেন রাজু দাস বৈরাগ্য, করিমপুর বাঁশবেড়িয়া নদিয়া থেকে। আপনার চিঠির উত্তরে বলি একই কথা, আমরা সকলকে অনুরোধ করি এই অনুষ্ঠানে অনেক শ্রোতাবন্ধু অংশগ্রহণ করেন এবং শোনেন। আমরা পরিশ্রম করে অনুষ্ঠানের মান বাড়াতে চাই, কিন্তু ওই যে আপনাদের সহযোগিতা যদি না পাই, কোনো লাইভ অনুষ্ঠান কিন্তু সফল করা সম্ভব হয় না। আশা করব সকলের সাহায্যে শুভ সকাল প্রত্যেক দিনের অনুষ্ঠান যেন খুব খুব ভালো হয়, আর অন্য শ্রোতাবন্ধুরাও যেন মন ছুঁতে পারি আমরা। আমাদের দোষ ত্রুটি আপনারা অবশ্যই সংশোধন করবেন, কেমন? আমরাও করব। ভালো থাকবেন, এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

এবারে চিঠি পাঠিয়েছেন সাধন মুখোপাধ্যায়, অরবিন্দনগর, বাঁকুড়া থেকে লিখেছেন। বেশ কিছুদিন আগে দ্বীপপ্রহরের অনুরোধের আসরগুলো শুরু হতো দুপুর দুটোয়, তখন থেকে অনুরোধ নেওয়া হয় বেলা একটা পর্যন্ত, অর্থাৎ অনুষ্ঠান শুরুর এক ঘন্টা আগে থেকে। বর্তমানে অধিকাংশ দিনই 20 মিনিট পরে আসর শুরু হয়, সেক্ষেত্রে অনুরোধের সময় কিছুটা বাড়ালে আমাদের সুবিধা হয়। তবে হ্যাঁ, এক্ষেত্রে উনি আরও একটা কথা যোগ করেছেন, লিখেছেন যে আমাদের দেবী ম্যাডাম যেদিন থাকেন তিনি অফবিট গানের ক্ষেত্রে অনেক সময় বিলম্বে আসা অনুরোধকেও গুরুত্ব দিয়ে শুনিয়ে থাকেন, কিন্তু অন্য যারা প্রেজেন্টাররা থাকলে কিন্তু সাধারণত এমন হয় না, বরং যথেষ্ট সময় থাকতে অনুরোধ করলেও ব্যতিক্রমী গানগুলির অনুরোধ বাড়তি কোনো গুরুত্ব বিশেষ পায় না। মনে রাখতে হবে অনুরোধ করেন অল্প কিছুজন, কিন্তু নিভৃতে শুনতে থাকেন অসংখ্য অনুরাগী। এদিকটি চিন্তা করে আগত অনুরোধগুলি বিবেচনা করলে আসরগুলি আরও আকর্ষণীয় হবে, কারণ বাংলা গানের অফুরন্ত ভাণ্ডার, তার অর্ধেকের বেশি যদি আড়ালেই থেকে যায় কেমন হয় ভাবুন তো। নমস্কার, সহ পাঠিয়েছেন সাধন মুখোপাধ্যায়, অরবিন্দনগর, বাঁকুড়া থেকে লিখেছেন।

সাধনবাবু, আপনার চিঠির উত্তরে আপনাকে জানাই যে আমরা চেষ্টা করি যারা হোয়াটসঅ্যাপে অনুরোধ করেন তাদের গান শোনানোর জন্য। আমাদের অনুরোধ আপনারা একটু আগে থেকে অনুরোধ পাঠাবেন, কেমন? কারণ দেখুন, আমাদের ওই সময়ের মধ্যেই শুধুমাত্র এই অনুরোধের গান ছাড়াও আমাদের পরবর্তীতে অনেক অনুষ্ঠান থাকে, সেগুলো নিয়েও আমাদের তৈরি থাকতে হয়। তাই একটু যদি আগে থেকে আপনারা অনুরোধটা পাঠান তাহলে মনে হয় একটু সুবিধা হবে, কেমন? অবশ্যই অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, কেমন? এভাবেই পাশে থাকবেন আকাশবাণীর। সম্ভবত আজকের শেষ চিঠি পাঠিয়েছেন আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে লিখেছেন, এপ্রিল মাসের সুজনীশু অনুষ্ঠানে রবিবারের অনুরোধের আসরের বিষয়ে লিখেছিলাম, কারণ সময় 10 মিনিট। এই সময়ে অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায় এবং নজরুল ইসলামের রচিত গান শোনানো সম্ভব নয়। আকাশবাণী মুর্শিদাবাদের কাছে অনুরোধ করছে বিষয়টি নিয়ে যাতে অনুষ্ঠানটির নামকরণের সঙ্গে সামঞ্জস্য থাকে। আচ্ছা, আরও রয়েছে আপনার কথা, তবে আপনার এইটুকু অংশের উত্তর আগে দিয়ে দিই। প্রথম উত্তর, সময়ের অভাবে অনুষ্ঠানটি অল্প সময় করতে হয়। তবে হ্যাঁ, অবশ্যই আমাদের ইচ্ছে আছে ভবিষ্যতে এর সময়টা বাড়ানোর, কেমন? তারপরে আপনি লিখেছেন, দ্বিতীয় আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। কোনো কোনো দিন যখন অনুরোধের আসর শুনি তখন আশ্চর্য হয়ে যায়, আমি কি আকাশবাণী মুর্শিদাবাদের অনুরোধের আসর শুনছি? কারণ যেসব শ্রোতার অনুরোধের গান হঠাৎ একদিন আমরা শুনি, তাদের জন্য কোনো দিন অনুরোধের আসরে নাম ও ঠিকানাগুলো শুনতে পায় না। যেমন 25/5/2026 সোমবার আধুনিক গানের অনুরোধের আসরে সেদিন প্রথম গানটি ছাড়া সব গানের শ্রোতা ছিলেন নতুন, যাদের অনুরোধ অন্যদিন শুনতে পায় না। বিষয়টি আমার বোধগম্য হচ্ছে না। আমার মতো অনেক শ্রোতা অনুরোধ পাঠিয়ে অপেক্ষায় থাকেন পছন্দের গানটি শোনার জন্য। আমার পছন্দের গান না শোনানো হোক, কিন্তু যাদের অনুরোধে প্রতিদিন শুনি তাদের কারো নাম এবং ঠিকানা যখন শুনি না, তখন খুব খারাপ লাগে। এটি কোনো অভিযোগ নয়, আমি মুর্শিদাবাদ কেন্দ্রকে খুব ভালোবাসি, সেইখান থেকেই আমার উপলব্ধি আপনাকে জানালাম। ভালো থাকবেন, আকাশবাণী মুর্শিদাবাদ তার সকল শ্রোতাকে ভালো রাখুক। আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে লিখেছেন। বন্ধু, আপনাকে বলি, প্রত্যেক অনুরোধকারীর নাম ঠিকানা আমাদের ঘোষক এবং ঘোষিকা প্রথমে পাঠ করেন এবং পরে গান শোনানো হয়। ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে আদিত্য মুখোপাধ্যায় এবং সহ শ্রোতা বন্ধুর অনুরোধের গান আমরা প্রতিদিন হোয়াটসঅ্যাপ অনুরোধে পাই। সুতরাং অভিযোগটা কি ঠিক হলো একটুখানি ভাববেন, কেমন? বন্ধুরা, আজকের মতো সময় শেষ, আবারও অপেক্ষায় থাকতে হবে, আমরাও অপেক্ষায় থাকবো আপনাদের, আপনাদের কথার, আপনাদের চিঠির। এভাবেই পাশে থাকবেন আকাশবাণীর, আকাশবাণী আরও সমৃদ্ধ হবে আপনাদের ভালোবাসায়। সকলকে নমস্কার জানাচ্ছি, জানিয়ে শেষ করছি আজকের সুজনীশু অনুষ্ঠান।

0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপনী অনুষ্ঠান।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান ভরসা যখন সিটি হসপিটাল। নিবেদনে বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন 7797840530 অথবা 8373058401।
2: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ আইভিএফ বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ আইভিএফ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
3: নমস্কার বন্ধুরা, সিটি হসপিটালের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত। বন্ধুরা, ভরসা যখন সিটি হসপিটাল, এই অনুষ্ঠান আপনাদের সঙ্গে আছে প্রতিনিয়ত। আমরা জানি মানুষের সব থেকে বেশি প্রয়োজন মানুষকে সেই সময়টাই হলো যখন সে অসুস্থ হয়। আর অসুস্থ হলেই নানান ধরনের চিন্তাভাবনা, কোথায় যাব, কি করব, আদৌ কি আমার জায়গায়, আমার শহরে কিংবা গ্রামে এর চিকিৎসা আছে, কোথায় পৌঁছলে আমরা ভরসাটা পাবো যে না ঠিকভাবে চিকিৎসাটা আমার হচ্ছে, সেটা কিন্তু সিটি হসপিটাল। ঠিকানার নাম যদি করতেই হয় তাহলে আমাদের বলতেই হবে যে বিগত বেশ কিছু বছর ধরে যে হাসপাতাল আমাদের দিকে হাত বাড়িয়ে রেখেছে, ভরসা জুগিয়েছে, সেটাই তো আমাদের ঠিকানা হওয়া উচিত। আর আপনারা প্রত্যেকেই জানেন যে বিশ্বমানের সুচিকিৎসা দেওয়ার জন্য প্রতিদিনই প্রায় নতুন নতুন প্রযুক্তি নির্ভর যে চিকিৎসা ব্যবস্থা, সেগুলো নিয়ে আসছে সিটি হসপিটাল। আর 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, ICU, সমস্ত ধরনের ব্যবস্থা এখানে রয়েছে। বিশেষ করে প্রসূতি মা, শিশু, তাদের যত্ন নেওয়ার জন্য কিন্তু সর্বদা এগিয়ে থাকে সিটি হসপিটাল।
2: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ আইভিএফ বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ আইভিএফ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
3: বন্ধুরা, আমরা জানি যে কোনো জায়গায় আমরা চিকিৎসা করাতে যাই না কেন, সেক্ষেত্রে প্রথম প্রশ্ন আসে, অর্থনৈতিক দিকটা আমি ঠিকঠাক বজায় রাখতে পারবো তো? আমার পক্ষে যে খরচটা হবে সেই খরচ করাটা সম্ভব হবে তো? কিন্তু দেখুন, যদি কোনো হসপিটাল বলে যে না, যে সমস্ত সরকারি পরিষেবা রয়েছে সে সবগুলোই আমরা দিই, তাহলে সেখানে তো যাওয়াই উচিত, তাই না? সেক্ষেত্রে কিন্তু সিটি হসপিটালের কথা আমরা বলবই। আরও একটা বিষয় হচ্ছে যে টাকা পয়সার ক্ষেত্রে যে সমস্যাটা দাঁড়ায়, যে অযথা বাড়তি টাকা খরচ করিয়ে দেওয়া, অযথা বিভিন্ন ধরনের চিকিৎসা করিয়ে বাড়তি রোজগারের যে পন্থা, অনেকেই হয়তো মনে করে থাকেন যে বিভিন্ন হাসপাতাল কিংবা নার্সিংহোম সেগুলো করে, সেগুলোর থেকে কিন্তু সিটি হসপিটাল অনেক আলাদা। সিটি হসপিটাল চাই মানুষ যেন হাসি মুখে তাদের যে প্রিয়জন তাকে বাড়ি ফেরত নিয়ে যেতে পারেন এবং সঠিকভাবে চিকিৎসাটা যেন তারা দিতে পারে। আর আগেই বললাম, আমাদের ভরসার নাম যখন সিটি হসপিটাল, তখন তার কাছে বারবার ফিরে আসা যায়, যখন আমরা বিপদে পড়ব তখনই।
2: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ আইভিএফ বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ আইভিএফ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল, ঠিকানা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্নপূরণের অঙ্গীকার।
3: অনুরা, আমরা অসুস্থতার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেব, অবশ্যই আমরা স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল কিংবা নার্সিংহোমে ছুটব, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এই যে সুস্থতা, সেটা অনেক কিছুর উপর নির্ভর করে, তো আমরা কি সেগুলো মানি? যেমন ধরুন, আমাদের অধিকাংশ সময় হয় কি, আমাদের মানসিক চাপ হয়, আর মানসিক চাপের হাত ধরে নানান ধরনের অসুস্থতা আসতে পারে। তো আজকের অনুষ্ঠানে এই মানসিক চাপ নিয়ে কিছু কথা বলি। ভয় পাওয়া, আতঙ্ক, টেনশন, কাজের চাপ, বিরক্তি, মূলত এগুলোই স্ট্রেস। এবারে জীবনে যখন কোনো ঝামেলা আসে, তখন কি হয়, আমাদের মাথা তার সংকেত পেয়ে নানান ধরনের হরমোন বাড়াতে থাকে, আর এই ধরনের বিষয়গুলো যদি অনেকক্ষণ চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের যে মাথা, সেটা ক্লান্ত হয়ে পড়ে, আর আমাদের রক্তচাপ, হৃৎস্পন্দন, নাড়ির গতি বেড়ে যায়। অধিকাংশ সময় এমন হতে পারে হরমোনগুলোর মাত্রা বেড়েই থাকবে, আর তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চায় না। এর যে কুপ্রভাব, তার ফলে কিন্তু রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের রোগ, এই সমস্ত দেখা দিতে পারে। তাহলে কি করতে হবে? মানসিক চাপ কমাতে হবে। আমি জানি অনেক বন্ধুই বলবেন, সেটা কি করে সম্ভব? সম্ভব অবশ্যই, কারণ আমার শরীরটাও তো শরীর, তাকে তো সময় দিতে হবে, তার তো যত্ন নিতে হবে, আর তার জন্য কি কি মেনে চলতে হবে বলুন তো। প্রথমেই মেনে নিতে হবে যে স্ট্রেস বা মানসিক চাপ তো জীবনের অঙ্গ, সেটাকে আমাদের মেনে নিতেই হবে। জীবনে কিছু পরিবর্তন ঘটাতে হবে। মোবাইলের যে মগ্নতা, সেটা কাটাতে হবে, পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে, নিজের পছন্দের ভালো লাগার জিনিসগুলো করতে হবে। যেমন ধরুন, কেউ রান্না করতে ভালোবাসলে রান্না করুন, কারোর গান শুনতে ভালো লাগলে গান শুনুন। রুটিন মাফিক খাওয়া, ঘুম, এগুলো খুব প্রয়োজন। আর ওই যে বললাম, মোবাইলে মগ্ন থাকার অভ্যেসটা ছাড়তে হবে। আর তারপরেও যদি দেখা যায় কিছুতেই মানসিক চাপ কমাতে পারছেন না, তাহলে নিতে হবে ডাক্তারের পরামর্শ। বন্ধুরা, আর তো সময় নেই, যেতে হবে। সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আর মানসিক চাপ কমিয়ে সুস্থ, স্বাভাবিক ছন্দে কাটান জীবন।
2: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ আইভিএফ বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ আইভিএফ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল, ঠিকানা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্নপূরণের অঙ্গীকার।
1: শুনলেন অনুষ্ঠান ভরসা যখন সিটি হসপিটাল। নিবেদনে বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ। ফোন 7797840530 অথবা 83

0: অথবা 9933481274 এবং 9733805755।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের সে প্রিয় অনুষ্ঠান গ্লেনউড হেলথ কেয়ারের অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে। আজকে এসে পৌঁছেছি গ্লেনউড হেলথ কেয়ারে। আমরা পেয়েছি এই প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে যিনি যুক্ত রয়েছেন শতদল চক্রবর্তী, তিনি অপারেশন ম্যানেজার, আর রয়েছেন MD আদনান খান, ফার্মাসিস্ট এবং মার্কেটিং এক্সিকিউটিভ, যিনি সমস্ত বিষয়গুলো দেখছেন। আপনারা জানেন যে গ্লেনউড হেলথ কেয়ার প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে নানান দিক থেকে নানান পরিষেবা তারা এসে নিয়ে এসেছেন এখানে, যা আপনাদের ভীষণভাবে কাজে লাগছে। আর এখানে বিশিষ্ট চিকিৎসকরা জেলা এবং জেলার বাইরে থেকেও আসছেন আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। এই মুহূর্তে কী কী পরিষেবা দেওয়া হচ্ছে সেটা আমরা একটু শুনে নেব শতদল চক্রবর্তীর মুখ থেকে।
2: নমস্কার, আমি গ্লেনউড হেলথ কেয়ারের শতদল চক্রবর্তী বলছি। বহরমপুর শহরের প্রাণকেন্দ্র শিল্প তালুকে আমাদের ক্ষুদ্র প্রতিষ্ঠান, যেখানে এক ছাদের নিচে আমরা ICU, HDU, সমস্ত রকমের অর্থোপেডিক সার্জারি, জেনারেল সার্জারি, গাইনোকোলজি সার্জারি, ENT সার্জারি এবং নিউরো সার্জারি করে চলেছি। আমাদের প্রতিনিয়ত প্রচেষ্টা হচ্ছে নিত্য নতুন অপারেশনের পদ্ধতি এবং আধুনিক সার্জারি বহরমপুর এবং মুর্শিদাবাদ তথা জেলার আশপাশে জেলার মানুষরা যাতে সহজে পেতে পারে। আমাদের শুরু করা নতুন সার্জারি হচ্ছে লেজার, যেটার জন্য এতদিন ধরে মানুষ চেন্নাই, ব্যাঙ্গালোর, বিভিন্ন দেশে যেত, বাইরে রাজ্যগুলোতে যেতে হতো। এটা পাইলস বা ফিচারের একমাত্র পারমানেন্ট সলিউশন, যে অপারেশনের মধ্যে কোনো কাটা ছেঁড়া এবং রক্তপাত বা অদূর ভবিষ্যতে হবার কোনো সম্ভাবনা থাকে না। এটা এখন আমাদের এক ছাদের নিচে খুব কম খরচের মধ্যে এই চিকিৎসার পদ্ধতিটা আপনারা পেয়ে যাবেন। এছাড়া রয়েছে ওরাল ক্যান্সার, যেটা এই শহরের বুকে আমরাই প্রথম শুরু করেছি। যত রকমের মুখের খা এবং তাম্বাকু, খৈনি বা অতিরিক্ত সিগারেট পানের ফলে যে সমস্ত মুখের ঘাগুলো হয়, সেই ঘাগুলোর সহজ এবং খুব সহজলভ্য চিকিৎসার জন্য আমরা আপনাদের পাশে রয়েছি। তার সঙ্গে রয়েছে কলকাতার বিভিন্ন বড় বড় হসপিটাল থেকে নামি দামি স্বনামধন্য ইউরোলজি সার্জন আসছে এবং প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে কিডনি স্টোন, প্রস্টেটের অপারেশন, ইউরেটিক স্টোন সমস্ত ওটি হচ্ছে এবং এগুলো আমাদের সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে এবং মেশিনের সাহায্যে হচ্ছে। এছাড়া হঠাৎ করে হার্ট অ্যাটাক বা হার্টের কোনো সমস্যার জন্য TPM, টেম্পোরারি প্রেসমেকার এবং পার্মানেন্ট প্রেসমেকারও আমাদের ব্যবস্থা রয়েছে। বন্ধুগণ, এই তীব্র দাবদাহে যখন তখন সানস্ট্রোকের যে প্রবণতা থাকে তার জন্য আমাদের ক্রিটিক্যাল কেয়ার এবং এমার্জেন্সি পরিষেবা 24 ঘন্টা রয়েছে এবং বহরমপুর শহরের বুকে সব থেকে কম খরচে সুচিকিৎসার জন্য যোগাযোগ কেন্দ্র হচ্ছে গ্লেনউড হেলথ কেয়ার।
1: আমরা শুনলাম এতক্ষণ গ্লেনউড হেলথ কেয়ারের নতুন নতুন যে পরিষেবা তারা নিয়ে এসে দিয়েছেন সে কথায়। আপনারা সবসময় যোগাযোগ করবেন, আপনাদের পাশে রয়েছে গ্লেনউড হেলথ কেয়ার, আপনাদের বন্ধু, আপনাদের কাছের প্রতিষ্ঠান। আজকে পর্যন্তই, আপনাদের কথা আবারও শোনাবো সামনের সপ্তাহে ঠিক এই সময় এই দিনে।
0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে, নিবেদনে গ্লেনউড হেলথ কেয়ার, ওয়ান টাচ উইথ কোয়ালিটি কেয়ার। ঠিকানা 24/A/B/9 কালিকাপুর রোড, বহরমপুর, শিল্পতালুক, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 8145718031 অথবা 9933481274 এবং 9733805755। প্রযোজনায় হাতেমুল ইসলাম, সম্পাদনা শুভময় ব্যানার্জী।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। প্রথম শিল্পী হৈমন্তী শুক্লা।

অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। শ্রোতা বন্ধুরা, কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবর্ষে বহরমপুর নজরুল কমিটি আয়োজিত 46তম জন্মোৎসব অনুষ্ঠিত হবে 27, 29 এবং 30 মে বহরমপুর রবীন্দ্র সদনে প্রতিদিন সন্ধে 6:30। ঘোষণাটি শুনলেন, শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান, শেষ গানে মান্না দে।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত আধুনিক গান। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে।

অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, আপনাদের পাঠানো চিঠিপত্রের উত্তরের আসর সুজন ইস্যু। এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি মাসের শেষ মঙ্গলবার রাত 8টায়। অনুষ্ঠান সম্পর্কে আপনারা আপনাদের মতামত লিখে পাঠাবেন আমাদের এই দপ্তরে। ঠিকানা সুজন ইস্যু, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক 742101। এছাড়াও ইমেলে পাঠাতে পারেন আপনাদের লেখা। আমাদের ইমেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। ঘোষণাটি শুনলেন।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার এই কমিটির সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী ছয় মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকাশক্তি হিসেবে তুলে ধরার জোর দিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠকে বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত এই রাজ্যে চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। এশিয়ান অনূর্ধ্ব ২৩ কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে ভারতীয় কুস্তিগিররা দুটি সোনা, দুটি রূপো এবং একটি ব্রোঞ্জ পদক জয় করেছেন। আইপিএল ক্রিকেটের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 255 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ার করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার। জনগণনা কমিশনের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শমিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেল্লা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
1: एक चिंता, एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूं। षड्यंत्र के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं, एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं, ये बर्दाश्त नहीं होगा। एक घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্র পাচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, ছয় মাসের মধ্যে এই ব্যবস্থা কার্যকর হবে। আজ রাজস্থানের সাঞ্চু আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে এগিয়ে আসতে হবে।
2: ड्रोन और अन्य उपकरणों के लिए भारत सरकार ड्रोन रोधी संयंत्र लगाने की शुरुआत अगले छह माह में ही कर लेगी, परंतु ड्रोन उतरता तो भारत की भूमि में है, कौन इसके अंदर के मटेरियल को देश विरोधी कार्यों के लिए उपयोग करता है, इस पर हमारी पैनी नजर होनी चाहिए और इसके न्यूट्रलाइजेशन के लिए सिविल अथॉरिटी और डिस्ट्रिक्ट पुलिस से हमारा जीवंत संपर्क होना चाहिए और परिणाम लक्षी कार्यवाही भी हमने करनी पड़ेगी।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অপারেশন সিঁদুরের সময় বর্ডার সিকিউরিটি ফোর্সের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই বাহিনী সীমান্ত সুরক্ষার সঙ্গে ওই অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের মনোবল বৃদ্ধি করেছে। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য তিনি বিএসএফ, সেনাবাহিনী, প্রশাসন এবং অনুপ্রবেশের জন্য সতর্ক নাগরিকদের নিয়ে একটি চতুর্মুখী ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন। রাজস্থানের বিকানেরের কাছে বিএসএফ এর সঞ্চু পোস্টে প্রহরী সম্মেলনের ভাষণে তিনি একথা বলেন। সীমান্ত সুরক্ষায় সীমান্তের গ্রামগুলিতে বাসিন্দাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এই গ্রামগুলিতে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের কথা গুরুত্বের সঙ্গে চিন্তা করা হচ্ছে। কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলা প্রভৃতি সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে ভারত প্রশান্ত মহাসাগরীয় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের কথা আজ ঘোষণা করা হয়। এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়ার ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক খনি ও প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে, কোন ফৌজদারি মামলায় যদি কোন আপিল আদালত প্রথমবারের মতো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে, তবে দণ্ডাদেশ প্রদানের বিষয়ে ওই অভিযুক্তের বক্তব্য শোনা আপিল আদালতেরই দায়িত্ব। আপিল আদালত এই বিষয়টি কোন নিম্ন আদালতের উপর দায়িত্ব ন্যস্ত করতে পারে না। বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি বিজয় বিঞ্জয়ের বেঞ্চ ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে সম্পর্কিত একটি মামলা নতুন করে বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর সময় এই পর্যবেক্ষণটি তুলে ধরেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ সিকিম পৌঁছে সেখানকার অর্কিড সংগ্রহশালা এবং তিব্বত চর্চার কেন্দ্র নামগিয়াল ইনস্টিটিউট ঘুরে দেখেন। অর্কিড সংগ্রহশালায় তাকে স্বাগত জানান রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ও অন্যরা। আগামীকাল রাষ্ট্রপতি নাথুলা পাস যাবেন ও সিকিম বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ন্যূনতম নিশ্চিত ক্রয়মূল্য বা এমএপিপি প্রতি কুইন্টালে 1,270 টাকা থেকে বাড়িয়ে 1,580 টাকা নির্ধারণ করেছে।

0: রাজ্য সরকারগুলোর অনুরোধে এই সংশোধিত এমএপিপি কার্যকর করা হয়েছে। আজ থেকে এই দাম বলবৎ হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত পশ্চিমবঙ্গে চালু করা হবে। কলকাতায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একথা জানান। শ্রী সিং বলেন, এরাজ্যে বিজ্ঞান ও শিক্ষার শক্তিশালী পরিকাঠামো রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বায়োটেকনোলজি এবং উদ্ভাবন ভিত্তিক শিল্পে নতুন দিগন্ত খুলতে চায় কেন্দ্র। বৈঠকে ছাত্রছাত্রী এবং মহিলাদের জন্য কেন্দ্রীয় বিজ্ঞান প্রকল্পগুলির সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে ইন্সপায়ার, ইন্সপায়ার মানক, বিজ্ঞান জ্যোতি, কিরণ এবং ওয়াইজের মতো প্রকল্প রাজ্যের স্কুল ও কলেজে আরও বিস্তৃতভাবে চালু করা হবে। এর মাধ্যমে বিজ্ঞান চর্চা, উদ্ভাবন এবং গবেষণা ভিত্তিক শিক্ষায় ছাত্রছাত্রী ও মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উপর জোর দেওয়া হবে। রাজ্য সরকারের শ্রম দপ্তর আজ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে নতুন 100 পয়েন্টের রোস্টার প্রকাশ করেছে। এই রোস্টারে তহসিলি জাতি, জনজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, প্রাক্তন সেনাকর্মী ও বিশেষভাবে সক্ষমদের জন্য সংরক্ষণের বিস্তারিত নিয়ম জানানো হয়েছে। এই নতুন রোস্টারে ওবিসি সংরক্ষণ 7% রাখার কথা উল্লেখ করা হয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্য আলাদা সংরক্ষণ থাকবে। এক্ষেত্রে প্রাক্তন সেনাকর্মীদের নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি কৃতি ক্রীড়াবিদদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। এরাজ্যের সমস্ত সরকারি দপ্তর ও সরকারি সংস্থা, স্থানীয় সংস্থা ও সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে এই নতুন রোস্টার কার্যকর হবে। পশ্চিমবঙ্গের মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও এবং হেনস্থার ঘটনায় আরও 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হলে 5ই জুন পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠানো হয়। গতরাতে মোথাবাড়ি এবং আশপাশের এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। ঘটনার দিনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এদের চিহ্নিত করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশসেবায় উৎসর্গীকৃত 12 বছর পূর্ণ হওয়ায় তাকে অভিনন্দন জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা। তিনি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী সাহা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন জাতীয় উদ্যোগ, পরিকাঠামো রূপান্তর, ডিজিটাল ইন্ডিয়া অভিযান, স্বচ্ছ ভারত, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পগুলির ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রীকে মাতা ত্রিপুরা সুন্দরীর একটি ছবি উপহার দেন। ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে ভারতীয় কুস্তিগিরা 2টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। 65 কেজি বিভাগে মোহিত কুমার কিরগিজস্তানের ওস্কোন বাই এ আবদি সামাতোভকে 12-4 ব্যবধানে পরাজিত করে সোনা জেতেন। 79 কেজি বিভাগে ফাইনালেও চন্দরমোহন কাজাখস্তানের ইয়ের খান আবিলকে 7-6 ব্যবধানে হারিয়ে দিয়ে স্বর্ণপদক লাভ করেন। এদিকে 92 কেজি বিভাগে পুনিত কুমার এবং 125 কেজি বিভাগে লাকি রূপো পেয়েছেন। 86 কেজি বিভাগে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে উজবেকিস্তানের বুরকুবেক রুজিম বোয়েভকে 4-1 ব্যবধানে পরাজিত করে শচীন মোর ব্রোঞ্জ পদকটি জয় করেন। ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আইপিএল এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 255 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। জবাবে খেলতে নেমে গুজরাট 2 ওভার 3 বলে 1 উইকেটে 17 রান করে। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। একটু পরে কথা ও গানে।
2: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি কলকাতা 13।

0: যেখানে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের কথাও গানে অনুষ্ঠানে। আজ আপনাদের সঙ্গে আছি আপনাদের বন্ধু আমি জয়িতা, জয়িতা সরকার। আপনাদের সঙ্গে কথা বলার নম্বরটা আগে ভাগে জানিয়ে দিই, 9434921300।
1: যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে, বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি, এরই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি, এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ, সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে, সুন্দরের ধ্যান তাঁর স্তবগানই আমার ধর্ম। তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্মফুলি দেখিনি, তাঁর চোখে চোখ ভরা জলও দেখেছি, শ্মশানের পথে গোরস্থানের পথে তাঁকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি, যুদ্ধভূমিতে তাঁকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাঁকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাঁকে দেখেছি।

আবারও আর একটা দিন নজরুল স্মরণ। তার গান কবিতায় যখন চারিদিক মুখরিত, তখন আমরা তাকে শুধু তার জন্মদিনে নয়, প্রতি মুহূর্তে বরণ করি, স্মরণ করি তাকে। নজরুল ইসলাম এই নামটির সঙ্গে জড়িত আছে এক প্রচণ্ড দুর্বার যৌবন শক্তি, অশেষ প্রাণোন্মাদনা, গভীর দেশপ্রেম, উদার মানব বোধ, রোমান্টিক সৌন্দর্যময়তা, সত্য সুন্দর কল্যাণ সাধনা। একদিকে প্লাবনের জনকল্যাণ, তো অন্যদিকে ঝর্ণার কলগীতি। হ্যাঁ, তিনি আর কেউ নন, তিনি আমাদের কবি কাজী নজরুল ইসলাম, যিনি একই সঙ্গে বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত। বাংলাভাষী মানুষের কাছে তিনি যেন এক বিদ্রোহের প্রতীক রূপে সমাদৃত।

0: পলবী বলে উন্নত মম শির, শিরিনে হারি আমারি নত শির ঐ শিখর হিমাদ্রি। পলবী বল মহাবিশ্বের মহাকাশ ভাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশে ছেদিয়া, উঠি আছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা, দীপ্ত জয়শ্রী। পলবী আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত বৃষংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধি, আমি দুর্বা, আমি ভেঙে করি সব চূর্মা, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রী। পলবী আমি চির উন্নত শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানত, আমি হিন্দু, আমি চল চঞ্চল ঠামুকি চমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দি তিন্দ, আমি চপলা চপল হিন্দু, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতি এ ধরিত্রী, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। পলবী আমি চির উন্নত শির, আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নে বন্ধী, আমি ষোড়শীর হৃদি সরসীজ প্রেম উদ্দাম, আমি ধন্যী, আমি উন্মন মৌন উদাসী, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাসী, আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহ হারা যত পথিকে, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা, প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি অভিমানী, চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনি বীড়, চিতচুম্বন চোর কম্পন আমি, থর থর থর প্রথম পরশ কুমারী, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাকুন চুরির কনকন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীতুপল্লী বালার আচর কাঁচলি নিচোর, আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পূরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া, আমি আকুল নিদাখ তিয়াশা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুনির ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলী মাছায়া ছবি, আমি তুরি আনন্দে ছুটে চলি, একে উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমার চিনেছি আমার, খুলিয়া গিয়াছে সব মা, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোকতা পাহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির।
1: আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ, এ নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা কলুষিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁঠ ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, আরেকজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানে দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ। মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের চক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম, আমার কাব্যে সঙ্গীতে কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে, সকলের মাঝে বিলিয়ে, সকলের বাঁচার মাঝে থাকব আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা।
2: নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
3: আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল। দিদি ভাই
2: স্বাগত, আজকের কথা অনুষ্ঠানে আজকের বিষয় মানব প্রেমিক কাজী নজরুল।
3: হ্যাঁ দিদি ভাই, দেখুন কাজী নজরুল ইসলামের সত্যি করেই একই বিন্দে হিন্দু মুসলিম তো এই যে কবিতাগুলো লিখে গেছেন এবং শ্যামা সঙ্গীত লিখে গেছেন, তার জন্য কত কোটি প্রণাম দিদি ভাই। উনি হিন্দু মুসলিম কোনো বিধাভেদ রাখেননি, আজকে কিন্তু আমরা তার জন্য গর্ব করি। এবং তারা ভগবানের দূত, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, এরা কিন্তু ভগবানের দূত। আমরা তার ভগবানকে পেয়েছিলাম, কিন্তু আমরা সেই ভগবানকে সত্যি করে আজকে সেই জায়গাটা দেখতে পাচ্ছি এবং তাদেরকে শতকোটি প্রণাম জানাই। তারা যেখানেই থাকুক, মানে শিল্পী কবি এদের কোনোদিন মৃত্যু হয় না, অমর এরা। তাই বলবো দিদি ভাই, আমরা তাদের এই যে আপনি কবিতা শোনালেন, বলো বীর বলো উন্নত মম শির, সত্যি করে আমাদের শির আজকে সবার উপরে উঠে আছে এবং আমরা তারা সারা জীবন যেন ওই মাথাটা উঁচু করে রাখতে পারি। এইটুকু বললাম দিদি ভাই,
2: ভালো থাকবেন, সঙ্গে থাকুন, কেমন, ধন্যবাদ। মানবপ্রেমী কাজী নজরুল এই বিষয়ে পাঠিয়েছেন বার্তা তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে মনোজ কুমার পাল। লিখছেন, নমস্কার, খুব সুন্দর বিষয়। চিরবিদ্রোহী সাম্যের কবি, প্রেম মানবতার কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। কাজী নজরুল ইসলামের সর্বমানবের জন্য প্রেম একটি আলোকিত অধ্যায়। তিনি বিশ্বাস করতেন মানুষ মানুষের কাছাকাছি আসা, চিত্ত বিনিময়ের এবং চেতনা বিনিময়কে সূত্র হিসেবে বেছে নিয়েছেন। নজরুলের মানবীয় প্রেম দেশ কাল জাতির প্রতি তার লেখনীতে প্রকাশ করেছেন। নজরুল নিরাবেগের সঙ্গে দ্ব্যর্থ কণ্ঠে ঘোষণা করেছেন, আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই এই দেশের নয় সকল মানুষের সুন্দরের ধ্যান, তার স্তব গানেই আমার উপাসনা, আমার ধর্ম। সত্যি এত সুন্দর উপমায় তিনি মানবপ্রেমের কথাগুলো বলেছেন, তাঁকে নিয়ে আমরা গর্বিত।

0: গাহিসাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। একাধারে তিনি গজল লিখেছেন, অন্য হাতে কীর্তন এবং শ্যামা সঙ্গীত। কোথাও তিনি প্রেম এবং আধ্যাত্মিকতার সঙ্গে কথা বলেছেন, আবার কোথাও যুদ্ধ এবং সংগ্রামের চেতনার কথা বলেছেন। নজরুলের সাহিত্য চেতনা কেবল ব্যক্তি মানুষকে নিয়ে নয়, জাতি সমষ্টি চেতনাকে প্রভাবিত করেছেন। তিনি শুধু বিদ্রোহী কবি নন, আমাদের মানব প্রেমিক কবিকে এই জন্মবার্ষিকীতে আমার শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার জানিয়েছেন মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। নমস্কার।
1: নমস্কার, আমি কাশিম বাজার তিনাকালী জেলা বিনফান থেকে উত্তম ঘোষ বলছি।
0: স্বাগত উত্তম বাবু আজকের অনুষ্ঠানে। আজকে একটা বিশেষ দিন,
1: সব ভাগ হয়ে গেছে, ভাগ হয় না। গ্রাম মাত্র জীবনে 23 বছর ভবিষ্যৎ রচনা করেছিল, 3 বছর বয়স ছিল, তারপরে সিনেমা প্রগতি হয়ে যান। এই বছরে যে অসামান্য গান এবং বঙ্গসংস্কৃতি দিয়ে গেছেন তার তুলনা হয় না। আর তার সঙ্গে মুর্শিদাবাদের একটা আর্থিক সম্পর্ক আছে, কারণ তার যে যোগ দীক্ষা তিনি নিয়েছিলেন লালগোলার দুর্গদেবী বৈদাচারী মজুমদারের কাছে, এবং তার বাড়িতে বসে তার বিখ্যাত গান তোমার মহাবিশ্বে কিছু হারায় না যে কবু প্রকাশ সোজাতে মুহ্যমান হয়ে যখন লিখে দিলেন শূন্য বুকে পাখি মোর হয়ে আসবে যায়, তখন তার গুরুদেব বলেছিলেন যে এই বিশ্বলোকে কিছুই তো হারায় না। তখন তিনি আবার বিপরীত একটি গান লিখছেন, লিখে দিলেন তোমার মহাবিশ্বে কিছু হারায় না যে কবু। তা আজকের দিনে সারাদিন যে সমস্ত অনুষ্ঠানের মধ্যে ছিলাম, সব জায়গায় মানব প্রেমী কবির কথায় আলোচিত হচ্ছিল সব জায়গাতেই, এবং কিছুক্ষণ আগে একটা অনুষ্ঠান গবেষক মাধবন সেনগুপ্তের শুনলাম রেডিওতে, খুব ভালো লাগলো। গবেষণার বিভিন্ন দিক তুলে নিয়েছেন, উনি সামনে কবি, আর তিনি সারা পৃথিবীর মানুষের মানুষকে শুধু যোগাযোগের উদ্দেশ্য করেছিলেন, সেই সেই আমাদের বৈষ্ণব কবি সূর্যের মতো বলেছিলেন সবার উপরে মানুষের তাহার উপরে সূর্যের কথা সমস্ত সমাজ করছিলেন। আর আজকের এই শুভ মুহূর্তে তার জন্মদিনে আমার কবিতার যদি লাইন আমার কবিতা হয়েছে and

0: 9434921300। নমস্কার।
1: নমস্কার,
0: কার সঙ্গে কথা বলছি?
1: আমি খাইরুল বাসায় কুমিল্লা মুসলাদ থেকে।
0: স্বাগত আজকের কথা গান অনুষ্ঠানে।
1: হ্যাঁ, কথা হচ্ছে নজরুল বিদ্রোহী, কিন্তু সাময়িকভাবে পরিচিত সাম্প্রতিক কবি হিসাবে। সম্প্রতি আসল অর্থ হল বৈষম্যহীন পবিত্র ঐক্যদান, ধনী দরিদ্র একাত্মতা, জাতি ধর্ম নারী পুরুষের ভেদাভেদহীনতা, এক ঝাঁক মুক্ত আকাশ, পারস্পরিক মিলনের পার্শ্বভূমি, সাম্প্রদায়িকতা, সামাজিক রক্ষণশীলতা, একাত্মতা, দারিদ্র, অসামান্য ইত্যাদি বিরুদ্ধে কলম চালনায় নজরুলকে তুলে ধরেছে সাম্প্রতিক কবি হিসাবে। আমরা বলতে পারি এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে যে বৈষম্য চলছে, শুধু ভারতবর্ষ নয়, পশ্চিমবঙ্গ নয়, মুর্শিদাবাদে নয়, কবি নজরুল যে মালা রচনা করছিলেন সেই মালা হিন্দু মুসলমান দুজনের গলে পড়ে যদি আমরা সেই নজরুলকে স্মরণ করি, তাহলে আজকের এই প্রোগ্রাম এবং নজরুলের 127তম জন্মবার্ষিকী সত্যি আমরা পালন করতে পারবো, এটুকুই বললাম।
0: ভালো থাকবেন, সঙ্গে থাকুন।

বাংলা গানে যে বৈচিত্র্য দেখা যায় সেখানে নজরুলের অবদান একক এবং গভীর। সোজা কথায় তিনি বাংলা গানকে সমৃদ্ধ করেছিলেন। সত্যি কথা বলতে নজরুলের গান সাধারণ মানুষের গান, গজল থেকে শুরু করে হিন্দুস্থানি গান এমনকি লোকসুরের প্রয়োগে বাংলা গানের এক প্রভাবশালী ধারা সূচনা করেছেন তিনি। তিনিই প্রথম গজলের আঙ্গিকে মধ্যপ্রাচ্যের সুরা আর সাকি, মরুভূমির খরতাপ আর মরুদ্যানের শ্যামলীমাকে একসাথে বয়ে এনেছিলেন। এমনকি 1908 সালে রেডিওতে নবরাগ মালিকা এবং হারমোনিয়াম অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি সেগুলো প্রচারও করেছিলেন। নজরুলের গানের সাগরে যত ডুব দেওয়া যায় ততই তার মাধুর্যে বৈচিত্র্যে আবিষ্ট হতে হয়। এ যেন সীমার মাঝে অসীমের প্রাচুর্য। রাগ সঙ্গীত, লোকসঙ্গীত এবং বিদেশি সুরের এক অসাধারণ ত্রিবেণী সংগম। আমরা ফোনে যাব, তার আগে একটা গান শুনে নিই।

0: কথাগুলো আপনি বলছেন বা গান তার উত্তর তুলনা নেই, গোটা বিশ্বে মানে ওর বা রবীন্দ্রনাথ ঠাকুরেরা যা মস্তে জন্মগ্রহণ করছে কিন্তু অমরত্ব লাভ করে দিচ্ছে, তাই এর মাধ্যমে বা প্রত্যেকটা মানুষ যতদিন পৃথিবীতে থাকবে ততদিন কিন্তু ওরা আমাদের কাছে কিন্তু জীবিত থাকবে। তাই ওনার গান দিচ্ছেন, তার একটা কীর্তন গান আছে যে এই বিশ্বে একটা গান আছে, সেই কৃষ্ণের গান আছে, হ্যাঁ বিরাট শিশু, তাই এইটুকু আপনাকে
1: বলছিলাম,
0: প্রচুর গান আছে বিশ্ব রয়ে, হ্যাঁ তাই এইটুকু বলতে দিতে পারি। আর ওদের মানে কথা শেষ হবে না, বা ওদের
1: আমরাই তাকে কতটা নিতে পেরেছি, কিভাবে আমরা নিই তাকে, আমাদের চেতনায় কতটা থাকে তার অস্তিত্ব।
0: ঠিক আছে, নমস্কার রঞ্জিত ভাই, এইটুকু বললাম,
1: উত্তরটা পেলাম না। এবারে যাব আপনাদের পাঠানো বার্তায়। বার্তা পাঠিয়েছেন তালবাগান থেকে আমিনুল হক সরকার, লিখছেন আজকের বিষয় রেখেছেন মানব প্রেমিক কাজী নজরুল। আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন, প্রথমে জানাই উনাকে আমার শতকোটি সশ্রদ্ধ প্রণাম। উনি মানুষকে খুব ভালোবাসতেন, তার প্রমাণ ওনার লেখনের মধ্যে পেয়েছি। ওনার শেষ জীবন কেটেছে খুব দুঃখের মধ্যে, তিনি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন, এটুকুই বললেন। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকেও।

বার্তা পাঠিয়েছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে, লিখেছেন মানবপ্রেমিক কাজী নজরুল। শ্রমিকের গান, ইসলামী গান, প্রেমের গান, এইসব সঙ্গীতের মধ্য দিয়ে আমরা নজরুলের মানবপ্রেমের সন্ধান পাই। তারপরে লিখেছেন, নজরুল কেন বিদ্রোহী কবিতা লিখলেন? তার উত্তর একটাই, এই কবিতার প্রয়োজন ছিল। এই কবিতার মধ্য দিয়ে আমরা তৎকালীন বিশৃঙ্খল সমাজ ব্যবস্থার একটা ছবি দেখতে পেলাম। তাই বিদ্রোহী একটা কবিতা নয়, এটা সমাজ চিত্র এবং একটি ইতিহাস। দিদি বিনয়ের সঙ্গে বলি, বিদ্রোহী কবিতা পুরুষ কণ্ঠে বেশি মানায়। লিখেছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। একটা কথা বলি বন্ধু, দেখুন আমরা কাজী নজরুলকে নিয়ে অনুষ্ঠান করতে বসেছি, তাই বিভেদ আজকে নাই বা করলাম। বিদ্রোহী, বিদ্রোহ সবার কণ্ঠে মানায়, তাই না?

0: 9434921300। নমস্কার।
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, কার সঙ্গে কথা বলছি? স্বাগত আজকের অনুষ্ঠানে। আজকের বিষয়ে কথা বলি। খুব আস্তে আমি শুনতে পাচ্ছি আপনার কণ্ঠ।
1: কারণ ওনার তিনি একটা কথাতে আমি শুনেছিলাম যে আমি আসিন কুমি নবী হতে আসিন কুমি হতে করি এসেছিলাম প্রেম দিতে এবং প্রেম পেতে। যখন দেখলাম যে নিরস পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, মায়া মমতা বলতে কিছু নেই, তখন আমি এই নিরস পৃথিবী থেকে নিরব অভিমানে বিদায় নিলাম।
0: সত্যি এটা আমাদের খুব দুঃখের।
1: আমি সত্য কথা বলতে কি, আমি অনেক লিখকের এই রেডিও সাক্ষাৎকারে অনেক লিখকের লিখেছি।

0: কিন্তু পৃথিবীটাকে নিরস কেবল আমাদের কাজী সাহেব, যিনি বাংলাদেশের জাতীয় কবি, আমাদের বিদ্রোহী কবি এবং আমার অন্তরের কবি, একমাত্র উনিই বলতে পেরেছেন এই কথা যে পৃথিবীটা এবং নিরস।
1: সত্যি ভালো লাগলো।
0: জানি না ম্যাডাম আপনার বেকারে বসে কি মনে হচ্ছে যে পৃথিবীটা কত রসালো না সুগন্ধযুক্ত,
1: এই প্রশ্ন সকলের কাছেই থাকলো আজকে।
0: আমারও কিন্তু ম্যাডাম এই দৃষ্টিতে মনে হয়, ওই অন্ধত্ব দৃষ্টিতে মনে হয় পৃথিবীতে বড় নিরস।
1: একদমই তাই।
0: এখানে কিন্তু ম্যাডাম ধরো ম্যাডাম নজরুলের আপনার কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, যদি আপনি আমাকে অভিযানটা বসাতে পারেন। হে গোবিন্দ রাখো চরণে তবু চরণে শরণাগত, আশ্রয় দিও আশ্রিত দিলে,
1: একদম অবশ্যই আপনি এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। কেমন খুব ভালো লাগলো আপনার যে কথাগুলো আপনি আজকে শোনালেন বা বললেন, আমাদের সকল শ্রোতা বন্ধুরাই শুনতে পেল আপনার কণ্ঠে সেই কথা, এবং খুব বাস্তব, সত্যি সত্যি হয়তো আমাদের পৃথিবীটা নিরস হয়ে যাচ্ছে দিন দিন, তাই না?
0: আমি কাজী সাহেবের কথাই কিন্তু ম্যাডাম তাই দেখতে পাই।
1: একদম একদম,
0: আমার এই অন্ধ চোখেও কিন্তু ম্যাডাম আমি এই চকচক করে দেখতে পাই কাজী সাহেবের সেই কথাতে। কাজী সাহেবের এই 128তম জন্মবার্ষিকীতে ওনাকে আমার প্রাণ ঢালা উষ্ণ অভিনন্দন এবং তোমার প্রাণ ঢালা শুভেচ্ছা। তুমি পরপারে ভালো থাকুন।
1: ভালো থাকবেন, কেমন সঙ্গে থাকুন।
0: আচ্ছা ম্যাডাম।

আজকের বিষয় মানব প্রেমিক কাজী নজরুল। জানি না কতটা আমরা তাকে পেয়েছি, কিভাবে পেয়েছি, কিভাবে উনি আমাদের চেতনায় জেগে আছেন, জেগে থাকবেন চিরকাল। চেষ্টা করবো উজাড় করে দিতে তার জন্য, এটুকুই বলবো। সঙ্গে থাকুন সকলেই।

0: বার্তায় রয়েছেন রাটনা রামপুরহাট থেকে রতন বন্দ্যোপাধ্যায়। লিখছেন, নমস্কার দিদি, উপস্থাপনা অনবদ্য, গানের নির্বাচন এবং সত্যি কথা বলতে মন ছুঁয়ে যাচ্ছে। সবার কথা শুনছি এবং সমৃদ্ধ হচ্ছি। কবিকে প্রণাম জানিয়েছেন তিনি, রতন বন্দ্যোপাধ্যায়, রাটনা রামপুরহাট থেকে। যে কথা বলছিলাম, নমস্কার।
1: নমস্কার জয়িতাদি,
0: স্বাগত আজকের অনুষ্ঠানে।
1: আমি নীলতন চক্রবর্তী কথা বলছি, মানিকনগর বেন্ডানা থেকে।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে।
1: কবির চরণে প্রণাম জানিয়ে কবিতা পুষ্পাঞ্জলি নিবেদন করাটা আমার চেয়ে অনেক সৌভাগ্যের লাইনটা পাওয়াতে। আগুন ঝরা লেখনের সাজে জেগে উঠেছিল যুবক দল, অত্যাচারীর সিঁড়িকে ভাঙতে তোমার লেখনী দিয়েছিল বুকে বল। যাতে যাতে তোয়ার ভেঙে সম্প্রীতির মালা গেঁথে প্রেমের পরশ পেয়েছিল সকলে তোমার লেখার সাজে। সামনের কবি মানবতার দূত বিদ্রোহী নজর চেতনার কাননে ফুটিয়ে তুলেছিলে সব ধর্মের ফুল। বেজে উঠুক তোমার বিষের বাঁশি, জাগিয়ে তোর রণসঙ্গীত, বিভেদের চালা দূর হয়ে যাবে, হৃদয়ে ফুটে উঠবে ভালোবাসার মন্দির মসজিদ। কবিচরণ শতকোটি প্রণাম নিবেদন।
0: ভালো থাকবেন, ধন্যবাদ।

0: বার্তায় রয়েছেন এস এম জাবেদ আলী, চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে লিখছেন। মানবপ্রেমী কাজী নজরুল ইসলামকে নিয়ে অনুষ্ঠান শুনছি, ভালো লাগছে, কবির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। বাংলাদেশ থেকে এস এম জাবেদ আলী, এভাবেই সঙ্গে থাকুন। কেমন আজকের এই অনুষ্ঠানে সাম্যবাদী কবিতার কথা না বললে হয়তো অনুষ্ঠানটা অসম্পূর্ণই থেকে যায়। আসলে নজরুলের সাম্যবাদী কাব্যগ্রন্থের নারী কবিতাটি বেশ আলোচিত। কবিতায় কবি চেয়েছিলেন নারীরা জেগে উঠুক, ভাঙুক তাদের কয়েকশো বছরের ঘুম। শতাব্দীর পর শতাব্দী যে শিকল বয়ে চলেছে নারী, তা ছুঁড়ে ফেলা হোক বহু দূরে। কবির মতে নারীদের বন্দিশালা থেকে দাসী থাকার দিন শেষ হয়েছে, নতুন সূর্যের আলোয় জনরব উঠেছে। এই পৃথিবীতে কারো অধীনে কেউ বন্দী নয়। যদি পুরুষেরা নারীদের গৃহে আটকে রাখতে চায়, তবে এমন এক সময় আসবে যখন নিজের তৈরি কারাগারে পুরুষরাই বন্দী হবে। কবি মনে করেছেন বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ, আজে কেহ রহিবে না বন্দী কাহারো, উঠেছে ডঙ্কা বাজি। বন্ধুরা, সময় খুব দ্রুত শেষ হয়ে আসছে, একটুখানি সংযোজন করি কেমন?
1: গান গাই আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণকর, অর্ধে তার করিয়াছে নারী, অর্ধে তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধে তার আনিয়াছে নর, অর্ধে তার নারী। নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বল আদি পাপ নারী নহে, সেদে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে, নর নহে নারী নহে, জীব সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী, ফিরিছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীথে হয়েছে বধু, পুরুষ এসেছে মরুপৃথালয়ে, নারী যোগায়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হল, পুরুষ চালালো হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নর বাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে। স্বর্ণরৌপ্য ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু দিলে দিলে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নীয় বধুদের ত্যাগে হইয়াছে মহিয়ান।
2: যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব, সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরুবে হয়তো আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পর মেরে, বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু, তুমি যেন যেও না, যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরে রাঙি নাই বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী গন্ধবিধুর ধূপ।

এই প্রসঙ্গে জানিয়ে দিই শ্রোতাবন্ধুরা, আগামীকাল সকাল আটটায় লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয় ছক ভাঙা পথে, উপস্থাপনা ঋত্বিক সরকার।

একই সঙ্গে জানিয়ে দিই, আগামীকাল রাত 10:10 লাইভ ফোন ইন জলসাঘর অনুষ্ঠানের বিষয় রাগে রঙে নজরুল, থাকবেন সুমন চট্টোপাধ্যায়।

বর্তমানে এই একবিংশ শতকে এসে যখন আমরা একদেশের বরেণ্য মনীষীদের গৌরবোজ্জ্বল ইতিহাস বিস্তৃত হয়েছি, বাইরের ক্ষণিক চাকচিক্য আর আধুনিকতায় যখন আমরা জীবনকে মোহময় করে তোলার চেষ্টা করছি প্রতিনিয়ত, তখন কবির মর্মস্পর্শী কথাগুলো আমাদের সুপ্ত বিবেককে চকিতে জাগ্রত করে তোলে। এই সুন্দরের পূজারী মানবপ্রেমিক বিদ্রোহী কবির জন্মদিবসে কথা ও গানের পক্ষ থেকে জানাই অন্তরের শ্রদ্ধা।

শ্রোতা বন্ধুরা, সময় ফুরলো, এবার যেতে হবে। নতুন ভাবনার আলো ছড়িয়ে পড়ুক সকলের জীবনে, ভালো থাকবেন সকলে, শুভচিন্তার আলো ভরে থাকুক আপনাদের সকলের হৃদয়। কথাও গানে আজ এই পর্যন্তই, আবারও কথা হবে পরের কোনো অনুষ্ঠানে। এতক্ষণ সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি জয়িতা, জয়িতা সরকার। কারিগরি সহায়তায় ছিলেন সাধন চন্দ্র সর্দার। শুভরাত্রি।

জানিয়ে দেব আগামীকালের কিছু অনুষ্ঠান সম্পর্কে। আগামীকাল সকাল 8টায় লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয় ছক ভাঙা পথে, আর আগামীকাল রাত 10টা বেজে 10 মিনিটে লাইভ ফোন ইন জলসাঘর অনুষ্ঠানের বিষয় থাকছে রাগে রঙে নজরুল। আপনাদের সঙ্গে থাকবে সুমন চট্টোপাধ্যায়। শুনলেন আগামীকালের কিছু অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। আগামী 7 দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। পরবর্তী কয়েকদিনের আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এই সঙ্গে শেষ হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11টা বেজে 7 সেকেন্ড। জয় হিন্দ।